0: Misa Mada case will present. Government takes several strategic initiatives to reform various laws, secure borders and curb criminal activities in country, informs Home Minister. 3-month public awareness program announced to deal with dengue situation across the country. Health Minister urges hospitals to provide 80% discount on dengue tests. Information and Broadcasting Minister directs timely completion of ongoing projects. Washington will lift sanctions on Iran if Tehran surrenders its enriched uranium stockpiles to the U.S., say U.S. Secretary of State. And Bangladesh will take on Nepal in the first semi-final of SAF Women's Football Championship in India today. That is the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Bangladesh Betar Khulna. Ekkhuni prochorito hocche sthaniya shongbad Banglay.
2: Assalamu alaikum. Bangladesh Betar Khulna. Khobor porchi Rumana Mustafa. শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর বিএনপি 10 দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে গতকাল ছাত্রদলের উদ্যোগে খুলনা প্রেস ক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। মহানগর বিএনপি সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মোনা এতে প্রধান অতিথি ছিলেন। মহানগর ছাত্রদলের আহ্বায়কের সভাপতিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক সহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। এদিকে এই উপলক্ষে জেলার বটিয়াঘাটা উপজেলা সরকারি কলেজ চত্বরে গতকাল বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। এ সময় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। সংসদ সদস্য আমির এজাজ খান এতে প্রধান অতিথি ছিলেন। বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা গতকাল বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় মরহুমের জীবন ও কর্মের উপর আলোচনা করা হয়। জেলা বিএনপি সদস্য সচিব ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। পরে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অপরদিকে সাতক্ষীরা দেবহাটা উপজেলার কুলিয়া আশু মার্কেট চত্বরে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইউনিয়ন বিএনপি সভাপতির সভাপতিতে জেলা বিএনপি সদস্য সহ বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণ এবং জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। যশোর পৌরসভার আরএন রোডে জেলা বিএনপির উদ্যোগে এ উপলক্ষে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। জেলা বিএনপি সভাপতি সৈয়দ সাবিরুল হক সাবু এতে প্রধান অতিথি ছিলেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক দিলর হোসেন খোকন সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। সংসদ সদস্য আমির এজাজ খান বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক জেলে পরিবারের ভাগ্যের উন্নয়নে খাল খনন কর্মসূচি চালু করেছেন। তিনি গতকাল সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজের আয়োজনে খুলনার দাকব উপজেলার পানখালী ইউনিয়নের সৈয়াতিয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। আমির এজাজ খান বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে, তাই কৃষকের স্বপ্ন পূরণে তৎকালীন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মেগা প্রকল্পের মাধ্যমে খাল খনন করে এদেশের অসহায় কৃষক পরিবার ও জেলে পরিবারের ভাগ্যের উন্নয়ন ঘটিয়েছিলেন। চালনা পৌরসভা বিএনপি সাবেক আহ্বায়কের সভাপতিতে উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব, থানা অফিসার ইনচার্জ ও পৌরসভা বিএনপি সাবেক সদস্য সচিব সহ বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। অপরাধী সংশোধন ও পুনর্বাসন কমিটির এক সভা গতকাল মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় অপরাধী সংশোধন পুনর্বাসন কার্যক্রম জোরদারকরণ এবং সমাজে তাদের পুনঃ একীভূতকরণের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, পাবলিক প্রসিকিউটর, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ও সরকারি শিশু পরিবারের তত্ত্বাবধায়ক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন এর আয়োজন করে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে মেহেরপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে এক সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী গতকাল গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের সিন্দুরকোটা গ্রামে অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মকুফ, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ি সুবিধা, ডেঙ্গু প্রতিরোধ, মানব পাচার, মাদক, গুজব ও অপপ্রচার প্রতিরোধ, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা রোধ, নারীর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ প্রতিরোধ, ভূমি মেলা, বজ্রপাত থেকে রক্ষার উপায়, নৈতিকতা ও মূল্যবোধ, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, পরিবেশ সংরক্ষণ, অটিজম এবং তথ্য অধিকার বিষয়ে সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়। জেলা তথ্য অফিসার এতে প্রধান অতিথি ছিলেন। জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। সাতক্ষীরা শ্যামনগর উপজেলা পরিষদ চত্বরে গতকাল একটি বেসরকারি সংস্থার উদ্যোগে উপজেলার 12 ইউনিয়নের 48 জন নির্বাচিত কৃষক কৃষাণীর মধ্যে জলবায়ু সহনশীল পদ্ধতিতে বীজ সংরক্ষণের জন্য পাত্র বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে পাত্র বিতরণ করেন। উপজেলার কৃষি কর্মকর্তা সহ উপকারভোগীরা এই সময় উপস্থিত ছিলেন। বাগেরহাটের কচুয়া উপজেলার সাইনবোর্ড কচুয়া সড়কের নরেন্দ্রপুর এলাকায় গতকাল এক দুর্ঘটনায় দুইজন নিহত এবং অপর দুইজন আহত হয়েছেন। বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ট্রাক ও একটি অটো ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। আহত দুইজনকে বাগেরহাট 250 সজ্জা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। খেলার খবর ক্রিকেট। সাতক্ষীরা দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া স্পোর্টিং ক্লাব মাঠে 8-দলীয় ক্রিকেট টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় দক্ষিণ পারুলিয়ার শেখপাড়া ক্রিকেট একাদশ 14 রানে পার্ক ক্রিকেট একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। ক্রিকেট একাদশ প্রথমে ব্যাট করে নির্ধারিত 15 ওভারে 9 উইকেট হারিয়ে 178 রান সংগ্রহ করে। জবাবে পার্ক ক্রিকেট একাদশ 15 ওভারে 9 উইকেটে 164 রান করতে সমর্থ হয়। এদিকে চুয়াডাঙ্গার দামোহদা মিনি স্টেডিয়ামে গতকালের এক প্রীতি ক্রিকেট ম্যাচে ডাক্তার ওয়াজেদ আলী স্মৃতি সংঘ 11 রানে দামোহদা 9 জন সংঘকে পরাজিত করেছে। ফুটবল। মাগুরার মোহাম্মদপুর উপজেলার বেরোইল মাধ্যমিক বিদ্যালয় মাঠে গাজী রেজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় আলোরপথ ফুটবল একাদশ 3-0 গোলে মনিরামপুর ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
3: শ্রোতা, আপনি শুনছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের আয়োজন। আমাদের আয়োজনমালায় এখন রয়েছে দেশাত্মবোধক গান। প্রথম গানটি শুনবেন রুনা লায়লার কণ্ঠে, গীতিকার শামসুর রহমান।

এবারে গানটি শুনবেন মোহাম্মদ রফিকুল আলমের কণ্ঠে, গীতিকার মোহাম্মদ মোজাক্কের।

0: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: কেন্দ্রের সঙ্গে শুনছেন দেশাত্মবোধক গান। এবারে গানটির কথা সাজিয়েছেন নঈম কহর, কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন।

অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মিডিয়ামে 537.33 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে বাংলাদেশ বেতার খুলনা। এই মুহূর্তে প্রিয়শ্রোতা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালীতে। শুরুতেই মনটা জুড়ে ছিল প্রেম, এমন কথা মারার গান দিয়ে আমাদের বর্ণালীর আয়োজন। শিল্পী হিমাংশু মণ্ডল, কথা সাজিয়েছেন ডক্টর পিয়ার মোহাম্মদ, সুর করেছেন শেখ আব্দুস সালাম।

এবারে গানটি শুনবেন আঞ্জুমান আরা লামিয়ার কণ্ঠে। গানের কথা এবং সুর করেছেন এ বি এম শওকত আলী।

এবারে অপূর্ব রায় সুরে গিয়েছেন গাজী মাহফুজ আনাম, গানটির কথামালা সাজিয়েছেন কাসিদুজ্জামান সেলিম।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যে তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যি বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে যে কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপর সহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা, উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলে বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইবো এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ, মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
0: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আর এই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
1: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ দিক হল জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোরও পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
0: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ।
2: প্রিয় শ্রোতা, শুনছিলেন বৃক্ষরোপণ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

আসলেই তাই, আমাদের দেশটাকে সুন্দর করে গুছিয়ে তুলতে, সবুজ বনায়নে ভরিয়ে তুলতে আসছে বর্ষা মৌসুমে। আমরা বেশি বেশি করে গাছ লাগাবো, শুধু গাছ লাগালেই চলবে না, গাছের অবশ্যই পরিচর্যা করব। চলুন আবারও ফিরি বর্ণালীতে। শুনছিলেন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান, আর এবারে গানের শিল্পী ঝুমু গাইন। গানে কথা লিখেছেন আলী আশরাফ বিশ্বাস, সুর করেছেন প্রদীপ রাহা।

বর্ণালীটি সব শেষে গিয়েছেন বেনজির আমিন স্বর্ণ, গানে কথা লিখেছেন এস এম রুহুল আমিন, সুর করেছেন তৌহিদ হাসান ফারুকী।

0: প্রিয়শ্রোতা, এই গানটির সাথে শেষ হল স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী
1: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয়শ্রোতা, এখন সকাল 9টার বাংলাদেশ সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শাহরিয়ার মুস্তাফা। জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। গতকাল জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এই নির্বাচনে জাতিসংঘের 193টি সদস্য রাষ্ট্রের প্রত্যক্ষ ভোটে ডক্টর খলিলুর রহমান 99 ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী পেয়েছেন 91 ভোট। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বিজয় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতি জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহের আস্থা, গ্রহণযোগ্যতা এবং ক্রমবর্ধমান কূটনৈতিক প্রভাবের সুস্পষ্ট প্রতিফলন ঘটেছে। উল্লেখ্য, এই জয়ের মধ্য দিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আসনে দ্বিতীয়বারের মতো বসছেন বাংলাদেশের প্রতিনিধি। এর আগে 1986 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের 41তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী। এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে প্রধানমন্ত্রী বলেন, এই অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান ও বিশ্বাসযোগ্যতার প্রতিফলন। এছাড়া জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে অভিনন্দন জানান জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম। রাজধানী পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য আজ দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এর আগে গতকাল প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হয়। এদিন চার্জশিটভুক্ত 18 সাক্ষীর মধ্যে 16 জন সাক্ষ্য দেন। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আসন্ন জাতীয় বাজেটের মূল দর্শন হচ্ছে অর্থনীতির গণতন্ত্রীকরণ এবং দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনৈতিক কর্মকাণ্ডের মূলধারায় নিয়ে আসা। তিনি গতকাল রাজধানীতে অর্থনৈতিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত বাজেট 2026-27 প্রত্যাশা ও বাস্তবতা বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। বিগত দুটি সরকারে রেখে যাওয়া ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, আসন্ন বাজেটে দরিদ্র, নিম্ন আয়ের জনগোষ্ঠী এবং গৃহিণীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সরকার বিভিন্ন জাতীয় আইনের আধুনিকীকরণ, আন্তর্জাতিক সীমান্ত রক্ষা এবং অভ্যন্তরীণ অপরাধমূলক কর্মকাণ্ড দমনে অভিযান জোরদারে একাধিক কৌশলগত উদ্যোগ নিয়েছে। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 1867 সালের পুরনো জুয়া আইনটি প্রতিস্থাপনের জন্য একটি নতুন আইনের খসড়া তৈরি হচ্ছে এবং আসন্ন সংসদ অধিবেশনে তা পেশ করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, বিশেষভাবে অনলাইন জুয়া, বাজি ও এর সঙ্গে সংশ্লিষ্ট অর্থপাচার রোধে এই আইনটি করা হচ্ছে। সীমান্ত নিরাপত্তার প্রশ্নে সালাউদ্দিন আহমেদ বলেন, যে কোনো অবৈধ পুশিন বা পুশব্যাকের ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসার খরচ কমাতে বিভিন্ন পরীক্ষায় 80% ছাড় দিতে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি গতকাল সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা ও গাইডলাইন বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের একথা জানান। মন্ত্রী বলেন, ডেঙ্গু রোগীদের বিভিন্ন পরীক্ষার খরচে 80% পর্যন্ত ছাড় দিতে হবে। পাশাপাশি চিকিৎসকের ফি মওকুফ ও অন্যান্য সহায়তার বিষয়েও সংশ্লিষ্টদের আলোচনা চলছে। তিনি বলেন, সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় জনসচেতনতামূলক 3 মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন মন্ত্রণালয়ের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পসমূহের কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে অনুষ্ঠিত 2025-26 অর্থ বছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতাধীন প্রকল্পগুলোর সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে এই নির্দেশনা দেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নে কাজের শতভাগ মান নিশ্চিত করে সব প্রকল্প যথাসময়ে শেষ করতে হবে। খেলার খবর ফুটবল। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে আজ বাংলাদেশ নেপালের মুখোমুখি হবে। ভারতের জওহরলাল নেহরু স্টেডিয়ামে বিকেল 5টায় খেলা শুরু হবে। একই ভেন্যুতে রাত 8টায় দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক ভারত ভুটান নারী দলের বিপক্ষে খেলবে। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: আসসালামু আলাইকুম, শুভ সকাল। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 9:05। আপনি শুনছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রকে।

0: নীল নীল নীলাঞ্জনা, চোখ দুটি টানা টানা। হ্যাঁ প্রিয় শ্রোতা, বুঝতেই পারছেন আজকে সকালটা কোন গান দিয়ে শুরু হচ্ছে। তো এরকম সুন্দর গান দিয়ে আজকে সারাটা দিন সারাটা সকাল সুন্দর কাটবে আজকে রূপালী আয়োজনে।
1: অবশ্যই তাই, আমরা রূপালীতে যদিও খুব সংক্ষিপ্ত সময় পর্যন্ত আপনাদের কাছে থাকবো, কিন্তু এর রেশটা কিন্তু রয়ে যাবে আগামী আয়োজন পর্যন্ত। অর্থাৎ শুরু হওয়া মাত্র এই যে শেষ হয়ে গেল এমনটা কিন্তু নয়, ভালো লাগার রেশটা কিন্তু থাকে অনেকক্ষণ, তাই না?
0: হ্যাঁ ঠিক তাই প্রিয় শ্রোতা, আর এই জন্য কাছে চলে এসেছি আমরা দুজন অনেক সুন্দর সময় কাটাতে। আমি মরিয়ম সুলতানা জিনিয়া,
1: আর বন্ধুত্বের হাত বাড়িয়ে রয়েছি লুবনা হাসনা ফারুক মিষ্টি। এছাড়াও অধিবেশন তত্ত্বাবধানে আছেন নুরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে আছেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এবং এলিজা আক্তার। আজ অবশ্য চিঠিটা নেই, এই জন্য মনটা খারাপ।
0: আমি আসলে খুঁজে বেড়াচ্ছিলাম
1: চিঠি ঝাপিটা আজকে ফাঁকাই আছে, আমাদের কাছে যখনই এসে যাবে আমরা অবশ্যই পড়ে শোনা একদম, মন খারাপ করবে না কেমন। আর ওই যে বলছিলাম বন্ধুদের হাত বাড়িয়ে দিব আপনাদের জন্য, তাই সেই জন্য একটু অপেক্ষা করুন, দেখবেন ওই যে তুমি বললা যে নীল নীল নীলাঞ্জনা ছাড়াও জীবনের রং কেন বদলায় বন্ধুত্বের কথা নিয়ে কথা। আর শুধু মন জানে এই বুকের ভিতরে কে আছে এমন সব কথা মেলা গান নিয়ে আজকে রয়েছে আমাদের রূপালী। তার কথা নয় শুরুতেই তুমি আমার প্রেম,
0: শুরুতেই তুমি আমার প্রেম ছায়াছবির গান আসিফের কণ্ঠে। আর এই গানটির জন্য অনুরোধ করেছেন অনুবিশ্বাস আর মহল খুলনা থেকে। আর ওই যে ভালোবাসার ঠিকানা, ভালোবাসার নাম্বার 01974121970।
1: আর ঠিকানা হচ্ছে রূপালী প্রযত্নে আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000। নিশ্চয়ই ভুলবেন না, ঝটপট লিখে ফেলুন আমাদেরকে যেন আগামী আয়োজনে আপনাদের চিঠিটা আমরা পড়তে পারি।

0: গোলাপ রাঙা ফুটে আছে ফুল, মন চায় বারবার করি কিছু ভুল,
1: একেবারে নির্লজ্জ।

0: আমিও কিন্তু প্রেমে পড়ে গেছি, আর এই জন্যই প্রেমের জ্বালা ছবির গান শোনাবো। খালিদ হাসান মিলু কনক চাপার কণ্ঠে অনুরোধ করেছেন নিত্যানন্দ রায়মহল খুলনা থেকে।
1: তো চলুন বন্ধু, আমরা সালাম জানিয়ে বিআই সাহেবের খবর একটু নিয়ে আসি।

0: প্রিয় শ্রোতা, গানের ফাঁকে চলে এসেছি আমরা সরাসরি ফোন লাইনে কথা বলতে 01947412170-তে। দেখব কে আছেন প্রথমেই।
1: জি, শুভ সকাল।
2: দিদি
1: পলাশ দাদা, হ্যাঁ, কাঞ্চননগর ডুমুরিয়া থেকে। হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ,
0: বেপরোয়া।
1: হ্যাঁ, বেলি ফুলের মালা গেথে তাহলে। হ্যাঁ, কে তুমি যদি মা হতে?
0: প্রথম লাইনটি বলুন, প্রথম লাইনটি।
1: আচ্ছা, তুমি যদি আমার মা হতে। আচ্ছা,
0: প্রিয় শ্রোতা,
1: অর্থাৎ মা জিনিসটা এমনই জিনিস যার কাছে সবকিছু শেয়ার করা যায়, তাই না?
0: অবশ্যই, পৃথিবীর সবচেয়ে আপন মানুষই তো মা।
1: হ্যাঁ,
0: কে আছেন?
3: ওয়ালাইকুম
0: আসসালাম।
3: আপু, আপনারা কেমন আছেন?
0: জি, আলহামদুলিল্লাহ ভালো আছি।
3: আলহামদুলিল্লাহ আপু, আপু আমি ইনামুল কাশ্মীরি,
1: লোকনাথপুর চুয়াডাঙ্গা।
3: জি আপু,
1: বলুন।
3: আপু আমাকে গান শোনাবেন,
1: নসিব তোমাকে চাই।
0: ছায়াছবির নামটি আরেকবার।
1: ওপারে আকাশ, তুই যদি আমার হইতি, তাই তো?
0: ঠিক আছে, আপনি আরো স্বল্প সময়ে কথা শেষ করেছেন, খুব ভালো লাগলো, এভাবেই থাকুন আমাদের সাথে। এবারে কে আছেন? জি আদাব। জি ভালো আছি, কে বলছেন?
1: খোকন দাদা।
0: আচ্ছা আচ্ছা, বলুন।
1: যদিও নিচ্ছি আপনার অনুরোধটা, দেখা যাক কোনটি শোনানো হয়।
0: আর সবাই মিলে শুনছেন, অনেক অনেক অভিনন্দন আপনাদের সবাইকে, থাকুন আমাদের সাথে। এবারে কে আছেন? ওয়ালাইকুম আসসালাম।
1: আচ্ছা ঠিক আছে, আমরা আরো একবার লিখে রাখছি, নিশ্চয় শোনানো হবে বলে আশা করছি।
0: যদি আমাদের সংগ্রহে থাকে
1: একটু, আমরা তো আপনাদের ডাকে ঠিকই সারা দিই, চলে আসি প্রতিদিন সকাল 9টা বাজে।
3: দিদি কথা বলছি, বিজন কমস্তা।
0: জি বিজন,
1: কাচিরা বরগুনা।
0: জি,
3: ছবির নাম সুখের স্বর্গ, গানটা শোনো বলি কানে কানে। এই গানটি
0: সুখের স্বর্গ, শোনো বলি কানে কানে,
3: শোনো বলি কানে কানে।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ফোন করবার জন্য। প্রিয় শ্রোতা, আমাদের সকালটা অনেক সুন্দর হয়ে যায় শুধুমাত্র আপনাদের কথা শুনলেই। দেখছি এবারে কে আছেন।
1: হ্যালো, শুভ সকাল। রাজু, রাজু রায়। হ্যাঁ বলুন রাজু, কি গান শোনাবো? বন্ধু আমারটা একটু বাদ রাখলে ভালো হয়, কেননা কিছুক্ষণের মধ্যে আমরা বন্ধু আমার ছবির গান শুনিয়ে দেবো, অন্য একটা ছবির বলুন।
0: তার অনুরোধে
1: কে অপরাধী? আমরা তো নই, কোন গানটা শোনাবো? আচ্ছা ঠিক আছে,
0: কোন গানটি?
1: আচ্ছা, কে অপরাধী, খুব সুন্দর একটা গান আছে।
0: আচ্ছা আচ্ছা, আমরা লিখে রাখবো, পরবর্তী আয়োজনে বাজবে। এবারে কে আছেন? আসসালামু আলাইকুম, শুভ সকাল। জি দীপঙ্কর।
1: জি আসসালামু আলাইকুম, কে বলছিলেন? জি বলুন। পাইকগাছা খুলনা থেকে আপনার নামটা তো জানলাম না, মোহাম্মদ ফারুক বিশ্বাস। এতক্ষণ পর বলুন ফারুক ভাই, কি গান শোনাবো আপনাকে?
0: দুটি মনে লেগে গেছে জোড়া।
1: কি গান, ছবির
0: নাম?
1: আছি দাদা, বলুন। অবশ্যই তাই, মেয়েরাও মানুষ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, আপনারাও ভালো থাকবেন নিশ্চয়ই, সে প্রত্যাশা আমরা করি।
0: হ্যালো,
3: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, কে বলছেন?
1: আব্দুস সামাদ শেখ, তাই তো?
0: আচ্ছা বলুন।
1: ফোন করে গেলে তো হয়ে যায়, তাই না? এখন বর্তমানে টেকনোলজি যুগে তো এটা একটা করতেই পারি আমরা, না?
0: আচ্ছা, সেই সময়টাই ছিল না যখন এই গানটা হয়েছে। যাই হোক, অনেক সুন্দর একটি গান, ধন্যবাদ ফোন করবার জন্য।
1: আমরা শেষ ফোনটি নিয়ে আমরা ফিরে যাব গানের কাছে। আজকে আর ফোন নিব না, কেননা একসাথে কিন্তু অনেকগুলো বন্ধুর সাথে আমরা কথা বলে নিয়েছি, এরপর শুধু গান আর তথ্য। তো আমরা শেষ বন্ধুর অপেক্ষায় রয়েছি, এবং যাওয়ার আগে বলবো বন্ধুরা, আপনারা অবশ্যই আমাদেরকে শুনতে শুনতে রাস্তা কখনোই পার হবেন না, এতে যে কোনো রকম বিপত্তি ঘটতে পারে। হ্যাঁ, কে রয়েছেন?
0: হ্যালো, আসসালামু আলাইকুম।
1: টেঙ্গাখালী বাজার।
0: বাহ, খুব ভাগ্যবান। আচ্ছা আচ্ছা, কোনটা? নওজোয়ান।
1: বুঝি নাই কি আছে গানের কথাটা।
0: যাই হোক, ধন্যবাদ ফোনের জন্য, অনেক বেশি ভালো লেগেছে। এবারে চলে যাচ্ছি বন্ধু আমার ছায়াছবির গান শুনতে। বাপি লাহিড়ি ও মুন্না আজিজের কণ্ঠে অনুরোধ করেছেন রাজু, নন্দন প্রতাপ খুলনা থেকে।

0: প্রিয় শ্রোতা, এবারে স্বামী কেন আসামি এটা আমরা ঠিক জানি না, কিন্তু সেটাই তো বললাম আমরা কিন্তু জানি না, কিন্তু তবে জীবন যে রং বদলায় এটা কিন্তু মিথ্যা নয়,
1: একদম সত্যি। কুমার শানুর কণ্ঠে এই গানটি শুনবো, অনুরোধ করেছেন দীপঙ্কর নন্দন প্রতাপ খুলনা থেকে।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানব প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলো হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচার ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইব আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকে একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এ বিষয়ে জানতে পারবে।
0: আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানব।
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পজ মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইব এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড আমাদের জাতীয় পরিচয় পত্র সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারের পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।
2: প্রিয় শ্রোতা, আপনি রয়েছেন রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠানের সাথে। চলছে আপনাদের জন্য বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র সহ বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমেও। আর এবারে রয়েছে আপনাদের জন্য তুমি শুধু তুমি ছায়াছবির গান রুনা লায়লা ও এন্ড্রু কিশোরের কণ্ঠে। অনুরোধ করেছেন বুলবুল আহমেদ কাজীপাড়া ভেড়ামারা থেকে।

ভীষণ সুন্দর একটা গানে আমরা হারিয়ে গিয়েছিলাম। শিক্ষা, তথ্য, বিনোদন সবকিছু মিলিয়ে আমাদের বাংলাদেশ বেতার খুলনা কিন্তু চলছে আপনাদেরকে সাথে নিয়ে বহুদূর। তো চলে যাচ্ছি এবারে জান আমার জান ছায়াছবির গান শোনাতে। সাবিনা ইয়াসমিনের কণ্ঠে আর অনুরোধ করেছেন ইসমাইল হোসেন শিবগঞ্জ বগুড়া থেকে।

0: তুমি তুমি বড় ভাগ্যবতী।
1: অবশ্যই তাই, আমরা প্রত্যেকটি মানুষ ভাগ্য নিয়ে জন্মেছি, একটু মন্দ হলে সেটা কিন্তু আমরাই শুধরাতে পারি আমাদের কর্মের মাধ্যমে। তো যাই হোক, তুমি তুমি বড় ভাগ্যবতী এমন চমৎকার গান দিয়ে আমরা শেষ করতে চাই আমাদের আজকের রূপারের আয়োজন প্রতিনিধি বাণী চিত্রের এই গানটি দিয়ে।
0: হ্যাঁ, কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন, অনুরোধ করেছেন মানিক শৈলকুপা ছিনাইদহ থেকে।
1: চলুন শুনে আসি বাংলাদেশের বিখ্যাত দুই শিল্পীর কণ্ঠে এই চমৎকার গানটি।

প্রিয় শ্রোতা, এরই সাথে শেষ হচ্ছে রূপালী। আগামীকাল ঠিক একই সময়ে কথা হবে আপনাদের সবার সাথে। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। শুভ সকাল।

বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি মরিয়াম সুলতানা জিনিয়া এবং লুবনা হাসনা ফারুক মিষ্টি। অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এবং এলিজা আক্তার। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

بسم الله الرحمن الرحیم السلام علیکم বাংলাদেশ বেতার খুলনা সকাল 11:59 প্রিয় শ্রোতা শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্সে একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্সে এছাড়াও শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে অনুষ্ঠান ঘোষণায় রয়েছে লুবনা হাসনা ফারুক মিষ্টি এবং আমি মরিয়াম সুলতানা অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মেধা এবং প্রকৌশল সহযোগিতায় আছেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এবং এলিজা আক্তার শুরুতেই বাংলার

0: আসসালামু আলাইকুম। দুপুর 12টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছে শামছিয়া সাম্মি। জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। গতকাল জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এই নির্বাচনে জাতিসংঘের 193টি সদস্য রাষ্ট্রের প্রত্যক্ষ ভোটে ডক্টর খলিলুর রহমান 99 ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী পেয়েছেন 91 ভোট। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বিজয় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতি জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহের আস্থা, গ্রহণযোগ্যতা এবং ক্রমবর্ধমান কূটনৈতিক প্রভাবে সুস্পষ্ট প্রতিফলন ঘটেছে। উল্লেখ্য, এই জয়লাভের মধ্য দিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আসনে দ্বিতীয়বারের মতো বসবেন বাংলাদেশের প্রতিনিধি। এর আগে 1986 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের 41তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী। এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে প্রধানমন্ত্রী বলেন, এই অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান ও বিশ্বাসযোগ্যতার প্রতিফলন। এছাড়া জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে অভিনন্দন জানান জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র, চীন, ভারত, পাকিস্তান, মালদ্বীপ এবং ইসলামী সম্মেলন সংস্থা ওআইসি। আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় ঘটিত তদন্ত কমিটির রিপোর্ট আজ বিকেলে জমা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আজ সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, কমিটির রিপোর্টে অবহেলা প্রমাণ হলে অপরাধীর কোন ছাড় দেওয়া হবে না। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি সুহেল রানা ও তার স্ত্রী আজ আদালতে আত্মপক্ষ সমর্থন করেন। আগামীকাল যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এর আগে গতকাল প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হয়। এদিন 16 জন সাক্ষী তাদের সাক্ষ্য দেন। দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। গতকাল বিইআরসির এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। নতুন মূল্য অনুযায়ী 12 কেজির সিলিন্ডারের দাম 1940 টাকা থেকে 55 টাকা কমিয়ে 1885 টাকা করা হয়েছে। এছাড়া অটো গ্যাসের দাম 89.52 টাকা থেকে 2.59 টাকা কমিয়ে প্রতি লিটার 86.93 টাকা করেছে বিইআরসি। ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন হামলায় ভূপাতিত হয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, ইরানের হরমুজ প্রণালী এবং কাশিম দ্বীপ লক্ষ্য করে হামলা চালায় মার্কিন সৈন্যরা। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন স্থাপনা লক্ষ্য করে ইরানের হামলার জবাবে পাল্টা হামলার পথ বেছে নেয় যুক্তরাষ্ট্র। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সাহায্যে উপসাগরীয় দেশগুলোতে মার্কিন ঘাঁটি ও হেলিকপ্টার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ওয়াশিংটনের দাবি, তেহরান কুয়েতে 2টি এবং বাহরাইনে 3টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলেও সেগুলো প্রতিহত করা হয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে 3 মাসের অধিক সময় ধরে চলা যুদ্ধবন্ধে একটি চুক্তিতে উপনীত হওয়ার লক্ষ্যে দুদেশের মধ্যকার আলোচনায় অচলাবস্থার মধ্যে নতুন করে এসব হামলা চালানো হল। খেলার খবর। ফুটবল। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে আজ বাংলাদেশ নেপালের মুখোমুখি হবে। ভারতের জওহরলাল নেহরু স্টেডিয়ামে বিকেল 4:30 খেলা শুরু হবে। একই ভেন্যুতে রাত 8:30 দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক ভারত ভুটান নারী দলের বিপক্ষে খেলবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধে ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সময়ের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
2: অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হল।
3: ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান এতক্ষণ রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ প্রচারিত হবে যথারীতি বেলা ১টা ৫ মিনিটে। চাষাবাদ কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠান বিকেল ৪টে ৫ মিনিটে। সন্ধ্যে ৬টা ১০ মিনিটে রয়েছে চলো ইংরেজি শিখি, ইংরেজি ব্যবহারিক শিক্ষার অনুষ্ঠান। এবারে সঙ্গীত অনুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনতে পাবেন সন্ধ্যে ৬টা ১০ মিনিটে। আধুনিক গান শাহানা সুলতানা বিউটির কণ্ঠে দুপুর ৩:৩০টায়। ছায়াছবির গান রয়েছে বিকেল ৩টে ৫ মিনিটে। নজরুল সঙ্গীত বেবি বিশ্বাসের কণ্ঠে দুপুর ১২টা ২০ মিনিটে। লালন গীতির অনুষ্ঠান আর শ্রীনগর বেলা ২:৩০টায়। এছাড়া আব্দুল লতিফ শাহের কণ্ঠে লালন গীতি শুনতে পাবেন দুপুর ১২টা ৪০মিনিটে। ৫ মিশালি গান বিকেল ৩:৩০টায়। এছাড়া এফএম ৮৮.৮ মেগাহার্জে এনএইচকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন ৯টায়। শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।

0: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে। এছাড়াও শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন শুনতে পাবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি শেখ মঞ্জুর ইমাউলা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর বিএনপি 10 দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে গতকাল ছাত্রদলের উদ্যোগে খুলনা প্রেস ক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা এতে প্রধান অতিথি ছিলেন। মহানগর ছাত্রদলের আহ্বায়কের সভাপতিত্বে সিনিয়র যুগ্ম আহ্বায়ক সহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। এদিকে এ উপলক্ষে জেলা ছাত্রদলের উদ্যোগে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গতকাল সরকারি রূপসা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান মন্টু এতে প্রধান অতিথি ছিলেন। জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়কের সভাপতিত্বে সদস্য সচিব ও জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সহ বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া জেলা ছাত্রদলের উদ্যোগে সরকারি বটিয়াঘাটা ডিগ্রি কলেজে গতকাল বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। সংসদ সদস্য আমির এজাজ খান এতে প্রধান অতিথি ছিলেন। বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা গতকাল বাগেরহাট জেলা পরিষদিত অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় মরহুমের জীবন ও কর্মের উপর আলোচনা করা হয়। জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক সহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। পরে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। যশোর পৌরসভার আরএন রোডে জেলা বিএনপির উদ্যোগে এ উপলক্ষে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবিরুল হক সাবু এতে প্রধান অতিথি ছিলেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। সংসদ সদস্য আমির এজাজ খান বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক জেলে পরিবারের ভাগের উন্নয়নে খাল খনন কর্মসূচি চালু করেছেন। তিনি গতকাল সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ এর আয়োজনে খুলনার দাকব উপজেলার সদর পানখালী ইউনিয়নের সৈয়াতালী খাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। আমির এজাজ খান বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে, তাই কৃষকের স্বপ্ন পূরণে তৎকালীন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মেগা প্রকল্পের মাধ্যমে খাল খনন কর্মসূচি গ্রহণ করে এদেশের অসহায় কৃষক পরিবার ও জেলে পরিবারের ভাগের উন্নয়ন ঘটিয়েছিলেন। চালনা পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক ও পিআইসি সভাপতির সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব, থানা অফিসার ইনচার্জ ও পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব সহ বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। বর্তমান সরকারের নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নের লক্ষ্যে জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে গতকাল মেহেরপুরের গাংনী উপজেলার মঠমুড়া ইউনিয়নের সিন্দুরকোঠা গ্রামে সচেতনতামূলক এক চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মৌকুফ, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ি সুবিধা, ডেঙ্গু প্রতিরোধ, মানব পাচার, মাদক, গুজব ও অপপ্রচার প্রতিরোধ, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা রোধ, নারীর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ প্রতিরোধ, ভূমি মেলা, বজ্রপাত থেকে রক্ষার উপায়, নৈতিকতা ও মূল্যবোধ, সামাজিক যোগাযোগের মাধ্যমে সদ্ব্যবহার, পরিবেশ সংরক্ষণ, অটিজম এবং তথ্য অধিকার বিষয়ে সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়। জেলা তথ্য অফিসার এতে প্রধান অতিথি ছিলেন। জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। জেলা তথ্য অফিস এর আয়োজন করে। বাগেরহাটের সাইনবোর্ড কোচুয়া সড়কের নরেন্দ্রপুর এলাকায় গতকাল এক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং অপর দুজন আহত হয়েছেন। বিপরীত থেকে আসা ইটবোঝাই ট্রাক ও একটি অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। আহত দুজনকে বাগেরহাট 250 শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যশোরের ভবদহের জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে নদীর নাব্যতা ফিরিয়ে আনতে ভবদহ অঞ্চলের পাঁচটি নদীর 81.5 কিলোমিটার পুনঃখনন কাজ দ্রুত এগিয়ে চলেছে। পানি উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথভাবে 140 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে। এ প্রকল্পের আওতায় যশোর ও খুলনা অঞ্চলের হরিহর নদীর 35 কিলোমিটার, হরি তেলিগাতি নদীর 20 কিলোমিটার, আপার ভদ্রা নদীর 18.5 কিলোমিটার, টেকা নদীর 7 কিলোমিটার ও শ্রীনদীর 1 কিলোমিটার পুনঃখনন করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এসব এলাকার জমিতে ফসল উৎপাদন সহ জনসাধারণের দীর্ঘদিনের জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাবে। খেলার খবর ক্রিকেট। সাতক্ষীরার দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া স্পোর্টিং ক্লাব মাঠে 8-দলীয় ক্রিকেট টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় দক্ষিণ পারুলিয়া শেখপাড়া ক্রিকেট একাদশ 14 রানে পার্ক ক্রিকেট একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ফুটবল। মাগুরার মোহাম্মদপুর উপজেলার বেরইল মাধ্যমিক বিদ্যালয় মাঠে গাজী রেজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় আলোর পথ ফুটবল একাডেমি 3-0 গোলে মনিরামপুর ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্ধসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে 6টা 5 মিনিটে ইংরেজিতে।
2: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন একটি দেশের গান। নার্গিস পারভীনের কণ্ঠে গানের কথা লিখেছেন মুন্সী ওয়াদুদ।

0: নার্গিস পারভিনের কণ্ঠে দেশের গানটি শুনলেন। গানটির গীতিকার ছিলেন মুন্সি ওয়াদুদ।
1: বাংলাদেশ বেতার খুলনা, প্রিয় শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে নজরুল সঙ্গীত শোনার জন্য। শিল্পী বেবি বিশ্বাস।

0: পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন বেবি বিশ্বাস। বাংলাদেশ বেতার খুলনা।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। দুপুর 12:30 আমাদের স্টুডিওর ঘড়িতে বাংলাদেশ বেতার খুলনা। আমাদের আয়োজন মেলায় এখন রয়েছে আধুনিক গান শিল্পী শাহানা সুলতানা বিউটি। প্রথম গানে কথা লিখেছেন এম এ রশিদ।

0: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিস সমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, বিদ্যমান ব্যবহৃত আলোর অর্ধেক ব্যবহার করতে হবে, প্রয়োজনের অতিরিক্ত লাইটের ব্যবহার পরিহার করতে হবে, অফিসের করিডোর, সিঁড়ি, ওয়াশরুম ইত্যাদি স্থানে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার বন্ধ করতে হবে, বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করতে হবে, অফিস সময় শেষ হওয়ার পর সকল বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ নিশ্চিত করতে হবে, যাবতীয় আলোকসজ্জা পরিহার করতে হবে, গাড়ির ব্যবহার সীমিত করতে হবে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।
1: বাংলাদেশ বেতার খুলনা, প্রিয় শ্রোতা, আয়োজনমালায় এখন রয়েছে লালনগীতি, শুনবেন আব্দুল লতিফ শাহ এর কণ্ঠে।

প্রিয় শ্রোতা, এতক্ষণ উপভোগ করলেন লালন গীতি, শিল্পী ছিলেন আব্দুল লতিফ শাহ, বাংলাদেশ বেতার খুলনা।

না যে সমস্ত লোক নিজেদের সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে রাতে ও দিনে গোপনে ও প্রকাশ্যে, তাদের জন্যই আপন রবের নিকট সওয়াব রয়েছে, আর তাদের না কোনো ভয় আছে না তারা চিন্তিত হবে। আল কুরআন বাংলাদেশ বেতার খুলনা, এখন প্রচারিত হচ্ছে পবিত্র জোহরের নামাজের আজান এবং দোয়া।

0: ثم رد هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো, আর তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে আচার ব্যবহারে সবচেয়ে ভালো। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। এখন বেলা একটার ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: বিজ্ঞাপন তরঙ্গ।
1: ঋতুচক্রের আবর্তে চলছে গ্রীষ্মকাল। প্রচণ্ড গরমের মধ্যে সকলেই বিচলিত, একটু শান্তির আমেজ দিতে শুরু করছি বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। তো বন্ধুরা, এই সকল অনুষ্ঠান আজ রয়েছে ছায়াছবির গান প্রতিদিনকার মতোই, আর সব গানই প্রচার হবে আপনাদেরই অনুরোধে। গান তো শোনাবই, গানের ফাঁকে ফাঁকে কথা বলবো। ফোনে নম্বরটি 0197412 1970। অনুষ্ঠান মালায় উপস্থাপনার দায়িত্বে রয়েছি আমি ইশরাত জাহান,
2: আমি অনামিকা কুণ্ডু,
1: অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন সামিয়া আক্তার, প্রকৌশল সহযোগিতা করছেন মোহাম্মদ আব্দুল্লাল মামুন এবং এলিজা আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মৃধা। তো বন্ধুরা, আর কথা বলছি না, চলে যাচ্ছি ছায়াছবির গানে। প্রথমে কোন গানটি শোনাবো?
2: প্রথমে শোনাবো মনের জ্বালা ছায়াছবি থেকে গান, শিল্পী এস আই টুটুল, আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন রুবেল খালিশপুর খুলনা থেকে।
1: হ্যাঁ বন্ধু, আপনার পছন্দের গানটি শুনুন।

শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন কে অপরাধী ছায়াছবি থেকে গান, শিল্পী রিজিয়া পারভিন ও আগুন। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন অনুবিশ্বাস, রায়ের মহল, খুলনা থেকে।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড। আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানব প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলো হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচা ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইব আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এ বিষয়ে জানতে পারবে।
0: আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানব।
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে। হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইব এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড আমাদের জাতীয় পরিচয়পত্র সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারের পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী 4 বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।
2: শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে। এখন শুনবেন দ্য রেইন ছায়াছবি থেকে গান, শিল্পী রুনা লায়লার কণ্ঠে। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন প্রকাশ বিশ্বাস রায়ের মহল খুলনা থেকে। শ্রোতা বন্ধুরা, আমাদের সঙ্গে ফোন ইন পর্বে যুক্ত থাকতে যোগাযোগ করবেন এই নম্বরে 01974121970।

0: প্রিয় শ্রোতা, গান শুনছেন, আরো গান শোনাবো, গান তো শোনাবই। তা এখন সময় হয়েছে আপনাদের সঙ্গে কথা বলবার। নম্বরটি যদিও পুরাতন শ্রোতারা নম্বরটি জানেন, তবু নতুন শ্রোতাদের উদ্দেশ্যে নম্বরটি 01974121970 দেখে নেব।
1: এখন কি আছে? ওয়ালাইকুম আসসালাম।
2: মানিক বলতেছি, শৈলকুমার সেনাদা থেকে মানিক।
1: হ্যাঁ বলুন।
2: ওই যে কেবল যে গান শোনালো ওটা ট্যাংরাখালী বাবার মাগুরা প্রকাশ বিশ্বাস, ওর নামটা ভুল হয়েছে। আর আমাকে গান শোনাবেন বধু বিদায় শুধু যে কোনো একটা।
1: ধন্যবাদ।
2: বধু বিদায়, বধু বিদায় শুধু যে কোনো একটা গান শোনাবেন।
1: ধন্যবাদ বন্ধু, আপনাকে দেখে নেবো। এর পরে কে আছেন?
0: আমরা সেটা বলছি, ঠিক আছে। আমরা অবশ্যই কর্তৃপক্ষকে পরবর্তীতে আমরা অবশ্যই জানাবো এই ত্রুটির কারণটা বা এটাকে জাস্ট তদন্ত করে দেখার জন্য। ধন্যবাদ। উনি তো আজকে
1: দেখে নেবো এর পরে কে আছেন।
0: উনি তো আজকে তো কোনো অনুরোধ করলো না।
3: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
3: আপুরা ভালো আছে?
1: হ্যাঁ ভালো আছে। একটু জোরে বলবেন, কে বলছেন, কোথা থেকে? হ্যালো, হ্যালো বন্ধু, কে বলছেন?
0: হ্যালো, আচ্ছা
1: সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেল।
0: আপনি আবার চেষ্টা করুন বন্ধু।
1: এরপরে কে আছে দেখে নেব।
0: হ্যালো,
4: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
4: আপা মনি ভালো আছেন?
0: হ্যাঁ ভালো আছি। আপনি কে বলছেন, কোথা থেকে?
4: আমি বুলবুল আহমেদ, কাজীপাড়া ধানমারা থেকে। আপু
0: জি বলুন।
4: ছায়া ছবির নাম সাগরিকা। সাগরিকা ছায়া ছবি থেকে আয়েব বাসু ও কনক সফার কণ্ঠে গানের কথা। আকাশ ছুঁয়েছে মাটিকে, আমি ছুঁয়েছি তোমায়, অবশ্যই শোনাবেন।
0: আচ্ছা ধন্যবাদ, ধন্যবাদ। সাথে থাকবেন এবং সব অনুষ্ঠান শুনবেন।
2: হ্যালো,
0: হ্যাঁ হ্যালো, কে বলছেন?
2: আদাব দিদি।
0: জি আদাব, কে বলছেন?
2: আমি মিলন বাবু, বাইরা বাজার দিদি।
0: আচ্ছা হ্যাঁ বলুন।
2: আপনারা সবাই ভালো আছেন তো?
0: হ্যাঁ সবাই ভালো আছি।
2: আর ছবির নাম প্রেম সজনী।
0: প্রেম সজনী,
2: কেন্দ্র কিশোর।
0: জি ইন্দ্র কিশোর।
2: গানের কলি ডাক দিয়েছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। আর আমার সঙ্গে মকরন্দ আছে, নিত্যানন্দ আছে, বিকাশ দাদা আছে, পলাশ রায়।
1: ধন্যবাদ।
2: আপনারা ভালো থাকবেন।
1: আপনিও ভালো থাকবেন।
2: শুভ দুপুর।
1: শুভ দুপুর।
2: তুহিন গোলাপনগর কুষ্টিয়া থেকে বলছি।
1: আরেকবার নামটা বলুন।
2: তুহিন। তুহিন গোলাপনগর কুষ্টিয়া থেকে।
1: হ্যাঁ বন্ধু, আপনার অনুরোধের কথা।
2: যত প্রেম তত জ্বালা ছায়া ছবি থেকে যে কোনো একটি গান শোনাবেন।
1: ধন্যবাদ।

0: हेलो
1: हेलो हेलो हेलो
2: हेलो हेलो आदाब
0: जी आदाब
2: ধন্যবাদ।
0: প্রিয় শ্রোতা, ফোন ইন পর্ব থেকে আপাতত বিদায় নিচ্ছি। এখন আমরা গানে যাব। এখন কোন গানটি শুনবো?
3: এখন শুনবো প্রিয়জন ছায়াছবি থেকে গান, শিল্পী রুনা লাইলা ও আগুন। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন নিত্যানন্দ, রায়ের মহল, খুলনা থেকে।

0: বর্তমান সরকার আগামী 5 বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এই খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি, আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে, তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এতর বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে, এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্ত খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
2: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
2: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন। ভাই
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রে আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে, প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইলকে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে, সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারে। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
3: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে ওনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন, এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেলল, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।

প্রিয় শ্রোতা, শুনছেন ছায়াছবির গান। প্রচার হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারই গরিবের রানী ছায়াছবির গান শোনাব। ইরিন জামান ও এন্ডু কিশোরের কণ্ঠে পছন্দ করেছেন নন্দন প্রতাপ খুলনা থেকে দীপঙ্কর। তুমি ডাকলেও আসি না ডাকলেও আসি।

ছায়াছবির জ্ঞান শুনছেন বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে শ্বশুরবাড়ি জিন্দাবাদ এই ছায়াছবির গান শোনাব সঞ্জীবনী ও উদিত নারায়ণের কণ্ঠে। পছন্দ করেছেন রাজু আহমেদ কুটিপাড়া যশোর থেকে।

0: হাওরবিল এলাকায় বজ্রপাত থেকে জীবন বাঁচাতে আগাম সতর্কবার্তাকে গুরুত্ব দিন। বাজার ঘাট বা ফসলের মাঠে সাইরেন কিংবা মসজিদের মাইকে ঘোষণা শোনা মাত্র খোলা মাঠে কাজ, মাছ ধরা ও নৌযান চলাচল বন্ধ রাখুন। নিরাপদ আশ্রয়ের জন্য উঁচু গাছ, বৈদ্যুতিক খুঁটি ও লোহার বস্তু থেকে অন্তত 15 ফুট দূরে থাকুন। দ্রুত কোনো পাকা দালান কিংবা বিশেষ লাইটেনিং শেডে আশ্রয় নিন। মাননীয় হাইকোর্টের নির্দেশনার আলোকে আসুন সচেতন হই এবং কার্যকরী পদক্ষেপ নিয়ে বজ্রপাত থেকে জীবন রক্ষা করি। সতর্ক থাকুন, জীবন বাঁচান।
1: শুনছেন ছায়াছবির গান, এবারে বাদল ছবির গান শোনাবো মোহাম্মদ খুরশিদ আলমের কণ্ঠে। পছন্দ করেছেন আব্দুল্লাহ আহমেদ কুষ্টিয়া থেকে।

আসসালামু আলাইকুম। দুপুর দুটো বাংলাদেশ বেতার, খবর পড়ছি সুপ্রভা সেবতী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিৎসুই অ্যান্ড কোং এর প্রতিনিধি দল। আজ বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। মিৎসুই অ্যান্ড কোং জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ কোম্পানি। প্রতিষ্ঠানটি বৈশ্বিক পর্যায়ে লজিস্টিক্স, অবকাঠামো, ধাতু, জ্বালানি এবং খাদ্য বাণিজ্য সহ বিভিন্ন খাতে কার্যক্রম পরিচালনা করে। আদ্দিন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির রিপোর্ট আজ বিকেলে জমা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখত হোসেন। আজ সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, কমিটির রিপোর্টে অবহেলা প্রমাণ হলে অপরাধী

0: কোনো ছাড় দেওয়া হবে না। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকার শিগগিরই দেশব্যাপী একটি সচেতনতামূলক অভিযান শুরু করতে যাচ্ছে। এই সামাজিক ব্যাধি দমনে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলা অপরিহার্য বলে মনে করছে সরকার। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন। মন্ত্রী বলেন, মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস ও ভূমিধস্যতার পাশাপাশি নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধেও সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সম্প্রতি দেশজুড়ে উদ্বেগ সৃষ্টি করা নারী ও শিশু নির্যাতনের বেশ কিছু ঘটনার উল্লেখ করে তিনি বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় শিগগিরই জাতীয় পর্যায় থেকে শুরু করে তৃণমূলের ইউনিয়ন পর্যায় পর্যন্ত সচেতনতামূলক কার্যক্রম শুরু করবে। মন্ত্রী জানান, ব্যাপক জনসম্পৃক্ততা নিশ্চিত করতে এই কর্মসূচিতে জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, সামাজিক সংগঠন, বিভিন্ন খাতের পেশাজীবী ও গণমাধ্যম কর্মীদেরকে অন্তর্ভুক্ত করা হবে। রাজধানীর পল্লবীতে শিশু রামিস আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী আজ আদালতে আত্মপক্ষ সমর্থন করেন। আগামীকাল যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এর আগে গতকাল প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হয়। এদিন ১৬ জন সাক্ষী তাদের সাক্ষ্য দেন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপ প্রবাহ অব্যাহত থাকবে। ঢাকা, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলা সহ রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। মস্কো থেকে রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়ার সিমফেরোপোলগামী একটি বাসে ইউক্রেনের ড্রোন হামলায় ৭ জন নিহত ও ১১ জন আহত হয়েছে। রুশ কর্তৃপক্ষ আজ এ তথ্য জানায়। দোনেৎস্ক অঞ্চলের কর্মকর্তারা জানান, ইয়েনাকিয়েভো এলাকায় এ হামলা হয়। ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন হামলায় ভূপাতিত হয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, ইরানের হরমুজ প্রণালী এবং কাশিম দ্বীপ লক্ষ্য করে হামলা চালায় মার্কিন সৈন্যরা। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন স্থাপনা লক্ষ্য করে ইরানের হামলার জবাবে পাল্টা হামলার পথ বেছে নেয় যুক্তরাষ্ট্র। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সাহায্যে উপসাগরীয় দেশগুলোতে মার্কিন ঘাঁটি ও হেলিকপ্টার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ওয়াশিংটনের দাবি, তেহরান কুয়েতে ২টি এবং বাহরাইনের ৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলেও সেগুলো প্রতিহত করা হয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে ৩ মাসের অধিক সময় ধরে চলা যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে উপনীত হওয়ার লক্ষ্যে দুদেশের মধ্যকার আলোচনায় অচল অবস্থার মধ্যে নতুন করে এসব হামলা চালানো হল। খেলার খবর ফুটবল। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে আজ বাংলাদেশ নেপালের মুখোমুখি হবে। ভারতের জওহরলাল নেহরু স্টেডিয়ামে বিকেল ৪:৩০ খেলা শুরু হবে। একই ভেন্যুতে রাত ৮:৩০ দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক ভারত ভুটান নারী দলের বিপক্ষে খেলবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ৩টায়।
1: ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদের পর প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরে এলাম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে প্রচারিত বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে। শ্রোতা, আপনারা শুনছিলেন ছায়াছবির গান। এবারে স্নেহ ছায়াছবির গান শোনাব খালিদ হাসান মিলু ও তার সঙ্গীদের কণ্ঠে, আর পছন্দ করেছেন মোহাম্মদ জাফর পালোয়ান কাকচিড়া বরগুনা থেকে।

0: সুপ্রিয় অভিভাবকবৃন্দ, আমার সালাম ও শুভেচ্ছা নিন। আপনারা জানেন যে হাম একটি মারাত্মক ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ। আমাদের প্রিয় শিশুরা এই রোগে আক্রান্ত হলে জীবনহানির আশঙ্কা তৈরি হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে পৃথিবীব্যাপী হামের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি আমাদের দেশেও হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। হাম থেকে শিশুকে সুরক্ষিত রাখতে বাংলাদেশ সরকারের উদ্যোগে 5 এপ্রিল 2026 তারিখ হতে ঝুঁকিপূর্ণ 30টি উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি চলছে। এরই ধারাবাহিকতায় 12 এপ্রিল 2026 হতে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশন এবং আগামী 20 এপ্রিল হতে দেশব্যাপী 6 মাস থেকে 5 বছরের কম বয়সী শিশুদের বিনামূল্যে এক ডোজ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। মনে রাখবেন, হাম থেকে সুরক্ষার একমাত্র উপায় টিকা। দেশের প্রতিটি পর্যায়ের স্বাস্থ্যকর্মী ও অভিভাবক সহ সকলের প্রতি আহ্বান, আসুন শিশুদের হাম থেকে নিরাপদ রাখতে আজই টিকা গ্রহণ নিশ্চিত করি। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় সুরক্ষিত হোক শিশুদের ভবিষ্যৎ ও গড়ে উঠুক সুস্বাস্থ্যের বাংলাদেশ।
1: হ্যাঁ প্রিয় শ্রোতা, আবারও সময় হয়েছে আপনাদের সঙ্গে কথা বলবার। 9001974121970 তো দেখে নেব কোন শ্রোতা ফোন করেছেন।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
2: নেই কোনো অভিযোগ, নেই কোনো অভিমান। কথা বলতেছিলাম রাজমিস্ত্রি মোহাম্মদ আব্দুস সামাদ, 17 বাজার কমলার বনবাস ছবি থেকে গান হচ্ছে আমি কোথায় যাই, আমি কোথায় যাই রে। ডাক্তার কোকল ভাইকে শুভেচ্ছা, সাইফুল মোল্লা।
3: আপনার নামটা একবার বলবেন।
2: রাজমিস্ত্রি মোহাম্মদ আব্দুস সামাদ, 17 বাজার বালমারি
4: ফরিদপুর।
1: শুভ দুপুর।
4: রায়ের মহল খুলনা থেকে সুফল বিশ্বাস বলছিলাম।
1: জি বলুন।
4: আমার কথা বলতে এতটাই কষ্ট হচ্ছিল, আমাকে গান শোনাবেন?
1: জি।
4: সুখের স্বপ্ন ছায়া ছবি থেকে
3: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন কোথা থেকে? হ্যালো হ্যালো
1: হ্যালো, কে বলছেন? আচ্ছা দুঃখিত, সংযোগটি হয়তো বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনি আবারও চেষ্টা করুন।
5: ঠিকানা কাঞ্চনগর ডুমুরিয়া।
3: হ্যাঁ বলুন।
5: হ্যাঁ দিদি, আপনার দুজন ভালো আছেন দিদি?
3: হ্যাঁ আমরা ভালো আছি।
5: হ্যাঁ, অনেকদিন পর ওই অনামিকা দিদিকে পেলাম, খুব ভালো লাগছে।
3: হ্যাঁ ধন্যবাদ।
5: হ্যাঁ দিদি, আর আপনি প্রত্যেকদিন আসবেন দিদি আপনারা।
3: এবারে দেখবো কে আছেন।
6: দিদি নমস্কার।
3: নমস্কার, কে বলছেন? জি বলুন।
6: আমার শুভেচ্ছা সংসদ ভারতের আনাউলকে, জন্টু ভাইকে, লুপ্তাদাকে, আমির বিরতকে।
3: আচ্ছা
6: আমাকে শোনাবেন?
3: হ্যাঁ,
6: অভিনয় হচ্ছে কুসুম কলি। কুসুম কলি এই ছবিতে একটি গান শোনাবেন, দেখুন একটু।
3: ধন্যবাদ।

0: শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি ফোন ইন পর্বে। আমাদের সঙ্গে যোগাযোগ করতে 01974121970 এই নম্বরে যোগাযোগ করবেন। এখন দেখব কে আছেন আমাদের সঙ্গে।
1: হ্যালো,
2: ওয়ালাইকুম
1: আসসালাম।
2: কথা বলছি এমডি জুয়েল মাগুরা মোহাম্মদপুর বাবুপুর থেকে।
1: আচ্ছা বলুন, কোন সাহেবের গান শুনতে চান?
2: গান শুনতে চাই সাহেবের নাম হলো নিঃশ্বাস আমার তুমি।
1: হ্যালো, আজকের মতো ফোন ইন পর্ব থেকে বিদায় নিচ্ছি। আচ্ছা হ্যাঁ, এবার কোন গান শোনাবো?
0: এবারে শোনাবো অনন্ত ভালোবাসা ছায়াছবি থেকে গান, শিল্পী কনক চাঁপা ও ইন্দ্র কিশোর। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন জ্ঞানন্দ পাল, ফতেপুর মহেশপুর থেকে।

এবারে শুনবেন হৃদয়ে লেখা নাম ছায়াছবি থেকে গান, শিল্পী রুনা লাইলা ও আগুন। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন মোহাম্মদ ওসমান খান ঝিনাইদহ থেকে।

প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের শেষ গানটি শোনাব পুত্রবধূ ছায়াছবি থেকে সেভেনে স্কুলের কণ্ঠে। গানটি অনুরোধ করেছেন নিখিল বিশ্বাস, বিল পাবলা, হরিণটানা, খুলনা থেকে।

0: প্রিয় শ্রোতা, এখানটি সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। এই অনুষ্ঠান আপনারা আবার শুনবেন আগামীকাল ঠিক এই সময়। ততক্ষণ বাংলাদেশ বেতারের সাথে থাকবেন এবং বাংলাদেশ বেতারের সব অনুষ্ঠান শুনবেন। শুভ দুপুর।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন লালন গীতির অনুষ্ঠান আরশিনগর। প্রথম গানের শিল্পী পপি খাতুন।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন লালন গীতির অনুষ্ঠান আরশিনগর,
1: বাংলাদেশ বেতার খুলনা। এখন বিকেল 3টের বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আসসালামু আলাইকুম। বেলা তিনটা বাংলাদেশ বেতার, খবর পড়ছি তানিয়া সুলতানা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিৎসুই অ্যান্ড কোং এর একটি প্রতিনিধি দল। আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। মিৎসুই অ্যান্ড কোং জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ কোম্পানি। প্রতিষ্ঠানটি বৈশ্বিক পর্যায়ে লজিস্টিক, অবকাঠামো, ধাতু, জ্বালানি এবং খাদ্য বাণিজ্য সহ বিভিন্ন খাতে কার্যক্রম পরিচালনা করে। আদ্দিন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির রিপোর্ট আজ জমা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আজ সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, কমিটির রিপোর্টে অবহেলা প্রমাণ হলে অপরাধীর কোন ছাড় দেওয়া হবে না। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকার শীঘ্রই দেশব্যাপী একটি সচেতনতামূলক অভিযান শুরু করতে যাচ্ছে। এই সামাজিক ব্যাধি দমনে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক প্রতিরোধও গড়ে তোলা অপরিহার্য বলে মনে করছে সরকার। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন বাসুসকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন। মন্ত্রী বলেন, মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস ও ভূমিদস্যুতার পাশাপাশি নারী ও শিশু

0: নির্যাতনের বিরুদ্ধেও সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সম্প্রতি দেশজুড়ে উদ্বেগ সৃষ্টি করা নারী ও শিশু নির্যাতনের বেশ কিছু ঘটনার উল্লেখ করে তিনি বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় শীঘ্রই জাতীয় পর্যায় থেকে শুরু করে তৃণমূলের ইউনিয়ন পর্যায় পর্যন্ত সচেতনতামূলক কার্যক্রম শুরু করবে। মন্ত্রী জানান, ব্যাপক জনসম্পৃক্ততা নিশ্চিত করতে এই কর্মসূচিতে জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, সামাজিক সংগঠন, বিভিন্ন খাতের পেশাজীবী ও গণমাধ্যম কর্মীদেরকে অন্তর্ভুক্ত করা হবে। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী আজ আদালতে আত্মপক্ষ সমর্থন করেন। আগামীকাল যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এর আগে গতকাল প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হয়। এদিন 16 জন সাক্ষী তাদের সাক্ষ্য দেন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকবে। ঢাকা, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলাসহ রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরে একটি হোটেলে অগ্নিকাণ্ডে কমপক্ষে 21 জন মারা গেছে। অগ্নিকাণ্ডের পর আরও 40 জনকে উদ্ধার করা হয়। 5 তলা বিশিষ্ট ফ্লারিশ স্টে হোটেলের নিচতলায় অবস্থিত রেস্তোরাঁয় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এটি পাশের একটি হোটেলে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। মস্কো থেকে রাশিয়ার নিয়ন্ত্রিত ক্রিমিয়ার সিমফেরো পোলগামী একটি বাসে ইউক্রেনের ড্রোন হামলায় 7 জন নিহত ও 11 জন আহত হয়েছেন। রুশ কর্তৃপক্ষ আজ এ তথ্য জানায়। দোনেস্ক অঞ্চলের কর্মকর্তারা জানান, ইউএনা কিয়েভ এলাকায় এ হামলা হয়। ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন হামলায় ভূপাতিত হয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, ইরানের হরমুজ প্রণালী এবং কাশিম দ্বীপ লক্ষ্য করে হামলা চালায় মার্কিন সৈন্যরা। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন স্থাপনা লক্ষ্য করে ইরানের হামলার জবাবে পাল্টা হামলার পথ বেছে নেয় যুক্তরাষ্ট্র। খেলার খবর ফুটবল। সাফনারি ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে আজ বাংলাদেশ নেপালের মুখোমুখি হবে। ভারতের জওহরলাল নেহরু স্টেডিয়ামে বিকেল 4:30 খেলা শুরু হবে। একই ভেন্যুতে রাত 8:30 দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক ভারত ভুটান নারী দলের বিপক্ষে খেলবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6:00 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4:00।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে বাংলায় সংবাদ রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে ছায়াছবির গান। প্রথমেই অধিকার চাই ছায়াছবির গান শোনাব সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে।

0: সুবীর গান শুনছেন বাংলাদেশ বেতার খুলনা।
1: শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে, এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যেই তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
2: ধন্যবাদ আপনাকেও।
1: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
2: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে, বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
1: সত্যিই বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
2: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
2: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপর সহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলে বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
1: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইবো, এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
2: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে, এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
1: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আড়াই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এটা বাস্তবায়ন উন্নয়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
2: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোরও পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
1: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
0: এদেশ কৃষি প্রধান দেশ, কৃষির উপর নির্ভরশীল। গাছের পরিচর্যা করতে হবে, গাছ হতে ফল পাই, শরীরের পুষ্টি বৃদ্ধি করে এই ফল থেকে। অতিবৃষ্টি বন্যার সময় মাটি ক্ষয় রোধ করে, মানব দেহে শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন সরবরাহ করে। আরও অনেক উপকার রয়েছে আমাদের গাছের, সে কথা বলে শেষ করা যাবে না। প্রিয় শ্রোতা, আপনারা ছায়াছবির গান শুনছেন, প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে কুলি ছায়াছবির গান শোনাবো হুমায়ুন ফরিদি, এন্ড্রু কিশোর ও রুনা লায়লার কণ্ঠে।

0: হ্যাঁ প্রিয় শ্রোতা, এই গানটির সঙ্গে সঙ্গে শেষ হল ছায়াছবির গান।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন পাঁচ মিশালি গানের অনুষ্ঠান। প্রথম গানের গীতিকার সৈয়দ আব্দুল মতিন এবং শিল্পী আঞ্জুমান আরা লামিয়া।

প্রিয় শ্রোতা, আপনারা পাঁচ মিশালি গান শুনছেন। প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। দেশের গানের পর এবারে শোনাব পল্লীগীতি, শিল্পী শিরিন সুলতানা, গানের রচয়িতা মোহাম্মদ সিরাজুল ইসলাম।

আপনারা 5 মিশালি গান শুনছেন, প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। অনুষ্ঠানে এবারে আধুনিক গান শোনাব। শিল্পী কামাল হাসান, গানের রচয়িতা কাসেদুজ্জামান সেলিম।

প্রিয় শ্রোতা, এখানটি সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল পাঁচ মিশালি গান। বাংলাদেশ বেতার খুলনা, এখন বিকেল চারটের বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি জিশান আরাবিথি। প্রধানমন্ত্রী তারিক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিৎসুই অ্যান্ড কং এর একটি প্রতিনিধি দল। আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। মিৎসুই অ্যান্ড কং জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ কোম্পানি। প্রতিষ্ঠানটি বৈশ্বিক পর্যায়ে লজিস্টিক্স, অবকাঠামো, ধাতু, জ্বালানি এবং খাদ্য, বাণিজ্য সহ বিভিন্ন খাতে কার্যক্রম পরিচালনা করে। আদিন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু ঘটনায় গঠিত তদন্ত কমিটির রিপোর্ট আজ জমা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ শাকাত হোসেন। আজ সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, কমিটির রিপোর্টে অবহেলা প্রমাণ হলে অপরাধের কোন ছাড় দেওয়া হবে না। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকার শিগগিরই দেশব্যাপী একটি সচেতনতামূলক অভিযান শুরু করতে যাচ্ছে। এই সামাজিক ব্যাধি দমনে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক প্রতিরোধও গড়ে তোলা অপরিহার্য বলে মনে করছে সরকার। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন। মন্ত্রী বলেন, মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস ও ভূমিদস্যুতার পাশাপাশি নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধেও সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সম্প্রতি দেশজুড়ে উদ্বেগ সৃষ্টি করা নারী ও শিশু নির্যাতনের বেশ কিছু ঘটনার উল্লেখ করে তিনি বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় শিগগিরই জাতীয় পর্যায় থেকে শুরু করে তৃণমূলের ইউনিয়ন পর্যায় পর্যন্ত সচেতনতামূলক কার্যক্রম শুরু করবে। মন্ত্রী জানান, ব্যাপক জনসম্পৃক্ততা নিশ্চিত করতে এই কর্মসূচিতে জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, সামাজিক সংগঠন, বিভিন্ন খাতের পেশাজীবী ও গণমাধ্যম কর্মীদেরকে অন্তর্ভুক্ত করা হবে। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী আজ আদালতে

0: আত্মপক্ষ সমর্থন করেন। আগামীকাল যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এর আগে গতকাল প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ সমাপ্ত হয়। এদিন ১৬ জন সাক্ষী তাদের সাক্ষ্য দেন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকবে। ঢাকা, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলাসহ রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। ভারতে নয়াদিল্লির মালভিয়া নগরে একটি হোটেলে অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জন মারা গেছে। অগ্নিকাণ্ডের পর আরও ৪০ জনকে উদ্ধার করা হয়। পাঁচতলা বিশিষ্ট ফ্লারিশ স্টে হোটেলের নিচতলায় অবস্থিত রেস্তোরাঁয় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এটি পাশের একটি হোটেলে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। মস্কো থেকে রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়ার সিমফেরোপোলগামী একটি বাসে ইউক্রেনের ড্রোন হামলায় ৭ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। রুশ কর্তৃপক্ষ আজ এ তথ্য জানায়। ডোনেৎস্ক অঞ্চলের কর্মকর্তারা জানান, ইয়েনাকিয়েভ এলাকায় এ হামলা হয়। ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন হামলায় ভূপাতিত হয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, ইরানের হরমুজ প্রণালী এবং কাশেম দ্বীপ লক্ষ্য করে হামলা চালায় মার্কিন সৈন্যরা। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন স্থাপনা লক্ষ্য করে ইরানের হামলার জবাবে পাল্টা হামলার পথ বেছে নেয় যুক্তরাষ্ট্র। খেলার খবর ফুটবল। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে আজ বাংলাদেশ নেপালের মুখোমুখি হবে। ভারতের জওহরলাল নেহরু স্টেডিয়ামে বিকেল ৪:৩০ খেলা শুরু হবে। একই ভেন্যুতে রাত ৮:৩০ দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক ভারত ভুটান নারী দলের বিপক্ষে খেলবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৫টায় ইংরেজিতে।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে বাংলায় সংবাদ রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা।

0: আসসালামু আলাইকুম।
1: তোমরা কেমন আছো? হাসিবু মনা ভাই,
0: আলহামদুলিল্লাহ আমরা সবগুলো ভালো আছি।
2: আমি একটু খারাপ আছি, কারণ আমার তো বিভিন্ন রকম কাজ করতে হয়, আর এই গরমের গুতোয়
0: টায়ার হয়ে গেছে।
1: গরমের সময় তো না, তোমার যে মফিজ দাদা আছে, তোমারই দিয়ে সে সব কাজ কাম করায়নি সব, সেও তো বুড়ো মানুষ, বুড়ো হয়ে গেছে, তার উপযুক্ত শিষ্য সে।
2: না না, এখন ইলিশ ভাই খেয়াল করেন, শুধু আমরা গরমে মরতেছি না, এই যে ঘেরে পুহরে যে মাছগুলো আছে সেখানেও পানি কমে যাচ্ছে, পানি গরম হয়ে যাচ্ছে,
0: এই
2: মাছগুলো তো কষ্টে আছে।
1: হ্যাঁ, সেই মাছ সম্পর্কে আমরা শুনবো কি গলদা চিংড়ি রোগ ও প্রতিরোধের উপায় আলোচনা করবেন জনাব মোহাম্মদ মনজুরুল ইসলাম, সহকারী পরিচালক
3: এটিএম তৌফিক মাহমুদ,
1: পরিচয় করে দপ্তর মৎস্য অধিদপ্তর। না, আমরা তৌফিক ভাইয়ের কাছেই শুনবো, মঞ্জুর ভাই আজ অনুপস্থিত, তাই না? তা তৌফিক ভাইয়ের কাছে শুনবো এটিএম তৌফিক মাহমুদ, সিনিয়র সহকারী পরিচালক। তা তৌফিক ভাই আপনি কেমন আছেন?
3: আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন?
1: আমাদের এখানে সবচেয়ে বিদেশে বৈদেশিক মুদ্রা অর্জন হয় সাদা সোনা, তাই দিয়ে। তা শ্রোতা বন্ধুরা, এই বিষয়ে আপনারা ফোন করতে পারবেন, ফোন নম্বরটা আমি বলে দিই,
2: 0190-74-12-12-19-70-7-0।
1: আমি আবার বলছি 0190-74-74-12-12-19-70-7-0। তা তৌফিক ভাই, তাহলে আমরা একটু শুনি। বিশেষ করে প্রচন্ড গরমে,
3: প্রচন্ড গরম
1: চিংড়ি, যে যাদের মজুদ আছে চিংড়ি, আগের পুরনো মাছ, আর নতুন মাছ তো কেবল ছাড়ছে, পুরনো মাছের বেশি অসুবিধা,
3: বেশি অসুবিধা। আসলে আমরা বারবার বলি বিভিন্ন আলোচনায় যে আমাদের এই অঞ্চলে চিংড়ি চাষের একটা বড় সমস্যা হচ্ছে পুকুর বা ঘেরের গভীরতা। এটা আমরা সাধারণত ধানও করি মাছও করি, এ কারণে আমরা গভীর কম করতে চাই না, কিন্তু সেই সমস্যা, এটা মাছ চাষের জন্য একটা সমস্যা তো, কারণ এই যে প্রচন্ড তাপদাহ, এখন
1: পানি গরম,
3: পানি গরম হয়ে যাচ্ছে, মাটির তলা, পানির নিচে মাটি পর্যন্ত গরম
2: হয়ে যাচ্ছে,
3: তো এটা আসলে প্রাণীকুলের জন্য খুবই ভয়াবহ অবস্থা। তো এখন যে নতুন মাছ ছাড়া হবে, এখন রেণু ছাড়ার সময়, গলদা এবং অন্যান্য সাদা মাছের পোনা ছাড়ার সময়, তো এই সময় যদি গভীরতা ঠিক না থাকে, তাহলে মাটিতে পানির তাপমাত্রা অনেক গরম হয়ে যাবে, বেড়ে যাবে, এর ফলে কিন্তু পোনা বাঁচানো কঠিন হবে। হ্যাঁ, মরার হারটা অনেক বেড়ে
2: যাবে।
3: তো এই ক্ষেত্রে আমাদের কিছু সতর্কতা নিতে হবে, ব্যবস্থা, যেমন আমার গভীরতাটা যতটা সম্ভব বাড়ানো যায়, বাড়াতে হবে, যাতে কমপক্ষে 4-5 ফিট পানি রাখা যায় আমার মাছ চাষের পুকুরে বা ঘেরে, এবং সাথে
1: সেই ব্যবস্থা নিতে
3: হবে। অথবা যদি আমি পুরো জমিটা নাও পারি, তাহলে অন্তত যেন কিছু অংশ ক্যানাল করে, গভীর করে, যেখানে মাছটা আশ্রয় নিতে পারবে।
1: আর একটা ব্যাপার দেখছি ভাই, তৌফিক ভাই, মাথা করে পাতা দিয়ে উপরে,
3: হ্যাঁ হ্যাঁ, এটাও, এটাকেও শেল্টার বলে, আমরা আশ্রয় বলি,
1: ছায়া পড়ে,
3: ছায়া পড়ে, পানিটা একটু কম গরম হয়, এটাও একটা পদ্ধতি। তো এইভাবে আমাদেরকে আসলে যাতে তাপটা যাতে একটু নিয়ন্ত্রণে রাখা যায়, এবং সাথে যদি সম্ভব হয় আমরা নতুন পানি যোগ করব, তাহলে প্রতিদিন, এবং এতে কি হবে, দুইটা সুবিধা, এক হচ্ছে নতুন পানি যোগ করলে অক্সিজেনটাও বৃদ্ধি পাবে, সাথে পানির গভীরতাটা বৃদ্ধি পেয়ে আমার তাপমাত্রাটা একটু নিয়ন্ত্রণ,
2: কম গরম হবে,
3: এই একটা বিষয়। আর যেটা হচ্ছে এই সময় আমাদের বা অন্য সময় চিংড়ির কিন্তু অনেক রোগবালাই আছে, স্বাভাবিক সময়ও পানি গভীরতা ঠিক আছে, তারপরেও এই টেম্পারেচারে বা অন্য কোনো কারণে কিন্তু অনেক রোগবালাই আসতে পারে। হ্যাঁ, তো এইটা হচ্ছে গিয়ে আমাদের নির্ভর করে আসলে পানির গুণগত মান, তারপরে হচ্ছে আমার যে মজুদ ঘনত্ব, আমি পোনাটা কি পরিমাণে দিলাম, তারপরে হচ্ছে আমার পরিচর্যাটা, আমি পোনা ছাড়ার পরে পরিচর্যাটা আমি ঠিক মতো করছি কিনা, তো এইগুলার উপরে কিন্তু আসলে নির্ভর করে আমার রোগবালাই। তো বিভিন্ন রোগ আছে, তো আমরা কয়েকটা রোগ নিয়ে আজকে আলোচনা করব। হ্যাঁ, গলদা চিংড়ি,
0: মানে আমরা সেনবো কি করে, কি দেখি,
3: যেমন একটা আছে গলদা চিংড়ির জন্য লেজ পচা বা ফুলকা পচা রোগ।
2: হ্যাঁ,
3: তো এটি সাধারণত ব্যাকটেরিয়ার বা ছত্রাকের আক্রমণের কারণে
1: ফলে
3: এই রোগটা দেখা দেয়, তো এর লক্ষণ কি, আমরা বুঝবো কিভাবে যে এই রোগটা এসছে? সেক্ষেত্রে হবে চিংড়ির ফুলকা কালো বা বাদামি রং ধারণ করবে, আর লেজের অংশ পচে যাবে এবং লেজ পচে খসে পড়তে পারে।
2: হ্যাঁ,
3: যেমন টিকটিকির লেজ খসে যায় ওরকম, গলদা চিংড়ি দেখাচ্ছে চিংড়ি আছে কিন্তু লেজ নাই, লেজ খসে পড়ে গেছে। তো তারপর চিংড়িটা এর ফলে দুর্বল হয়ে যাবে, কারণ ওর সাঁতার কাটতে কিন্তু লেজের প্রয়োজন হয়। তো যদি ওর লেজ না থাকে তাহলে তো সাঁতারও কাটতে পারে না,
1: আস্তে আস্তে মারা যায়।
3: তারপরে এবং এর ফলে ও খাদ্য খাওয়াও কমিয়ে দিবে বা খাদ্য গ্রহণ করতে পারবে না, এর ফলে দুর্বল হয়ে মারা যাবে।
1: তারপরে দাড়ি মাছ কাটা রোগ,
3: দাড়ি মাছ কাটা রোগ আছে,
2: আমরা
3: একে একে আসবো রোগে। তো এই রোগটা হলে আমরা কি প্রতিকারটা কি হবে, এটা হলো ওই যে প্রথমে বললাম যে পানির পানি পরিবর্তন, আমার পুরানো পানিটা ফেলে দিয়ে আমি নতুন পানি দিতে পারি, ভালো পানি, ভালো মানের পানি। এরপরে হচ্ছে আমরা প্রতি চুন বা জিওলাইট প্রয়োগ করতে হবে প্রতি শতকে 1 কেজি এবং চুন, আর যদি জিওলাইট দিই তাহলে প্রতি শতকে 500 গ্রাম। এটা পানিতে গুলিয়ে তরল আকারে আমরা আর একটা চিকিৎসা করা যায় হলো পটাশ চিকিৎসা, যেটা আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটাও জীবাণু ছত্রাকনাশক এবং জীবাণুনাশক। তো আক্রান্ত চিংড়িকে 5-10 ppm মাত্রার পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণে আমরা 1 ঘন্টা ডুবিয়ে রাখবো, চুবাবো ওকে 1 ঘন্টা। তারপরে আর যদি খুবই খারাপ অবস্থা হয় সেক্ষেত্রে আমাদেরকে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে। মানুষ যেমন আমরা খুব বেশি পরিমাণে অসুস্থ হলে অ্যান্টিবায়োটিক দেয়, তো আমরা শেষ পর্যায়ে যে এখানেও আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারি খাবারের সাথে,
2: মানে এত কিছু ব্যবস্থা নেওয়ার পরেও যদি দেখা যাচ্ছে
3: ঠিক না হয়,
2: ভালো হচ্ছে না,
3: তখন আমরা শেষ চিকিৎসা হিসেবে আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করব। কিন্তু এটা পরামর্শ অনুযায়ী, আমাদের বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী। তারপর আর একটা আছে খোলস নরম হয়ে যাওয়ার, খোসা নরম হয়ে যায় বলে অনেকে বলি আমরা গ্রামীণ ভাষায় সোগা, সোগা মাছ, সোগা হয়ে গেছে,
1: মাছ ভিতরে শুকিয়ে
3: হয়ে গেছে, এই জন্য বলে সোগা। তো এটা হচ্ছে আসলে পানির পুষ্টি উপাদান এবং খনিজের যদি ঘাটতি হয় পানিতে, যদি আমরা নিয়মিত চুন বা জিওলাইট না দিই, কারণ খোলসটাই তৈরি হয় ক্যালসিয়াম থেকে, তো এই ক্যালসিয়ামের বা খনিজ দ্রব্যের যদি অভাব থাকে পানিতে
1: সেই ক্ষেত্রে
3: বদলাতে পারে না এবং নিজে আগের খোলসটাও নরম হয়ে যায় আস্তে
2: আস্তে।
3: তো এটার জন্য আমাদেরকে কি করতে হবে, লক্ষণ হচ্ছে যে খোলস পরিবর্তনের পরে নতুন খোলস আসতে দেরি হবে, তখন ওই নরম থাকবে মাছটা এবং চামড়ার মতো মনে হবে যে খুব ফাফা একটা বস্তু, তারপরে সাঁতার কাটতে পারবে না ঠিক মতো, অলস হয়ে বসে থাকবে। তখন কি হবে, অন্য যদি কোনো আক্রমণিক রাক্ষসে মাছ থাকে বা অন্য প্রাণী থাকে সে খেয়ে ফেলবে,
1: অনেক সময় চিংড়িতে চিংড়ি মাছ খেয়ে,
3: হ্যাঁ অনেক বড় চিংড়ি ওকে খেয়ে ফেলবে। তো এই কারণে আর কি এটা ক্যানিবলিজম বলে, মানে যেটা নিজেকে নিজে নিজ সম্প্রদায় নিজ সম্প্রদায়কে খেয়ে ফেলে। হ্যাঁ, তো এই এই লক্ষণটাও কিন্তু আমাদের চিংড়িতে আছে, কাঁকড়াতে আছে, চিংড়িতে আছে। হ্যাঁ, এটার প্রতিকার কি ওকে করা যেতে পারে, পুকুরে পর্যাপ্ত প্রাকৃতিক খাবার যেন থাকে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে, আমাদের প্ল্যাঙ্কটন তৈরির ব্যবস্থা, একটু মাঝে মাঝে আমরা একটু সার দিব, বা ইউরিয়া দিব, পটাশ বা পটাশ দিব, ডিএপি দিব, তাহলে পানির রংটা সবুজ হবে, প্ল্যাঙ্কটন তৈরি হবে, ফলে
2: পানি,
3: হ্যাঁ খাদ্যগুণটা তৈরি হবে। এবং সাথে আমরা কি ভিটামিন সি দিতে হবে বাইরে থেকে, ওর যে খাবার দিই আমরা বাইরে থেকে সেই খাবারের সাথে ভিটামিন সি মিশিয়ে দিয়ে ওকে খাওয়াতে হবে।
2: তাহলে কি আমরা ওই যেমন ভিটামিন সি তো
3: লেবু,
2: তাহলে লেবু টেবু সেইসব পুড়ে ফেলাম
3: না, মাছের জন্য উপযোগী ভিটামিন সি বাজারে পাওয়া যায়,
2: ও আচ্ছা,
3: আমরা সেইটা প্রয়োগ করব।
2: এবং আমরা সির হবে ওই লেবু সুও ফল খাই না,
3: এবং হচ্ছে এই যে ক্যালসিয়াম বা খনিজদের যে সাপ্লিমেন্ট আকারেও পাওয়া যায় সেটাও আমরা মাছের খাবারের সাথে মিশিয়ে আমরা প্রয়োগ করব, তাতে সে অতিরিক্ত ক্যালসিয়াম এবং খনিজ পদার্থটা পাবে এবং এই তার এই খোসা নরম খোসা হওয়ার রোগটা থেকে মুক্ত হবে। এবং পানির পিএইচ ঠিক রাখতে হবে, ফলে প্রতি শতকে 500 গ্রাম থেকে 1 কেজি ডলোমাইট বা চুন দিতে হবে। এই খনিজ পদার্থটা সঠিক মাত্রায় রাখার জন্য আমাদেরকে আসলে নিয়মিত চুন বা এবং ডলোমাইট বা জিওলাইট পুকুরে কিন্তু ব্যবহার করতে হবে মাছ চাষের ক্ষেত্রে। তারপরে আরেকটা রোগ আছে ব্ল্যাক স্পট বা কালো দাগ রোগ, এটা ব্যাকটেরিয়া সংক্রমণে হয়ে থাকে এবং কোনো বা কোনো আঘাত পেলেও এই এরকম দেখা যেতে পারে। যেমন এর লক্ষণ হচ্ছে চিংড়ির পিঠে পায়ে বা খোলসের যে কোনো অংশে ছোট বড় কালো দাগ দেখা যায়, কালো কালো দাগ, ছোপ ছোপ দাগ দেখা যাবে। আক্রান্ত স্থানের খোলস ক্ষয় হয়ে যেতে পারে, খোলস ভেঙে যেতে পারে। তো এখানে আমরা প্রতিকার কি করব, পুকুরের তলার কাদা ও বর্জ্য পরিষ্কার, মানে যদি অর্গানিক
1: ময়লা
3: ময়লার পরিমাণ বেশি হয়ে যায় সেক্ষেত্রে এই রোগটা আসতে পারে। এতে কি করতে হবে, আমাদের জীবাণুনাশক ব্যবহার করতে হবে, প্রতি শতকে 1-2 গ্রাম বিকেসি, হ্যাঁ, বেনজালকোনিয়াম ক্লোরাইড, বিকেসি সংক্ষেপে বিকেসি বা আয়োডিন 10% পরিমিত মাত্রায় পানিতে দিতে হবে। দিলে আমাদের এই যে ব্যাকটেরিয়া, এই যে ব্যাকটেরিয়ার কারণে এই রোগটা হয় সেই ব্যাকটেরিয়া গুলো মারা যাবে। এবং এই ক্ষেত্রেও আপনাদের আমাদেরকেও তাদমিয়া চিংড়িকে ভিটামিন সি খাবারের মাধ্যমে অতিরিক্ত ভিটামিন সি প্রয়োগ করতে
2: হবে। ভিটামিন সি সকলের জন্যই লাগে,
3: প্রাণী যখন মানে প্রাণী মানে তাদের আসলে মিনারেল, খনিজ, ভিটামিন এগুলো
1: সবকিছু
3: লাগবে বড় হতে, বৃদ্ধি পেতে হলে। আরেকটা রোগ আছে সাদা দাগ রোগ, হ্যাঁ, এটাও হয় হোয়াইট স্পট সিন্ড্রোম ভাইরাস বা এটাও সাদা সাদা দাগ রোগ হয়। এটার হচ্ছে চিংড়িতে বেশি মারাত্মক, তবে গলদা চিংড়িতেও, এটা বাগদাতে বেশি হয়, তো গলদা চিংড়িতে হতে পারে। সেটা কি, ওই যেটা আমরা আগে বলছিলাম যে ওই যে দাড়ি ছিঁড়ে যায়, হ্যাঁ, ছিঁড়ে যায়, হ্যাঁ, এতেও দেখা যায় যে পাড়ের কাছে এসে বসে বসে থাকে লক্ষণ, ঝিম ধরে বসে থাকে, খাওয়া দাওয়া খাওয়া দাওয়া কমিয়ে দেয়। তারপরে এই যদি একজন একবার আক্রান্ত হয় তাহলে খুব দ্রুত অন্য মাসের মধ্যে ছড়ায়,
2: তাহলে পুরো জলাশয় মানে ছড়িয়ে যাবে।
3: হ্যাঁ, তো এটা হচ্ছে এই আমাদেরকে পানির গুণাগুণটা ভালো রাখতে হবে, নিয়মিত আমাদের খনিজ পদার্থ যাতে সঠিকভাবে থাকে, ভিটামিন সি থাকে, এটা খেয়াল রাখতে হবে। আর একটা হচ্ছে শ্যাওলা পড়া রোগ, গলদায়ের একটা, এটা খুব কমন রোগ, মাথার কাছে শ্যাওলা জমে যায়, ওর যে কানকো বলি আমরা সাদা মাছে, ওর ফুল কাজ এটা, ওইখানে শ্যাওলা পড়ে যায়, তো এই সবুজ আকার ধারণ করে। এতে কি অতিরিক্ত পুষ্টি, আবার পুকুরে যদি অতিরিক্ত পুষ্টি হয়ে যায়, যদি আমার প্ল্যাঙ্কটন বেশি আকারে হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা হতে পারে। পরিমিত রাখতে হবে, আমার সবকিছু পরিমিত
0: নিয়ম অনুযায়ী।
1: এই যে খেলার মতো হলে এর প্রতিকার কি?
3: এর প্রতিকার হচ্ছে খাদ্য প্রয়োগটা একটু কমায় দিতে হবে,
1: মানে অধিক খাদ্য, অধিক পানি, এরা
3: অধিক, হ্যাঁ, এরকম হবে। সেক্ষেত্রে হচ্ছে আমাদের খাদ্য পরিমিত করে দিতে হবে। তারপরে হচ্ছে এটা হচ্ছে আমরা পুকুরে পানি পরিবর্তন করে দেব। তারপরে হচ্ছে পরিমিত মাত্রায় কপার সালফেট, আরেকটা আমাদের রাসায়নিক ব্যবহার করতে পারি কপার সালফেট। তবে কপার সালফেট অবলম্বন করতে হবে যেন মাত্রাতিরিক্ত না হয়, যদি বেশি হয় তাহলে আবার ক্ষতির কারণ হবে, এই জন্য বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে কপার সালফেট ব্যবহার
2: করতে হবে।
3: হ্যাঁ, তো এই হচ্ছে মোটামুটি গলদা চিংড়ির মূল রোগ এইগুলোই। তবে মূল নিয়ে আমাদের প্রতিকার বা নিয়মিত যদি আমরা যত্ন নিই সেক্ষেত্রে আমরা কিন্তু এই রোগগুলো থেকে বাঁচাতে পারবো। সেগুলো আমরা কি কি করতে পারি, সেজন্য নিয়মিত আমরা যে কার্যক্রম নিতে পারি, নিয়মিত চুন প্রয়োগ, প্রোবায়োটিক ব্যবহার, যেটা পুকুরের তোর পরিবেশ ভালো রাখবে, ক্ষতিকারক গ্যাস অ্যামোনিয়া দূর করবে, এবং ভালো মানের মাটি, মাটিকে ভালো মানে রাখবে, এবং এটা হচ্ছে আমাদের মাছের হজমে, খাবার হজমে সহায়তা করবে। আমাদের এটা হলো, আমরা মানুষ যেমন দই খাই, আমরা প্রোবায়োটিক কিন্তু দই আকারে আমরা খাই, চিংড়ির জন্য, হ্যাঁ, চিংড়ির জন্য হলো প্রোবায়োটিক, এটাও ওদের শরীরে দই আকারে, দই হিসেবে দইয়ের কাজ করে। আর সঠিক মজুদ ঘনত্ব, আমাদের এখন মজুদের সময়, তো আমাদের আমি যে পদ্ধতিতে চাষ করব, যদি আমি উচ্চ ঘনত্ব করি তাহলে সেখানে আমাদের উচ্চ ঘনত্বে আমার যে সুবিধাদি দরকার হবে সেটা আমাকে নিশ্চিত করতে হবে। যেমন আমার অক্সিজেনের পর্যাপ্ত অক্সিজেন যাতে আমি সরবরাহ করতে পারি, সেজন্য আমার এয়ারেটার থাকতে হবে, আমাকে পানির গুণাগুণ মেপে ঠিক রাখতে হবে, যখন যেটা প্রয়োজন সেটা দিতে হবে, তারপর পানির গভীরতা ঠিক রাখতে হবে, এবং খাদ্য ব্যবস্থাপনা সঠিক রাখতে হবে, এবং আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনাও সঠিক রাখতে, যদি আমি উচ্চ ঘনত্বে করতে পারবো। আর যদি আমি একটু কম ঘনত্বে করি সেক্ষেত্রে হয়তো আমি একটু খাদ্য ব্যবস্থাপনা স্বাস্থ্য ব্যবস্থাপনা এগুলা সঠিকভাবে করতে হবে। তার পর্যাপ্ত অক্সিজেন যেন থাকে পুকুরে এবং তাপমাত্রা যেন খুব বেশি না হয়ে যায় এদিকে খেয়াল রাখতে হবে। এই গ্রীষ্ম
1: সহনশীল তাপমাত্রা
3: থাকতে হবে, এই হচ্ছে আমাদের আসলে মূল বিষয়।
2: তাহলে কথা হচ্ছে কি বুকি গঠন হইল টু দি পয়েন্ট আন্ডার দি ওয়াটার, তখন আসল কথা পানি যদি ঠিক থাকে
1: মূল হলো পানিটা ঠিক রাখতে হবে। যেরকম এই মনোভাইয়ের মফিজ দাদা ঠিক করে অনেক সময় যে শীতকালেও না ছাড়িনি তারে নিয়ে সাঁতার কাটাইছে হর্রা টানিছে তাই না, টানে টানে এই অবস্থা ঠিক রাখছে, লাভবান তো হয়েছে তাই না, প্রত্যেক বছর তো লাভবান হয়
2: দাদা। প্রত্যেক বছর ওই নতুন মাছ ছাড়ার আগে যে মাছই হোক ছাড়ার আগে পুয়ের শুকোয়ে
0: ওই
2: পশা কাঁথা টাঁথা সব তুলে তারপরে চুন টুন দিয়ে তারপরে পানি
1: বিভিন্ন রোগ হবে। ওই যে শুনলে না ভাই যেভাবে বললেন যে পরিচর্যা করতে হবে এমন ভাবে যাতে রোগ গুলো আক্রমণ থেকে মাছ আমাদের এই দক্ষিণ অঞ্চলে তো এই চিংড়ির চিংড়ির বেশি নির্ভরশীল আমাদের বাংলাদেশের, বিশেষ করে দক্ষিণ দক্ষিণ
0: এলাকায়
1: কলদা বাগদা বাগদার মাছে আরো অন্য অন্য
2: মাছ আছে, হরিণা চিংড়ি আছে
1: বিভিন্ন রকম। হ্যাঁ গই দিয়ে মাছ উঠে ঘেরে বিভিন্ন রকম মাছের বাচ্চা আছে। আগে তো বাগদা কিনারে কিনে ছাড়া লাগতো না, অটো মানে
3: পানি থেকে ন্যাচারালি আসতো
1: বাগদা গুলো,
3: আমরা জাস্ট পানি উঠাইলেই ওখানে বাগদা সহ অন্যান্য চিংড়ি এবং অন্যান্য সাদা মাছ,
1: তারপরে ভেটকি মাছ,
3: ট্যাংরা মাছ,
1: ফাঁসে মাছ, খুশলো মাছ,
3: এগুলো চলে
1: মাছ, বিভিন্ন ধরনের মাছ আসতো। তা এইটা হচ্ছে এখন আর আমাদের এই ছোট ছোট গেট গুলো যেমন এখানে এই খুলনার আশেপাশে বিভিন্ন জায়গায় এই গেট গুলো ওইভাবে পরিচর্যা করতে হয়। তারপরে অক্সিজেন দেওয়ার কথা ভাই যেমন বললেন যে অক্সিজেনের জন্য এইটা ব্যবস্থা করতে হবে, না হলে তো মাছ
2: অক্সিজেন
1: মরে যাবে ছটফট করবে। তুমি যেরকম ওই তোমার শীতের সময় নামাই দে মাছগুলো যখন এই অক্সিজেনের অভাবে কুলে চলে আসে, না কুলে ওই চিংড়ি মাছ উঠে যায় ভোরে ভোর রাত্রি দেখা যায়, তো ওই সময় অক্সিজেন ফেল করে
3: হ্যাঁ
1: ওই সময়
3: আপনার মেকানিক্যাল উপায়েও করা যায়, যেটা হচ্ছে আমরা এয়ারটা হচ্ছে ওষুধের ব্যবহার করেও করা যায়, অক্সিজেন ট্যাবলেট ফরম্যাটে বা পাউডার ফরম্যাটেও বাজারে পাওয়া যায় সেটাও ব্যবহার করা যায়, সেটা সাময়িক। কিন্তু আপনাকে পানিতে যাতে দ্রবীভূত অক্সিজেনটা থাকে
2: সেজন্য
1: খেয়াল রাখতে হবে কোন ক্রমে এই অক্সিজেনটা।
2: গুরুপদ
1: দা
2: ওই তো দাদা রেডি হয়ে গেছে
1: গানের পরে আমরা আবার ইসে যাব ফোনে চলে যাব তাই না।
4: ও পাতা পড়লেই কর্মের ফল গাছে ধরবেই, তুমি যত করবা চালাকি ফাঁসে দেখবা জালাকি, কদিন কেম্বায় ঘটে এই ও পা।

কইছে কত ভালো ভালো কথা, তুমি যারে ভজবা ভজ তারে কিন্তু খোঁজো, মানসির মনে দিয়ে না ব্যথা। জ্ঞানী গুণীরা নেহিছে বাপ ঠাউ দায়

খোঁজো মানসির মনে দিয়ে না ব্যথা, যার তার কথায় নাচে না ভক্তি নেই যার পাচ্ছে না। আরে যার তার কথায় নাচে না ভক্তি নেই যার তারে পাচ্ছে না, তোমার আসল জায়গায় ভরা ময়লাতে ও পাতা পড়ো নেই তোমার কর্মের ফল।

শাস্ত্র সব থাকবে পড়িয়ে, পড়ার ভার হয়ে গেলি দেখিস কি হয় তারপরে। এই দেহে শুয়ে নাও যদি ভালো হতে চাও, সময় তো ফুরয়ে গেল ওধারে। যত জাগো শাস্য সব থাকবে পড়িয়ে, পড়ার ভার হয়ে গেলি দেখিস কি হয় তারপরে। এই দেহে শুয়ে নাও যদি ভালো হতে চাও, সময় তো ফুরয়ে গেল ওধারে। তুমি

সরল ভাব দেহায়ে মানসির তা খাইয়ে কারু ঘর ভাঙ্গে ফেলি সরে ভাই। মুহি মিষ্টি কথা কইছো নষ্ট কাণ্ড এড়িছো, মুহি মিষ্টি কথা কইছো নষ্ট কাণ্ড এড়িছো, আপনালে আছে একজন মানো নেই মানো নেই, ও পাতা পড়ো নেই তোমার কর।

0: তোমার কর্মের ফল গাছে ধরবে।
1: আমরা সুন্দর একটা গান শুনলাম,
2: দারুণ একটা গান শুনলাম। যেমন কর্ম তেমন ফল।
3: মবিতা কি কয়, কয় তুমি একটা চারা লাগাইলে এটা আঠি পুত্রে গাছ হলো, তাতে ফল হতেও পারে নাও হতে পারে, কারণ যদি অপরিপক্ক ফলের আঠি হয়। কিন্তু কর্মের ফল ফলবে,
1: এটাই মিস হবে না, তাই না?
2: তারপরে
3: ওই যে গানের মধ্যে আটটা গেল না, ওই যে মিঠে কথা, যারা বেশি মিঠে কথা গায় ওদের কথা মিঠে কথা ভিটে খালি
2: দুষ্টি কথা।
1: বন্ধুরা এখন আপনারা ফোন করতে পারেন, দেখো
3: হয় আপনারা আজকে আমাদের ভাইজান আছে
1: বিষয়ক
3: মৎস্য বিষয়ে,
2: হ্যাঁ
3: পানিজ বিষয়ে,
2: এইসব বিষয়ে,
3: মোট কথা পানিজ বিষয়ে যত আছে
2: জলজ বিষয়ে।
3: হ্যাঁ তাহলে দেখি একটা ফোন যদি এ আইছে
1: ধরো।
3: হ্যালো,
1: হ্যাঁ দিবাশীষ বাবু, কি জানতে চান বলুন। অনেক বড় গেট
4: ধন্যবাদ। আপনি কি পানির অক্সিজেনের মাত্রা কি মাপেন আপনার ঘরে?
5: হ্যাঁ
4: 8.6 তো খুবই ভালো আছে, যাতে ভাসতেছে না আসলে ওটা, ওই যখন অক্সিজেন এয়ারেটর গুলো চলে ওখানে অক্সিজেনের মাত্রা আরো বেশি থাকে, তো ওইখানেই ওরা ঘোরাফেরা করে। কিন্তু আপনার আমাদের মাছ চাষে দরকার হচ্ছে 5 মিলিগ্রাম পার লিটার, তা আপনার আছে 8 পয়েন্ট সামথিং,
1: অনেক
4: আপনার আরো বেশি আছে। জি জি, তো আপনাদের ওই যে অক্সিজেনটা মাপতে হবে, হ্যাঁ যদি 5-এর উপরে থাকে তাহলে ভয়ের কোনো কারণ নেই, আর যদি 5-এর নিচে নেমে আসে সেক্ষেত্রে আপনাদের এয়ারেটারের সংখ্যা বাড়াতে হবে। হ্যাঁ যদি মনে হয় তারপরেও ভাসছে, এয়ারেটার না চালালে যদি ভাসে সেক্ষেত্রে আপনার দেখতে হবে খাদ্য বেশি হয়ে যাচ্ছে কিনা, এক, আর দুই হচ্ছে আপনার পানির পিএইচটাও মাপবেন আর অ্যামোনিয়াটা মাপবেন, যদি অ্যামোনিয়ার গ্যাস বেড়ে গেছে কিনা, তাহলে হররা টেনে দিতে হবে, একটু চুন দিয়ে দিতে হবে, আর দুই দিন খাবার একটু কমিয়ে দিতে হবে।
1: যাক ধন্যবাদ আপনাকে, এরপরে দেখো।
3: হ্যাঁ আপনিও ভালো থাকেন।
1: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: সকলেই ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি দাদা, আপনি ভালো আছেন? যাক এবার
1: বলেন কি জানতে চান।
3: হ্যাঁ দাদার গান তো সবসময় সুইপার ফাইন হয়,
2: সুইপার
3: ফাইন বলতে আর সবচেয়ে ভালো বলি
1: সুপার ফাইন।
3: জি জাফর পালোয়ান ভাই, বুঝতে পেরেছি, অনেকদিন পরে আই। হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন তো? ওই এদিক ওদিক দৌড়তি হয়, ওই মফিজ দাদার পিছনে পিছনে হাটে জাতি হয় আমার।
5: হ্যাঁ
3: তো করেন প্রশ্ন।
1: আচ্ছা শোনেন ভাই,
4: ধন্যবাদ। আপনি গলদা বা চিংড়ির সাথে
5: সাদা
1: হ্যাঁ শোনেন,
4: হ্যাঁ শুনতে বুঝতে পেরেছি আপনার প্রশ্ন, ধন্যবাদ। সাদা মাছ আপনি চাষ করতে পারেন চিংড়ির সাথে, তবে শুধু খেয়াল রাখতে হবে যেন রাক্ষসী মাছ না হয়, যেমন আপনার ভেটকি মাছ বা ট্যাংরা মাছ, শোল মাছ, তেলাপিয়া, যে মাছগুলো অন্য মাছকে খেয়ে ফেলে, এই ধরনের মাছ মানে চাষ করা যাবে না একসাথে। আপনি মাগুর, বোয়াল, আয় এগুলো চাষ করা যাবে না। আপনি পারবেন কার্প জাতীয় মাছ, যেমন রুই, কাতলা, মৃগেল, হ্যাঁ গ্রাস কার্প, এই ধরনের মাছগুলো, সিলভার কার্প বা বিগ হেড, এই ধরনের মাছ আপনি সাথে চাষ মিশ্রভাবে চাষ করতে পারেন।
1: আচ্ছা ধন্যবাদ আপনাকে, আশা করি আপনার প্রশ্নের জবাব
3: পেয়েছেন। সফল ভাই ভালো থাকেন,
1: দেখো এরপরে
3: হ্যাঁ আপনিও ভালো থাকেন এই দোয়া করি।
1: এরপরে দেখো না সবাই তো মোটামুটি মাছ যখন চাষ করতে চায় তারা তো জানবেই তাই না কোন মাছের কি অবস্থা।
3: হ্যালো
1: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ একবার সাহেব বলুন কি জানতে চান? হ্যাঁ আল্লাহর রহমতে আমি ভালো আছি, আমরা সবাই ভালো আছি। শকর করতে হবে,
3: ভালো কথা কইছেন।
1: আচ্ছা ধন্যবাদ আপনাকে,
3: জি ভালো থাকেন।
1: এরপরে দেখো সবাই তো শুনে
3: সবকিছুই তো নিয়মের বাইরেও তো যাওয়া যাবে না, নিয়ম ঠিক রাখলে সবকিছু ঠিক
5: হয়।
1: কে বলছেন, কোথা থেকে বলছেন?
5: আমি
1: হ্যাঁ শফিকুল স্যার,
5: সবকিছু
1: ভালোই তো, অন্য কোন মাছ ঢুকছে কিনা,
2: রাক্ষসী মাছ
4: ভেটকি আছে কিনা। আচ্ছা ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি বলছেন যে সব একসাথে করেন, তা আপনি কি পানি পানি কি ওই যে নদীর থেকে ডাইরেক্ট ঢুকান, কোন নেটিং? আচ্ছা আপনার, আর আপনার ঘেরে কি কোন রাক্ষসী মাছ যেমন ভেটকি বা ভাঙান, তারপরে ট্যাংরা, এগুলা কি আছে? তো এই যে আপনার যদি অন্য রাক্ষসী মাছ থাকে সেক্ষেত্রে তারা এই চিংড়ির পোনা কিন্তু খেয়ে ফেলে।
1: ভেটকি আছে নাকি? ভেটকি বেশি ক্ষতি করে আর কি।
4: আজকের আলোচনার প্রথমে বলেছিলাম যে এই খর তাপে, এই তীব্র দাবদাহে আপনার পানি যদি কম আছে বলছেন, যদি পানি মিনিমাম 4-5 ফিট পানি না থাকে তাহলে কিন্তু মাটির নিচ পর্যন্ত গরম হয়ে আপনার পোনা মাছ কিন্তু বাঁচা মানে বেঁচে থাকা কঠিন হবে তাদের জন্য, সেক্ষেত্রে আপনার কিন্তু ফলন কমে যাবে, অনেক কমে যাবে। সেক্ষেত্রে আপনার
3: ওই যে ওই ভাঙান মাছে আপনার খাই ফেলতেছে,
4: আপনার রাক্ষসী মাছ রাখলে চিংড়ি খেয়ে ফেলবে, এটা একদম সত্য কথা।
1: যখন খোস এড়ায় নরম হয়
4: নরম হয় খেয়ে ফেলবে। আপনাকে যখন যদি চিংড়ি করতে হয় তাহলে রাক্ষসী মাছগুলো বাদ দিতে হবে, আপনার চিংড়ির সাথে উপযোগী যে মাছগুলো আছে ওইগুলো আপনি পার্শ্বে চাষ করতে পারেন আপনি।
1: আচ্ছা করবেন, আমাদের সাথে যোগাযোগ রাখবেন,
4: ধন্যবাদ।
3: শুধু চিংড়ি করবেন?
1: এর মধ্যে দুই একটা রুই কাতলা দিতে পারেন, অন্য মাছ দিতে পারেন পরিমাণ মতো, তাই না?
3: ধন্যবাদ।
1: তার দেখো এরপরে দেখো কোন ফোন আসে কিনা, আমরা আর একটা ফোন নিতে পারবো।
3: ধরো হ্যালো, এই তো তুমি
1: হলো, দেখো ধরো ফোন।
3: হ্যালো
1: বিশ্বজিৎ বাবু, বলেন কি জানতে চান? হ্যাঁ বিশ্বজিৎ বাবু শুনছি আমরা, বলুন কি জানতে চান?
3: আপনি আমাদের শুনতে পাচ্ছেন? আরে এই তো ঢুকে গেছে এখন, আপনি কথা কচ্ছেন আমরা তো সবই শুনতেছি, আপনার সমস্যার কথা এখন
1: বলুন।
3: হ্যালো
1: কি জানতে চান, প্রশ্ন কি? লাইনটা কেটে গেল,
3: সময়ও নেই আমাকে হাতে।
1: তা আজ আমরা শুনলাম কি, মৎস্য সম্পদ গলদা চিংড়ির রোগ ও প্রতিরোধের উপায় আলোচনা করলেন এটিএম তৌফিক মাহমুদ, সিনিয়র সহকারী পরিচালক মৎস্য বিভাগ খুলনা। তা হ্যাঁ, আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, চলো
2: আল্লাহ হাফেজ।

0: চাষাবাদ কৃষি বিষয়ক অনুষ্ঠানটি এখানেই শেষ হল। সঞ্চালনা করলেন মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার, প্রকৌশল দায়িত্বে ছিলেন আহমেদ হাসান, তত্ত্বাবধানে রিপন কুমার ভদ্র এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। বাংলাদেশ বেতার খুলনা।
1: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
2: আপনাকে ধন্যবাদ।
1: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
2: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশে কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানব প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
2: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলো হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচার ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
1: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
2: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
1: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
2: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার NID বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এই বিষয়ে জানতে পারবে।
1: আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
2: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
1: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
2: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে।
1: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
2: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে। হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
1: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
2: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে NID বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, আমাদের জাতীয় পরিচয় পত্র, সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
1: সারাদেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
2: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী 4 বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
1: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
2: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
1: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
2: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায়, তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
1: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
2: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদে ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
1: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
2: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায়, তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
2: ধন্যবাদ আপনাকে।
0: কৃষক কার্ড সম্পর্কে তথ্যটি শুনলেন। যে ব্যক্তি কোনো বিপদগ্রস্তকে সান্ত্বনা দেয়, সে ওই বিপদগ্রস্ত ব্যক্তির মতোই সাহায্য পায়। শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও। ওই ব্যক্তি পূর্ণ মমিন নয় যে নিজে পেট ভরে খায়, অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। ওই ব্যক্তি বেহেশতে প্রবেশ করতে পারবে না যার উপদ্রব হতে তার প্রতিবেশী নিরাপদ নয়। তোমরা একে অপরকে উপহার দাও, কেননা উপহার প্রদানে অন্তরের মলিনতাকে দূর করে। যে ব্যক্তি বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না এবং আলেমকে হিজ্জত করে না, সে আমার উম্মত নয়। বাংলাদেশ বেতার খুলনা, এখন প্রচারিত হচ্ছে আসরের নামাজের আজান এবং দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة، آت محمدا الوسيلة والفضيلة، وابعثه مقاما محمودا الذي وعدته، إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: শক্তিশালী সে ব্যক্তি নয় যে অন্যকে ধরাশায়ী করতে পারে, বরং শক্তিশালী ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। কারো ঘরে প্রবেশ করার অনুমতি নেওয়ার জন্য দরজার সামনে দাঁড়িও না, হতে পারে ঘরের ভেতরে দৃষ্টি পড়ে যাবে, বরং দরজার ডান অথবা বাম পাশে দাঁড়িয়ে অনুমতি নাও। যদি অনুমতি দেওয়া হয় তবেই প্রবেশ করো, অন্যথায় ফিরে এসো। কোনো ব্যক্তির জন্য এটার অনুমতি নেই যে কাউকে তার জায়গা হতে উঠিয়ে নিজেই ওই জায়গায় বসে পড়বে। যে ব্যক্তি কোনো বিপদগ্রস্তকে সান্ত্বনা দেয় সেই বিপদগ্রস্ত ব্যক্তির মতোই সওয়াব পায়। আল হাদিস। বাংলাদেশ, বেতার, খুলনা।

এতক্ষণ আল্লাহ পাকের শানে হামদ পরিবেশিত হল। শিল্পী ছিলেন খুরশিদ হাসান খান। বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রথমে ইংরেজি খবর এবং এরপর পরই বাণিজ্যিক খবর রিলে করে শোনানো হচ্ছে

0: which each hospital will have one ICU. A special tribunal has set tomorrow for arguments in a case lodged over the rape and murder of Ramisa Akhtar in the city's Pallubi area. Judge Masroor Salikin of the Dhaka Metropolitan Children's Violence Suppression Tribunal passed the order today as both the two accused, Sohel Rana and his wife, Shapna Akhtar, gave their self-defense statements before the court. The tribunal completed recording disposition of 16 prosecution witnesses yesterday in the case. At least 21 people were killed and more than 40 others rescued after a fire broke out at a hotel in New Delhi's Malviya Nagar today. The fire broke out in the restaurant of the Florista Hotel, which was located in the basement of the five-story building. The fire later spread to a hotel next to it. The cause of the fire is yet to be ascertained. 7 people have been killed and 11 others injured after a drone hit a passenger bus traveling through the Russia-controlled part of Ukraine. Ukrainian sources say the bus was struck today as it was traveling between Moscow and Simferopol in Russian-occupied Crimea. The attack comes as the city hosts the annual International Economic Forum, an event designed to showcase Russia to the world. Football and Bangladesh is facing Nepal in the first semi-final of the SAFF Women's Championship at Jawaharlal Nehru Stadium in Goa of India. The second semi-final will be held at the same venue between host India and Bhutan at 8:30 p.m. Finally, weather and Focus Valley Team 1 tonight says there are chances of rain or thunder showers with temporary west-northwesterly gustier squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rangpur, Dinajpur, Rajshahi, Pabna, Bogura, Tangai, Mamensing, Kustia, and Sylhet. River ports in these areas are to highest caution signal number 1. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি আব্দুল মান্নান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিৎসুই অ্যান্ড কোং এর একটি প্রতিনিধি দল। বাংলাদেশ আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। মিৎসুই অ্যান্ড কোং জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ কোম্পানি। প্রতিষ্ঠানটি বৈষয়িক পর্যায়ে লজিস্টিক অবকাঠামো, ধাতু, জ্বালানি এবং খাদ্য বাণিজ্য সহ বিভিন্ন খাতে কার্যক্রম পরিচালনা করে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দেশের অর্থনীতিকে টেকসই ও শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করাতে ঋণ নির্ভরতা কমিয়ে বিনিয়োগ নির্ভর অর্থনীতি গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। অর্থমন্ত্রী জানান, আগামী বাজেট এমনভাবে প্রণয়ন করা হচ্ছে যাতে অর্থনৈতিক কর্মকাণ্ডে দেশের সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত হয়। একই সঙ্গে বাজেটের সুফল যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছে যায় সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা 8 দিন বন্ধ থাকার পর সোনা মসজিদ স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম পুনরায় আজ শুরু হয়েছে। সোনা মসজিদ স্থলবন্দর কর্তৃপক্ষ সূত্রে এই তথ্য জানা গেছে। গত 26 মে থেকে গতকাল পর্যন্ত বন্দরের সকল ধরনের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। ইতিমধ্যে ভারত বাংলাদেশ বাণিজ্য পণ্যবাহী ট্রাকের যাতায়াত শুরু হয়েছে এবং বন্দরে কর্মব্যস্ততা ফিরে এসেছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় ঈদ যাত্রার 21 থেকে 30 মে পর্যন্ত গত 10 দিনে পদ্মা ও যমুনা সেতু থেকে প্রায় 64 কোটি টাকা টোল আদায় হয়েছে। এ সময় দুই সেতু দিয়ে মোট 6,79,997টি যানবাহন পারাপার করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পদ্মা সেতুতে 10 দিনে প্রায় 36 কোটি 12 লাখ টাকার টোল আদায় হয়েছে। একই সময়ে যমুনা সেতু থেকে টোল আদায় হয়েছে প্রায় 27,65,800 লাখ টাকা। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সবচেয়ে বড় কন্টেইনার পরিচালনাকারী টার্মিনাল নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি গত মাসে ইতিহাসের সর্বোচ্চ মাসিক কন্টেইনার হ্যান্ডলিং এর রেকর্ড গড়েছে। বন্দর কর্তৃপক্ষ জানায়, গত মাসে টার্মিনালটিতে 1,26,496 টিইউস কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে, যা এনসিটির ইতিহাসে একক মাসে সর্বোচ্চ। মোট হ্যান্ডলিং হওয়া কন্টেইনারের মধ্যে 59,851 টিইউ ছিল আমদানি কন্টেইনার এবং 63,645 টিইউ ছিল আমদানি কন্টেইনার, যা আমদানি ও রপ্তানি উভয় বাণিজ্য কার্যক্রমেই উল্লেখযোগ্য প্রবৃদ্ধির প্রতিফলন ঘটায়। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সূচকের উত্থানের মধ্য দিয়ে আজ লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে বেড়েছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ডিএসইতে মোট 390টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 243টি, কমেছে 98টির এবং অপরিবর্তিত ছিল 49টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসই এক্স 35 পয়েন্ট কমে অবস্থান করছে 5,441 পয়েন্টে। আজ ডিএসইতে 1,279 কোটি 13 লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 1,080 কোটি 42 লাখ টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.25 টাকা, ক্রয় 122.20 টাকা, ইউরো বিক্রয় 144.77 টাকা, ক্রয় 142.70 টাকা, পাউন্ড স্টার্লিং বিক্রয় 167.64 টাকা, ক্রয় 164.47 টাকা, সৌদি রিয়াল বিক্রয় 33.70 টাকা, ক্রয় 32.40 টাকা, সিঙ্গাপুর ডলার বিক্রয় 96.80 টাকা, ক্রয় 94.99 টাকা, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 31.12 টাকা, ক্রয় 30.51 টাকা, এবং থাইবাত বিক্রয় 3.80 টাকা, ক্রয় 3.71 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে আধুনিক গানের অনুষ্ঠান সুরের মেলা।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, সুরের মেলা অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের জানাই এক রাত শুভেচ্ছা। গান আমাদের মনের কথা বলে, প্রেমের কথা বলে, আর সেই গান যদি হয় আধুনিক গান তাহলে তো আর কথাই নেই।
1: কিছু গান মনে করিয়ে দেয় পুরনো সেই ভালোবাসার কথা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের প্রথম পরিবেশনা স্বপন কুমার হালদারের কথায় ও ইবনে খালদুন রাজনের সুরে।
0: জীবন এত মধুময়, গানটি পরিবেশন করবেন শিল্পী ফাহমিদা নবী।

0: মানুষের মনে যখন প্রেমের সঞ্চার হয় তখন পৃথিবীর সব কিছুই রঙিন মনে হয়। চোখ বন্ধ করলেও সেই রঙের আলো মনের গভীরে তোলা দেয়।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনা রঙে মন রাঙা মন। শিল্পী ইউসুফ আহমেদ খান, গীত রচনায় সুব্রত পাল, সুর দিয়েছেন মিল্টন খন্দকার।

0: প্রিয় মানুষটি পাশে থাকলে মনে হয় মনের গভীরে সুখের রং খেলা করে।
1: আসলে কি সুখের কোন রং হয়?
0: আর এই উত্তরটি নিয়ে আসছে শিল্পী চম্পা বণিক রঙ্গু শাহবুদ্দিনের কথায় ও তিমির নদীর সুরে।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায় নেওয়ার আগে শুধু একটুকুই বলবো, কাউকে ভালোবাসলে প্রিয় মানুষটির মান অভিমান সুখ দুঃখকে সাথে নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত ভালোবাসতে হবে।
1: অনুষ্ঠানের শেষ পর্যায়ে কৃষিবিদ মোহাম্মদ হাবিবুর রহমানের কথায় ও FM আব্দুল ওয়াদুদের সুরে ভালো যদি নাই পালাগে গানটি পরিবেশন করবেন শিল্পী অপু আমান।

0: এতক্ষণ শুনলেন আধুনিক গানের অনুষ্ঠান সুরের মেলা, গ্রন্থনা অপি রানী দাস, উপস্থাপনা শামীম আহমেদ ও ফারজানা ইয়াসমিন লোকদা, সম্পাদনায় আব্দুল আওয়াল, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনায় মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ইংরেজি ভাষা শিক্ষার অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় মোহাম্মদ আখতারুজ্জামান।

0: Good evening, dear learners. I hope all of you are well by the grace of the Almighty Allah. I invite all of you at today's English learning program, Let's Speak English. Onushthantite amar sathe dujon shikkharthi achen. Let's introduce with them.
1: Hello, I'm Oshurjo Khairul Oishi, a student of the University of Dhaka.
2: Hello, I'm Farhan. Welcome to today's program.
0: Thank you, Farhan and Oishi, for coming to our studio for this program. Dear learners, আমাদের আজকের অনুষ্ঠানটির বিষয়বস্তু হচ্ছে about new class or in a new class. এই টপিকটির উপরে ভিত্তি করে আমরা একটি শর্ট কনভারসেশন শুনব। কনভারসেশনটি শুনবার পূর্বে এই কনভারসেশনটিতে ব্যবহৃত কয়েকটি ওয়ার্ডের অর্থ জেনে নিব, যেগুলো তোমাদের কাছে পরিচিত হতে পারে অথবা স্বল্প পরিচিত অথবা একেবারে অপরিচিত মনে হতে পারে। প্রথম শব্দটি হচ্ছে অ্যামিকেবল। দি ফর্ম অব দিস ওয়ার্ড ইজ অ্যাডজেক্টিভ, আর বাংলা অর্থ হচ্ছে বন্ধুত্বপূর্ণ, অ্যামিকেবল। ইংরেজি সিনোনিম দেওয়া যেতে পারে ফ্রেন্ডলি। নেক্সট ওয়ার্ড ইজ কোয়াইট, Quite, কোয়াইট শব্দটির অর্থ হল পুরোপুরি বা সম্পূর্ণরূপে। দ্য ফর্ম অর স্ট্রাকচার অব দিস ওয়ার্ড ইজ অ্যাডজেক্টিভ, অ্যান্ড সিনোনিম অব দিস ওয়ার্ড ইজ ফুললি, কমপ্লিটলি, থারালি, এটসেট্রা এটসেট্রা। নেক্সট ওয়ার্ড ইজ সেমিস্টার, SEMESTER। এই শব্দটির অর্থ হচ্ছে, বাংলা অর্থ হল পর্ব বা অর্ধবার্ষিক। আমরা বলতে পারি টার্ম, সেশন, কোয়ার্টার, হাফ ইয়ার এটসেট্রা। এরপরে শব্দটি হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ, INTERACTIVE। আমি আবারও বলছি বানানটি, INTERACTIVE, একটি শব্দ ইন্টারঅ্যাক্টিভ। ফর্ম অব দিস ওয়ার্ড ইজ অ্যাডজেক্টিভ, অ্যান্ড দি সিনোনিম অব দিস ওয়ার্ড ইজ রেসিপ্রোকাল অর পার্টিসিপেটরি। বাংলা অর্থ করলে এমনটি দাঁড়ায় পরস্পর বা ক্রিয়াশীল, পরস্পর বা ক্রিয়াশীল। এরপরে শব্দটি অর্থাৎ লাস্ট শব্দ হল কোডিং। এই শব্দটি বেশিরভাগ ক্ষেত্রেই কম্পিউটার সায়েন্সে ব্যবহৃত হয়। কোডিং ইজ দ্য প্রসেস অব রাইটিং স্টেপ বাই স্টেপ অর স্ক্রিপ্টিং, উই ক্যান সে স্ক্রিপ্টিং। Dear learners, now let's enjoy listening the conversation entitled about new class.
1: Hey, how do you like our new class?
2: Great indeed. The teachers are really nice and amicable. Their style of teaching is attractive enough and quite understandable.
1: I agree. I love how interactive the coding lessons are. It makes learning quite interesting.
2: Yes, and I'm excited about the group projects we'll be doing.
1: Exactly. I think we'll get to know each other better through those.
2: Certainly. I can't wait to see what topics we'll cover this semester.
1: Me too. Let's make sure to help each other out with the assignments.
2: Sure. We'll be a great team. However, if you face any troubles, don't hesitate to ask me. I'm always ready to help you.
1: Thanks a lot.
2: You're welcome.
0: Thank you, Farhan and Oishi, for reading out this short conversation. Dear learners, in this short conversation, you must have listened a sentence that is, let's make sure to help each other. It's an imperative sentence. You know what is an imperative sentence? You know, imperative sentence begins with verb base, which expresses mutual support and collaboration. It suggests a polite command. The sentence is in the imperative mood. That is, let's make sure to help each other. The use of let, এই ক্ষেত্রে আমরা এই let শব্দটির ব্যবহার, বানানটি অফ কোর্স let, not late. The use of let এখানে আমরা implies করছে যে a joint first person plural subject. Let এবং us, including both the speaker and the listener. অর্থাৎ later শব্দটি দিয়ে আমরা speaker এবং listener উভয়কেই including করছি। Here, late অর্থ হল একটা late হল causative verb। অর্থাৎ causative verb হল এক ধরনের verb যার পরে সাধারণত verb-এর base form ব্যবহৃত হয়, and the subject does not work directly. For example, he will make me do this task. Here, the subject, he will not do this task, but I will do the task forced by him. Okay, and verb acting as the main verb of the sentence. That is, late is the here late is the causative verb, but acting as the principal verb. Oishi, would you tell us two sentences by using this expression let's or let us?
1: Let's grab a coffee at a nearby cafe. Let's go to the theater tonight.
0: Farhan, will you?
2: Sure, sir. Let's start the meeting at 10 a.m. Let's finish our work today.
0: Wow, great. Dear learners, you have just heard they have said, let's start the meeting at 10 a.m. Let's means let us begin the meeting. And let's finish our work today. That is, let us finish our work today. And Oishi said, let's grab a coffee at a nearby cafe. Here, grab means have. Here, grab means it does not give you the physical meaning or literal meaning. Sometimes English words give you different meanings. It depends on the context. That is, understanding the context is important in learning language. And let's go to the theater tonight. Let us go to the theater tonight. Dear learners, hope you have been able to understand the function of let us in this sentence. In the conversation, another important sentence I'd like to focus, that is, I love how interactive the coding lessons are. Look at here, the W is question or question word, how has been used here, not to form a question sentence or an interrogative sentence. This is obviously not an interrogative sentence. It makes learning quite interesting. Here, the two words, mind it, learning and quite. Sometimes ing verbs can be used, object of a verb. And the teachers are really nice and amicable. Look at here. Nice and amicable, both are adjectives. In this sentence, these two adjectives have been used, nice and amicable. Their style of teaching is attractive enough. I would like to emphasize on the word enough. Whenever you are using enough in a sentence, it should be used after adjectives. But if you use noun, then it should be used before noun. For example, the man has enough money. But you cannot say the man has money enough. You should say the man has enough money. But the man is enough good, bolle hobe na. We should say the man is good enough. And generally, amra jokhon adjective er pore enough byabohar kori, we use infinitive. For example, to do, he is intelligent enough to understand this question. Dear learners, I hope you have enjoyed this program, this session today. Amader session ti shomoy pray shesh. We are almost at the end of our session today. No more today. We hope to talk to you very soon. Thank you.

0: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় মোহাম্মদ আখতারুজ্জামান, সম্পাদনায় মোহাম্মদ মুনিরুল ইসলাম, তত্ত্বাবধানে আঞ্জুম আনারা বেগম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাশরুফা তানজিনা নসীন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন দেশের গান। শিল্পী সানিয়া সুলতানা লিজা, গীতিকার এবং সুরকার কবির বকুল।

দেশের গানটি শুনলেন সানিয়া সুলতানা লিজার কণ্ঠে। এবারে আরো একটি দেশের গান শুনবেন শিল্পী মোহাম্মদ রাশিদ উদ্দিন ও সালমা জাহান, গীতিকার গাজী আব্দুর রাজ্জাক, সুর করেছেন কাজী দেলোয়ার হোসেন।

0: দেশের গান শুনলেন, বাংলাদেশ বেতার ঢাকা। এই প্রচন্ড গরমে আমাদের জন্য করণীয়,
1: বাইরে বের হবার সময় ছাতা বা ক্যাব ব্যবহার করুন,
0: শরীরের পানিশূন্যতা এড়াতে অতিরিক্ত পানি ও শরবত পান করুন, এবং প্রয়োজনে বাইরে বের হবার সময় পানি, শরবত বা স্যালাইনের বোতল সাথে রাখুন।
1: সরাসরি রোদ এড়িয়ে ছায়াযুক্ত স্থান দিয়ে চলার চেষ্টা করুন।
0: ভারী ও কালো কাপড় বাদ দিয়ে হালকা রং ও পাতলা কাপড় পরুন।
1: ত্বককে সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সানস্ক্রিন এবং প্রয়োজনে সানগ্লাস ব্যবহার করুন।
0: খুব বেশি প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না, বিশেষত যারা হৃদরোগ, লিভার ও কিডনির স্থায়ী রোগে ভুগছেন তারা বাইরে বের হবেন না।
1: রাস্তা ও ফুটপাতের অপরিষ্কার ও নোংরা পরিবেশে তৈরি শরবত, চা বা অন্যান্য খাবার পরিহার করুন।
0: যাদের দিনে বাইরে ব্যায়ামের অভ্যাস আছে তারা সময় পরিবর্তন করে সন্ধ্যা বা রাতে ব্যায়াম করুন।
1: শরীরের তাপমাত্রা কমতে প্রতিদিন গোসল করুন।
0: প্রচুর লবণ ও পানি আছে এমন খাবার বিশেষত তরমুজ, ডাব, পাকা কলা, শশা, স্ট্রবেরি এসব ফল খাবার তালিকায় রাখুন এবং যথেষ্ট বিশ্রাম নিন।
1: দিনের বেলায় একটানা শারীরিক পরিশ্রম করা থেকে বিরত থাকুন। সম্ভব হলে একাধিকবার পানির ঝাপটা দিন বা গোসল করুন।
0: প্রস্রাবের রঙের দিকে নজর দিন, তা হলুদ বা গাঢ় হলে অবশ্যই পানি পানের পরিমাণ বাড়ান। ঘরের পরিবেশ যেন অতিরিক্ত গরম বা ভ্যাপসা না হয় সেদিকে খেয়াল রাখুন, এবং এই গরমে বেশি অসুস্থ বোধ করলে দ্রুত নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন।
2: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন পল্লিগীতি। শিল্পী উজ্জ্বল হোসেন, গীতিকার শাহ আব্দুল করিম, সুরকার গীতিকার নিজেই।

0: সেই প্রেম সামনে তো
1: এতক্ষণ উজ্জ্বল হোসেনের কণ্ঠে পল্লীগীতি শুনলেন।
2: বাংলাদেশ বেতার ঢাকা কিছুক্ষণের মধ্যেই প্রচারিত হবে খবর।

আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শামীমা রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিৎসুই অ্যান্ড কোম্পানি এর একটি প্রতিনিধি দল। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাকাতো সাতো প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। মিৎসুই অ্যান্ড কোম্পানি বৈশ্বিক পর্যায়ে লজিস্টিক্স, অবকাঠামো, ধাতু, জ্বালানি ও খাদ্য বাণিজ্য সহ বিভিন্ন খাতে কার্যক্রম পরিচালনা করে। বৈঠকে খাদ্য, কৃষি, জ্বালানি ও তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা এবং বিনিয়োগ সম্প্রসারণের বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় সরকার প্রতিনিধি দলকে জানায়, বর্তমান সরকার বিনিয়োগ বান্ধব নীতি অনুসরণ করছে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও সম্প্রসারণে সর্বোচ্চ সহযোগিতা দেবে। পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসা পরিচালনা ও অনুমোদন প্রক্রিয়া আরও সহজ করতে সরকারের বিভিন্ন সংস্থার সেবা ওয়ান স্টপ সার্ভিসের আওতায় একীভূত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানানো হয়। এর ফলে বিনিয়োগ কার্যক্রম দ্রুত ও নির্বিঘ্নে সম্পন্ন করা সম্ভব হবে। রাজধানীর আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির রিপোর্ট আজ জমা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আজ সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, কমিটির রিপোর্টে অবহেলা প্রমাণ হলে অপরাধীর কোন ছাড় দেওয়া হবে না। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকার শিগগিরই দেশব্যাপী একটি সচেতনতামূলক অভিযান শুরু করতে যাচ্ছে। এই সামাজিক ব্যাধি দমনে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলা অপরিহার্য বলে মনে করছে সরকার। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা এজেডএম জাহিদ হোসেন বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন। মন্ত্রী বলেন, মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস ও ভূমিদস্যুতার পাশাপাশি নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধেও সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সম্প্রতি দেশজুড়ে উদ্বেগ সৃষ্টি করা নারী ও শিশু নির্যাতনের বেশ কিছু ঘটনার উল্লেখ করে তিনি বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় শিগগিরই জাতীয় পর্যায় থেকে শুরু করে তৃণমূলের ইউনিয়ন পর্যায় পর্যন্ত সচেতনতামূলক কার্যক্রম শুরু করবে। মন্ত্রী জানান, ব্যাপক জনসম্পৃক্ততা নিশ্চিত করতে এই কর্মসূচিতে জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, সামাজিক সংগঠন, বিভিন্ন খাতের পেশাজীবী ও গণমাধ্যম কর্মীদেরকে অন্তর্ভুক্ত করা হবে। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী আজ আদালতে আত্মপক্ষ সমর্থন করেন। আগামীকাল যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এর আগে গতকাল প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হয়। এদিন ১৬ জন সাক্ষী তাদের সাক্ষ্য দেন।

0: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপ প্রবাহ অব্যাহত থাকবে। ঢাকা, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলা সহ রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরে একটি হোটেলে অগ্নিকাণ্ডে কমপক্ষে 21 জন মারা গেছে। অগ্নিকাণ্ডের পর আরও 40 জনকে উদ্ধার করা হয়। পাঁচতলা বিশিষ্ট ফ্লারিশ স্টে হোটেলের নিচতলায় অবস্থিত রেস্তোরাঁয় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এটি পাশের একটি হোটেলে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। মস্কো থেকে রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়ার সিমফেরোপোলগামী একটি বাসে ইউক্রেনের ড্রোন হামলায় 7 জন নিহত ও 11 জন আহত হয়েছেন। রুশ কর্তৃপক্ষ আজ এ তথ্য জানায়। দোনেৎস্ক অঞ্চলের কর্মকর্তারা জানান, ইয়েনাকিয়েভা এলাকায় এ হামলা হয়। ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন হামলায় ভূপাতিত হয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, ইরানের হরমুজ প্রণালী এবং কাশেম দ্বীপ লক্ষ্য করে হামলা চালায় মার্কিন সৈন্যরা। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন স্থাপনা লক্ষ্য করে ইরানের হামলার জবাবে পাল্টা হামলার পথ বেছে নেয় যুক্তরাষ্ট্র। খেলার খবর, ফুটবল। ভারতের জওহরলাল নেহরু স্টেডিয়ামে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে এখন বাংলাদেশ নেপালের মোকাবেলা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত খেলাটি 1-1 গোলে এগিয়েছিল। একই ভেন্যুতে রাত 8:30 দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক ভারত ভুটান নারী দলের বিপক্ষে খেলবে। সব শেষে আবহাওয়া। আজ রাত 1:00 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুষ্টিয়া এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7:00।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। সুপ্রিয় শ্রোতা, আপনার অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। এ পালায় অনুষ্ঠান ঘোষণায় রয়েছে শেখ আসাদুজ্জামান মিথুন এবং আমি ইফাত সানিয়ানসি, অধিবেশন তত্ত্বাবধানে SM শাহরুজ্জামান, প্রকৌশল তত্ত্বাবধানে খান আল আমিন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন আহমেদ হাসান এবং মোহাম্মদ আতর রহমান গাজী। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ ইংরেজিতে।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই শেখ ফয়সাল ইসলাম। A meeting of the divisional level Child Labor Welfare Council was held at the Divisional Commissioner's Conference Room in Khulna today. The meeting discussed on different issues, including arranging a view exchange meeting of the Divisional Level Child Labor Welfare Council every 2 months, rehabilitation of unguarded children involved in child labor, creation of a database of children engaged in labor in the institutional and non-institutional sectors, bringing back children floating in various places including the railway station and Shahid Hadisburg, visiting labor intensive areas, awareness campaign to eliminate child labor, educating children in technical education through training and measures for the rehabilitation of children in coordination with government and non-government organization. Presided over by the Divisional Commissioner Mohammad Abdullah Harun, the meeting was attended among others by the Deputy Inspector General of Khulna, Department of Factories and Institution Inspection, Shantaz Billah, Divisional Director of Labor Department, Mohammad Hafiz Ahmed Mojumdar, Director of Secondary and Higher Education, Khulna Region, Professor Dr. Mohammad Anis R. Reja, Assistant Inspector General of Factories and Institutions Inspection Department, Mohammad Shahid Rahman, officials of different government and non-government departments and members of the Child Labor Welfare Council, the Divisional Administration and the Department of Factories and Institution Inspection jointly announced it. A discussion meeting was held at the Deputy Commissioner's Conference Room in Jinaidao today on the occasion of Tobacco Free Day. Deputy Commissioner Noman Hussain attended it as chief guest, while Police Super Mahfuz Afzal, Administrator of Jila Purishad M.A. Mojid, Civil Surgeon Dr. Muhammad Kamrujaman and President of Press Club Asif Iqbal Makhun as a special guest. The meeting emphasized on the need to raise awareness and effectively implement the Tobacco Control Act to keep the youth away from the addiction. The meeting also urged all to build a tobacco-free society, presided over by the Assistant Director of the Narcotic Control Department. The meeting was attended, among others, by the concerned officials. Earlier, a colorful rally was brought out from the Deputy Commissioner's office premises and ended at the same venue after parading different vendors of the town. A discussion meeting was held at Shalika Upajila Health Complex in Magura today to ensure people-friendly health services. The civil surgeon attended it as chief guest. The meeting decided to take some effective decisions to increase the quality of services in the emergency department, internal and external department of the hospital. Besides, the meeting emphasized on the cleanliness of the hospital. Political figures, representatives of doctors, nurses and contractor organizations as well as officials of the concerned committee were present at the time. The health department announced it. Saline and pure drinking water was distributed among 300 laboring pedestrians at the Chuadanga bus stand area in Joshua Town today. Executive director of a non-government organization and concerned officials were present at the time. A non-government organization announced it. The collection of local varieties of mango, including Gopal Bhog, Govindu Bhog, Golok Khash, Boishakhi and Bombay, began in Shatkhira district. Deputy Commissioner inaugurated the activities by plucking mangoes from the mango orchard of Ismail Hussain of Fingri Village of Sadar Upajila. Deputy Director of Agriculture Extension Department Saiful Islam, including officials of the District Administration and Agriculture Department, were present at the time. The harvesting of Himshagor, Khisha and Langra have already begun today, and Amrapali on June 5. Mangoes of Shatkhira district have been exported to various European countries every year since 2015. A target has been fixed to export 100 tons of mangoes this year. 4,140 hectares of land have been brought under mango cultivation in the district during the current season. Of them, 1,250 hectares of land have been brought under mango cultivation in Shatkhira, Sadar Upajila, 839 in Kaligon, 715 in Tala, 658 in Kolorua, 370 in Devhata, 146 in Ashashuni, and 162 hectares in Shyamnagar Upajila. 70,900 metric tons of mangoes is expected to be produced at the district during the season. Finally, weather and forecast by Little One tonight says there are chances of rain or thundershowers with temporary west-northwesterly gusty to a squally wind at a speed of 45 to 60 kilometers an hour over the regions of Kustia, Rajshahi, Rangpur, Papna, Bogura, Dinajpur, Tangail, Moymenshing, and Silet. River ports in these areas out west. Caution is signal number one. And that is the end of the news. Dear listeners, you are welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Khuda Hafiz.
1: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন চলো ইংরেজি শিখি ব্যবহারিক ইংরেজি শিক্ষার অনুষ্ঠান। গ্রন্থনা উপস্থাপনা প্রফেসর মোহাম্মদ ইকবাল হোসেন, ইংরেজি বিভাগ, সরকারি বিএল কলেজ, দৌলতপুর, খুলনা।
3: চলো ইংরেজি শিখি অনুষ্ঠান থেকে সুপ্রিয় শ্রোতা বন্ধুদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হল ইউজ অব প্রিপোজিশন বা প্রিপোজিশনের ব্যবহার। প্রিপোজিশন হলো দুটি শব্দের মধ্যে একটি লিঙ্ক তৈরি করে, কানেকশন তৈরি করে। যেমনি কনজাংশনের কাজ হলো দুটি ক্লজ বা দুটি সেন্টেন্সের মধ্যে একটি কানেকশন তৈরি করে। প্রিপোজিশনের কাজ হলো দুটি ওয়ার্ডের মধ্যে একটি কানেকশন সৃষ্টি করে। দুটি সেটা দুটি নাউন হতে পারে, সেটা প্রোনাউন হতে পারে, বা ক্লজ বা কোনো ধরনের ফ্রেজ হতে পারে। আমি যদি একটি উদাহরণ দিই, দি বুক ইজ অন দ্য টেবল। এখানে এই যে বললাম যে দি বুক ইজ অন দ্য টেবল, এই যে বইয়ের সাথে টেবিলের একটি সম্পর্ক, বইটা আছে কোথায়? টেবিলের উপরে। তাহলে এই যে বই এবং টেবিল, এর মাঝখানে একটি শব্দ অন দ্য টেবল, অন শব্দটি ব্যবহৃত হচ্ছে। তো অন এই যে বই এবং টেবিলের মাঝখানে একটি সম্পর্ক রচনা করছে, একটি সম্পর্ক তৈরি করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রিপোজিশনের কাজ হলো দুটি ওয়ার্ড, বিশেষ করে নাউন কিংবা প্রণনের মধ্যে একটি সম্পর্ক তৈরি করা। তো আমি আমাদের যে মূল আলোচ্য বিষয়, যে প্রিপোজিশনের ব্যবহার, এখানে আমরা এই প্রিপোজিশনগুলো ক্রোনোলজিক্যালি মানে অ্যালফাবেটিক্যালি আলোচনা করব। তো অ্যালফাবেটিক্যালি অর্থাৎ যেমন শুরুতে আমরা এখানে রেখেছি অ্যাবাউট, একেবারে অ্যালফাবেটের এ দিয়ে শুরু হলো, তো এভাবে আমরা আলোচনা করব। এই যে অ্যাবাউট শব্দটি, অ্যাবাউট মানে সম্বন্ধে বা সম্পর্কে। আমি একটু উদাহরণ দিই, আই নো নাথিং অ্যাবাউট দি ম্যাটার, আই নো নাথিং অ্যাবাউট দি ম্যাটার সম্বন্ধে, বিষয়টি সম্বন্ধে আমি কিছুই জানি না। এখানে ম্যাটারের আগে এখানে অ্যাবাউট শব্দটি ব্যবহৃত হয়েছে, অ্যাবাউট দি ম্যাটার। তো শান্ত প্রিপোজিশনটা শান্ত নাউনের পরিপ্রেক্ষিতে বা প্রোনাউনের পরিপ্রেক্ষিতে ব্যবহৃত বা সম্পর্কে। তাহলে আমরা যখন এই সম্বন্ধে বা সম্পর্কে বোঝাতে চাই, মিন করি, তখন আমরা অ্যাবাউট শব্দটি ব্যবহার করব নাউনের পূর্বে। এরপরে যে শব্দটি হচ্ছে অ্যাবাব, অ্যাবাব অর্থ হল উপরে বা উচ্চতর অবস্থানে। যেমন উই আর ফ্লাইং অ্যাবাব দ্য ক্লাউডস, অ্যাবাব দ্য ক্লাউডস, মেঘের উপর দিয়ে আমরা উঠছিলাম। তো এই যে ক্লাউড, ক্লাউডের আগে অ্যাবাব ব্যবহৃত হয়েছে, এটা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রিপোজিশনটি সাধারণত নাউন কিংবা প্রণনের পরিভাষে এবং দুটি শব্দের মধ্যে সম্পর্ক রচনা করে, তো সেটা হচ্ছে প্রিপোজিশন। আরেকটি উদাহরণ দিই, দ্য ইনফ্লেশন ইজ অ্যাবাভ 6%, মুদ্রাস্ফীতি 6%-এর উপরে, 6%-এর উপরে মুদ্রাস্ফীতি। তো এই যে 6%, এই 6%-এর আমি আগে অ্যাবাভ শব্দটি ব্যবহার করলাম, মানে ঊর্ধ্বে উপরে, মুদ্রাস্ফীতি 6%-এর উপরে, এই অ্যাবাভ শব্দটি এখানে ব্যবহার করেছি। আবার অ্যাবাভ আরেকটি উদাহরণ দেওয়া যেতে পারে, হি ইজ অ্যাবাভ সাসপিশন, সে সন্দেহের ঊর্ধ্বে। তাহলে এই যে ঊর্ধ্বে, উপরে, উচ্চতর অবস্থানে, এটা বোঝাতে আমরা অ্যাবাভ শব্দটি ব্যবহার করেছি এখানে। তাহলে শ্রোতাবন্ধুরা, কিন্তু এই যে প্রথমে আমি ব্যবহার করলাম অ্যাবাউট মানে সম্বন্ধে বা সম্পর্কে, দ্বিতীয়ত আমি ব্যবহার করলাম অ্যাবাভ, তো কীভাবে আমরা এই যে দৈনন্দিন জীবনে আমরা যে কথোপকথন করব, তখন কিন্তু এই শব্দগুলো আমাদের মানে প্রিপোজিশনগুলো আমাদের প্রয়োগ করতে হবে বাক্যের আকারে। এরপরে যে শব্দটি হচ্ছে অ্যাক্রস, অ্যাক্রস মানে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কিংবা সর্বত্র। যেমন হি ওয়াকড অ্যাক্রস দ্য ফিল্ড, সে মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটে গেল, হি ওয়াকড অ্যাক্রস দ্য ফিল্ড, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। হ্যাঁ, একদিক, যেমন হি সুইমস অ্যাক্রস দি রিভার, সে নদীর এক প্রান্ত এক সাইড থেকে আরেক পাশে সাঁতরিয়ে পার হয়, হি সুইমস অ্যাক্রস দ্য রিভার। তো তাহলে এই যে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, নদীর এক প্রান্তে আরেক প্রান্তে, এইগুলো বোঝাতে আমরা অ্যাক্রস শব্দটি ব্যবহার করব। আর একটি উদাহরণ দিই, হিজ ফ্যামিলি ইজ স্ক্যাটার্ড অ্যাক্রস দি কান্ট্রি, তার পরিবার সমস্ত দেশে ছড়িয়ে আছে। হ্যাঁ, এটা সর্বত্র বোঝাতে, তাহলে এখানে কিন্তু অ্যাক্রসটা দুটি অর্থে ব্যবহৃত হয়, একটা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, আর একটা সর্বত্র। তো হিজ ফ্যামিলি ইজ স্ক্যাটার্ড অ্যাক্রস দি কান্ট্রি, সর্বত্র ছড়িয়ে আছে। তো অ্যাক্রস শব্দটি শ্রোতাবন্ধুর অ্যাক্রস দুটি অর্থে আমরা এটি ব্যবহার করি, একটা হচ্ছে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, আর একটা হচ্ছে সর্বত্র। এরপরে যে শব্দটি সেটা হচ্ছে আফটার, আফটার অর্থ হল পরে। উইল লিভ আফটার লাঞ্চ, আমরা মধ্যাহ্নভোজের পরে আমরা রওনা করব, যাত্রা করব। উইল লিভ আফটার লাঞ্চ, এই যে লাঞ্চের পূর্বে এখানে আফটার শব্দটি ব্যবহার করেছি, পরে, আফটার হচ্ছে পরে। দে ওয়েন্ট আফটার ফাইভ, দে অ্যারাইভড আফটার ফাইভ, তারা পাঁচটার পরে উপস্থিত হলো, দে অ্যারাইভড আফটার ফাইভ। তার এই যে উপস্থিত হলো, দে অ্যারাইভড আফটার ফাইভ, পাঁচটার পরে। তো তাহলে এই যে আফটার ফাইভ, পাঁচটার পরে, তো এখানে এটা এখানে পরে বোঝাতে আমরা এখানে আফটার ব্যবহার করেছি, দে অ্যারাইভড আফটার ফাইভ। আরেকটি উদাহরণ দেওয়া যাক, আফটার অ্যান আওয়ার আই ওয়েন্ট হোম, এক ঘন্টা পরে আমি বাড়ি গেলাম, আফটার অ্যান আওয়ার আই ওয়েন্ট হোম। তো তাহলে আমরা এই যে পরে, এই পরে বোঝাতে আমরা আফটার ব্যবহার করব। তো এখানে আমরা তিনটে উদাহরণ দিলাম, উইল লিভ আফটার লাঞ্চ, দে অ্যারাইভড আফটার ফাইভ, আফটার অ্যান আওয়ার আই ওয়েন্ট হোম। এরপরে আমরা যে শব্দটি ব্যবহার করব সেটি হলো এগেনস্ট।

0: এগেসনের সে বিরুদ্ধে বা বিপরীতে এইগেনস্ট, আমরা এগেনস্ট বলবো না, আমরা উচ্চারণটা হবে এইগেনস্ট, এইগেনস্ট। আই কমপ্লেইন্ড এগেনস্ট হিম, আমি তার বিরুদ্ধে অভিযোগ করলাম। আই কমপ্লেইন্ড এগেনস্ট হিম, তাহলে এই যে তার বিরুদ্ধে আমি বোঝাতে বিরুদ্ধে বোঝাতে এখানে আমি এগেনস্ট শব্দটি ব্যবহার করেছি। দ্যাট ইজ এগেনস্ট দি ল, এটি হলো আইনের বিরুদ্ধে, দ্যাট ইজ এগেনস্ট দি ল। তো তাহলে এই যে দুই জায়গায় দুটি শব্দ আমি ব্যবহার করলাম, প্রথমে আই কমপ্লেইন এগেনস্ট হিম, আর দ্বিতীয় সেন্টেন্সে দ্যাট ইজ এগেনস্ট দি ল, আইনের বিরুদ্ধে। তাহলে এই বিরুদ্ধে বোঝাতে আমরা এখানে এগেনস্ট শব্দটি বসিয়েছি, ব্যবহার করেছি। আবার বিপরীতও হতে পারে, দেয়ার ইজ এ ব্যাংক এগেনস্ট আওয়ার হাউস, আমাদের বাড়ির বিপরীতে একটি ব্যাংক আছে। আরেকটা উদাহরণ দিই, উই আর এগেনস্ট ডেথ পেনাল্টি, আমরা মৃত্যুদণ্ডর বিরুদ্ধে, উই আর এগেনস্ট ডেথ পেনাল্টি। তাহলে এখানে এই যে উদাহরণগুলো দিলাম, এই সব উদাহরণগুলো মূলত বিরুদ্ধে বা বিপরীতে বোঝাতে আমরা ব্যবহার করেছি। এরপরে যে শব্দটি সেটা হচ্ছে অ্যালং, অ্যালং মানে সোজা বা কোনো কিছু বরাবর, অ্যালং। উই ওয়াকড অ্যালং দি স্ট্রিট, আমরা রাস্তা বরাবর হেঁটে গেলাম, উই ওয়াকড অ্যালং দি স্ট্রিট। আবার উই র্যান অ্যালং দি সি বিচ, আমরা সাগরের সৈকত বরাবর আমরা হাঁটলাম। তাহলে এই যে ওয়াক অ্যালং, র্যান অ্যালং মানে বরাবর, সোজা, স্ট্রেট, এটা বোঝাতে আমরা যখন সরাসরি স্ট্রেট বোঝাতে, স্ট্রেট হাঁটা বা দৌড়ানো বা জগিং করা, এগুলো বোঝাতে আমরা অ্যালং শব্দটি ব্যবহার করি, বরাবর বা সোজা। উই ওয়াকড অ্যালং দি স্ট্রিট, উই র্যান অ্যালং দি সি বিচ। তো তাহলে এই যে সোজা বা বরাবর, এটা বোঝাতে আমরা অ্যালং শব্দটি ব্যবহার করেছি। এরপরে যে শব্দ সেটা হচ্ছে অ্যামং, অ্যামংনেস মধ্যে, মানে অনেক অনেকের মধ্যে কিংবা পরিবেষ্টিত বোঝায়। তাহলে সে অ্যামং মানে বিটুইন, মানে দুয়ের মধ্যে, বিটুইন হচ্ছে দুয়ের মধ্যে, আর অ্যামং মানে সে অনেকের মধ্যে। তো উদাহরণ দিই তাহলে ক্লিয়ার হই আমরা, যেমন আওয়ার হাউস ইজ অ্যামং মেনি ট্রিজ, আমাদের বাড়িটি অনেকগুলো গাছের মধ্যে অবস্থিত। আওয়ার হাউস ইজ অ্যামং নিউমারাস ট্রিজ, তো তাহলে অ্যামং মানে অনেকগুলো, অনেক। যেমন আরেকটি উদাহরণ দিই তাহলে আর ক্লিয়ার হবে, দ্য ডিভাইডেড দ্য মানি অ্যামং দেয়ার চিলড্রেন, তারা তাদের টাকা পয়সা তাদের সন্তানদের মধ্যে ভাগ বাটার করে দিল। এমন তাহলে এই যে অনেকের মধ্যে বোঝাতে আমরা এমন শব্দটি ব্যবহার করব, আবার দুইয়ের মধ্যে ব্যবহার বোঝাতে আমরা বিটুইন শব্দটি ব্যবহার করব। এরপরে যে শব্দটি সেটা হচ্ছে অ্যাজ, অ্যাজ মানে হিসেবে। শ্রোতা বন্ধুরা, এখানে একটা জিনিস লক্ষ্য নেই যে প্রত্যেকটা প্রিপোজিশন কিন্তু আমাদের নাউনের কিংবা প্রণয়ের পূর্বে ব্যবহৃত আমাদের সেন্টেন্সে অন্য শব্দের সাথে, অন্য নাউন কিংবা অন্য প্রণাউনের সাথে একটি কানেকশন তৈরি করছে, একটি সম্পর্ক তৈরি করছে। তো অ্যাজ মানে হলো হিসেবে, শি ওয়ার্কস অ্যাজ এ মেইড সার্ভেন্ট, সে কাজ করে একজন একজন মহিলা, একজন কর্মচারী হিসাবে। হি ওয়ার্কস নারী কর্মী হিসাবে, শি ওয়ার্কস অ্যাজ এ মেইড সার্ভেন্ট, সে কাজ করে একজন নারী কর্মী হিসাবে। তাহলে এই অ্যাজ শব্দটি এই যে মেইড সার্ভেন্টের পূর্বে ব্যবহৃত ব্যবহৃত হচ্ছে। আই নো হিম অ্যাজ অ্যান অনেস্ট ম্যান, আমি তাকে সৎ লোক হিসেবে জানি। আই নো হিম অ্যাজ অ্যান অনেস্ট ম্যান, তো এখানে অ্যাজ শব্দটি এই যে নাও অনেস্ট ম্যানের পূর্বে ব্যবহৃত হয়েছে, অ্যাজ অ্যান অনেস্ট ম্যান। তো তাহলে এখানে এইগুলো সব প্রিপোজিশনের ব্যবহার নাউন কিংবা প্রণয়ের পূর্বে। আই নো হিম অ্যাজ অ্যান অনেস্ট ম্যান, আমি তাকে সৎ লোক হিসেবে জানি। হি ইজ ট্যালেন্টেড অ্যাজ এ স্টুডেন্ট, সে মেধাবী ছাত্র হিসেবে, সে ছাত্র হিসেবে মেধাবী। এখানে অ্যাজটা স্টুডেন্টের পূর্বে অ্যাজ ব্যবহৃত করেছি প্রিপোজিশন হিসাবে। আবার আরেকটি ওই যে অ্যাজের পরে যদি আমরা টু বসাই, সেটি আরেকটি অর্থ মিন করে, সেটা হলো অ্যাজ টু মানে সম্পর্কে বা সম্বন্ধে। যেমন আই হ্যাভ নাথিং টু সে অ্যাজ টু দি ম্যাটার, বিষয়টি সম্বন্ধে আমার বলার কিছু নেই। তো এখানে অ্যাজ মানে হিসেবে, আর অ্যাজ টু মানে সম্পর্কে, অ্যাজ টু মানে হলো সম্পর্কে। আই হ্যাভ নাথিং টু সে অ্যাজ টু দি ম্যাটার, অ্যাজ টু দি ম্যাটার আই নো নাথিং, এই বিষয়ে আমি কিছুই জানি না। অ্যাজ টু, তো অ্যাজ টু মানে সম্পর্কে। এরপরে যেটি সেটা হচ্ছে অ্যাট, এই প্রিপোজিশনটা বহুল ব্যবহৃত প্রিপোজিশন অ্যাট। অ্যাট, অন, এটা বহুল ব্যবহৃত। আমরা অ্যাট নিয়ে অনেকটা লম্বা আলোচনা হবে আমাদের, অ্যাট দিয়ে এই প্রিপোজিশনটা ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তো আমরা যেমন নির্দিষ্ট একটা সময় যখন আমরা মিন করি, বোঝাতে চাই, তখন এটা আমরা অ্যাট ব্যবহার করি। দে অ্যারাইভড অ্যাট 5 o'clock, তারা 5টার সময় উপস্থিত হলো। উই লেফট অ্যাট 2 o'clock, আমরা 2টার সময় আমরা রওনা করলাম, চলে গেলাম। তাহলে এখানে হচ্ছে এই যে 5 o'clock, 2 o'clock, এর পূর্বে আমরা অ্যাট শব্দটি ব্যবহার করেছি, প্রিপোজিশনটি ব্যবহার করেছি। ছোট কোনো স্থান বোঝাতে আমরা সাধারণত অ্যাট ব্যবহার করি। উই অ্যারাইভড অ্যাট দ্য এয়ারপোর্ট ইন টাইম, আমরা যথেষ্ট সময় এয়ারপোর্টে আমরা উপস্থিত হলাম। তো এখানে অ্যারাইভের পরে অ্যাট শব্দটি ব্যবহার করেছি, এই মানে এয়ারপোর্টের পূর্বে আমরা অ্যাট শব্দটি ব্যবহার করেছি। তেমনিভাবে আরও মানে অনেক ব্যবহার হতে পারে, কী কী হতে পারে সেগুলো, যেমন অ্যাট দি বাস স্টপ কিংবা বাস স্ট্যান্ড, অ্যাট দি বাস স্টপ, অ্যাট দি ডোর, অ্যাট দি ব্যাক অব দি হাউস, বাড়ির পেছনে, অ্যাট দ্য ফ্রন্ট, সামনে, সম্মুখে, অ্যাট ওয়ার্ক, কাজে, যেমন হি ইজ অ্যাট ওয়ার্ক, সে এখন কাজে আছে। আমি পুরো সবগুলো পুরো সেন্টেন্স বলছি না, আমি সংক্ষিপ্ত আকারে প্রিপোজিশনের ব্যবহারগুলো দেখাচ্ছি, কখনো কখনো আমি উদাহরণও দিতে পারি। অ্যাট দি স্টেশন, হি রিস্ট, হি ইজ নাও অ্যাট দি স্টেশন। অ্যাট স্কুল, সে এখন স্কুলে আছে, হি ইজ অ্যাট স্কুল, হি ইজ নাও অ্যাট স্কুল। অ্যাট ইউনিভার্সিটি, যেমন আই স্টাডিড অ্যাট ঢাকা ইউনিভার্সিটি। সো তাহলে আমরা স্কুল কলেজের ক্ষেত্রে, স্টেশনের ক্ষেত্রে, এয়ারপোর্টের ক্ষেত্রে, বাস স্টপের ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে আমরা অ্যাট প্রিপোজিশন শব্দটি ব্যবহার করব। আরও আরও কী ব্যবহার হয় এটার আমরা দেখি, যেমন অ্যাট এ স্মল ভিলেজ, ছোট্ট গ্রামে, আই ওয়াজ বর্ন অ্যাট এ স্মল ভিলেজ, আমি একটি ছোট্ট গ্রামে আমার জন্ম হয়েছিল, আই ওয়াজ বর্ন অ্যাট এ স্মল ভিলেজ, অ্যাট এ স্মল ভিলেজ, অ্যাট এ অ্যাট দ্য হোটেল, তাহলে উই স্টেড অ্যাট দি হোটেল, উই স্টেড, স্টে মানে অবস্থান করা, স্টেড অ্যাট দি হোটেল, আমরা হোটেলে অবস্থান করেছিলাম। অ্যাট দি পার্টি, পার্টিতে, তাহলে অ্যাট দি পার্টি, উই আর অ্যাট দ্য পার্টি অ্যাট 9, 9টার সময় আমরা পার্টিতে ছিলাম, উই আর অ্যাট দি পার্টি অ্যাট 9। স্যার পার্টির ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করব, হোটেলের ক্ষেত্রে অ্যাট ব্যবহার করব, তারপরে আর কী হতে পারে, অ্যাট দি এজ অফ, বয়সে, তাহলে কী হতে পারে, অ্যাট দি এজ অফ, হি ওয়েন্ট টু লন্ডন অ্যাট দি এজ অফ 20, হি ওয়েন্ট টু লন্ডন অ্যাট দি এজ অফ 20, 20 বছর বয়সে সে লন্ডনে গিয়েছিল। তো অ্যাট দি স্পিড অফ, গতিতে, দ্য ট্রেন ইজ রানিং অ্যাট দি স্পিড অফ 50 km/h, অ্যাট দি স্পিড অফ, গতিতে, অ্যাট 9°C, 90°C-এ। তো এই যে 90°C-এ আমরা উদাহরণ দিতে পারি, দ্য ওয়েদার বিকামস ভেরি হট অ্যাট 90°C, দ্য ওয়েদার বিকামস ভেরি হট অ্যাট 90°C। অ্যাট দ্য র্যালি, র্যালিতে, অ্যাট দ্য কনসার্ট, কনসার্টে, অ্যাট ব্রেকফাস্ট, ব্রেকফাস্টে, তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমরা তাহলে এই যে দেখছি কি কি, যে হোটেলের ক্ষেত্রে, পার্টির ক্ষেত্রে, তারপরে সে র্যালির ক্ষেত্রে, কনসার্টের ক্ষেত্রে, ব্রেকফাস্ট, অ্যাট ব্রেকফাস্ট, হোয়াট ডু ইউ ইট অ্যাট ব্রেকফাস্ট, তুমি সকালের নাস্তায় কী খাও, হোয়াট ডু ইউ ইট অ্যাট ব্রেকফাস্ট, এভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই সমস্ত ক্ষেত্রে অ্যাট ব্যবহৃত হয়। আরও হয় যেমন অ্যাট বেড টাইম, ঘুমানোর সময়, অ্যাট বেড টাইম হি সুইচেস অফ হিস মোবাইল ফোন, অ্যাট বেড টাইম হি সুইচেস অফ হিস মোবাইল ফোন, তাহলে এই যে আমরা দেখছি যে এখানে বেড টাইম, হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে অ্যাট নাইট, রাতের বেলায়, অ্যাট 12, 12টায়, হ্যাঁ, অ্যাট ইচ আদার, পরস্পরের সাথে, অ্যাট এ গ্লান্স, চোখের পলকে, এগুলোর ক্ষেত্রে আমরা অ্যাট শব্দটি ব্যবহার করি। আবার কিছু কিছু ভার্ব আছে, সেই ভার্বের ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করি, ভার্বের পরে, শাউট অ্যাট, চিৎকার করে কারোর দিকে, হি শাউটেড অ্যাট মি, সে আমার দিকে চিৎকার করলো, হি শাউটেড অ্যাট মি, শাউটেড, লুক অ্যাট, হি লুকড অ্যাট মি, লুকড অ্যাট মি। তো এইভাবে এইভাবে আরও অনেক ভার্ব আছে যার পরিশান্ত অ্যাট হয়, মানে যেমন স্টিয়ার অ্যাট, তাকানো, স্টিয়ার অ্যাট মানে তাকানো, স্টিয়ার অ্যাট, ফ্রাউন অ্যাট, ভ্রুকুটি করা, ফ্রাউন অ্যাট, স্মাইল অ্যাট, কারোর দিকে তাকে হাসি দেওয়া, সিনিয়র অ্যাট, ভ্রুকুটি করা, নাক সিটকানো, সিনিয়র অ্যাট, ওয়ে ব্যাট, হাতের ইশারা করা, ওয়ে ব্যাট, এইম অ্যাট, মানে নির্দিষ্ট কোনো একটা লক্ষ্য নির্ধারণ করা, এইম অ্যাট, শুট অ্যাট, গুলি ছোড়া, শুট অ্যাট। তাহলে এভাবে আমরা দেখতে পাচ্ছি যে শাউট অ্যাট, লুক অ্যাট, স্টিয়ার অ্যাট, ফ্রাউন অ্যাট, ফ্রাউন শব্দটা ভ্রুকুটি করা, স্টিয়ার অ্যাট মানে তাকিয়ে থাকা, স্মাইল অ্যাট, সিনিয়র অ্যাট, ওয়ে ব্যাট, এইম অ্যাট, স্কুল শুট অ্যাট, এই সমস্ত ক্ষেত্রে আমরা অ্যাট প্রিপারেশন শব্দটি ব্যবহার করি। আমি শ্রোতাবন্ধের আগে বলেছি যে এই অ্যাট প্রিপারেশনটি ব্যাপক ব্যবহৃত হয়, অর্থাৎ যে প্রিপারেশন আমরা ব্যবহার করি তার মধ্যে অ্যাটের প্রচুর ব্যবহার হয়ে গেছে। সুতরাং আমাদের সঠিক ব্যবহারটা জানতে হবে। যদি আমি এখানে বলি হি লুকড অন মি, তাহলে এটা ভুল হয়ে যাবে, হি লুকড অ্যাট মি। কাজে এই প্রিপারেশনের ব্যবহারটা আমাদের জানা খুবই জরুরি, খুবই আবশ্যক। আরও আরও প্রিপারেশন আরও ব্যবহার আছে, যেমন অ্যাট এ মিটিং, নাও হি ইজ অ্যাট এ মিটিং, সে এখন মিটিং আছে, হি ইজ অ্যাট এ মিটিং। অ্যাট এ লাইব্রেরি, হি ইজ অ্যাট এ লাইব্রেরি, হি ইজ রিডিং, হি ইজ স্টাডিং অ্যাট এ লাইব্রেরি। অ্যাট এ শপ, অ্যাট এ শপ দোকানে, অ্যাট দ্য হসপিটাল, হসপিটালে, অ্যাট সানরাইজ, সূর্যাস্তের সূর্যোদয়ের সময়, অ্যাট সানরাইজ, অ্যাট সানসেট, সূর্য অস্তের সময়, অ্যাট লাঞ্চ টাইম, দুপুরে মধ্যাহ্ন বোঝে, না হি ইজ অ্যাট লাঞ্চ, হি স্টপস ওয়ার্কিং অ্যাট লাঞ্চ টাইম, অ্যাট মিড টাইম দুপুরে, অ্যাট হোম বাড়িতে বা বাসায়, অ্যাট নুন দুপুরে, অ্যাট প্রেজেন্ট বর্তমানে, অ্যাট দি মোমেন্ট এই মুহূর্তে। সো তাহলে আমরা শ্রোতাবন্ধুরা আমি দেখতে পাচ্ছি যে অ্যাটের ব্যাপক ব্যবহার হয়ে গেছে, শান্ত ছোটো ছোটো জায়গায় কিংবা সংক্ষিপ্ত সময়ের ক্ষেত্রে। এই যে তাহলে আমরা কী দেখতে পাচ্ছি, সময়ের ক্ষেত্রে এবং স্থানের ক্ষেত্রে, জায়গার ক্ষেত্রে শান্ত অ্যাট ব্যবহার হয়, এবং অপেক্ষাকৃত ছোট জায়গার ক্ষেত্রে অ্যাট শব্দটি ব্যবহার হয়। ইন শব্দটি কিন্তু অপেক্ষাকৃত বড় জায়গার ক্ষেত্রে ব্যবহৃত হয়, ইন, আর অ্যাটটা অপেক্ষাকৃত ছোট জায়গার ক্ষেত্রে ব্যবহৃত হয় বা ছোট সময়ের ক্ষেত্রে ব্যবহৃত হয় অ্যাট। এরপরে আমরা অ্যাটের আরও কিছু আমরা ব্যবহার আমরা দেখি, যেমন ডিসঅ্যাপয়েন্টেড অ্যাট, হতাশ, হিজ ডিসঅ্যাপয়েন্টেড অ্যাট হিজ পারফরমেন্স, সে তার যে পারফরমেন্স, যে কাজ, সেই কাজে সে অসন্তুষ্ট, হতাশ। এম্বারাসড অ্যাট, এম্বারাসড হচ্ছে কোনো বিষয়ে বিব্রত হওয়া, এম্বারাসড অ্যাট, এম্বারাসড অ্যাট। ফিউরিয়াস অ্যাট, ফিউরিয়াস মানে ক্ষিপ্ত হওয়া, ফিউরিয়াস অ্যাট, ইরিটেটেড অ্যাট, যেমন আই ওয়াজ ইরিটেটেড অ্যাট হিজ বিহেভিয়ার, আমি তার আচরণে ক্ষুব্ধ হলাম, ইরিটেটেড অ্যাট। প্লিজড অ্যাট, আই ওয়াজ প্লিজড অ্যাট হিজ বিহেভিয়ার। সারপ্রাইজড অ্যাট, বিস্মিত হওয়া, আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট হিজ মিসবিহেভিয়ার, মিসবিহেভিয়ার, আমি তার খারাপ আচরণে বিস্মিত হলাম, সারপ্রাইজড অ্যাট হিজ মিসবিহেভিয়ার। জিয়ার অ্যাট, জে ডবল ইয়ার, জিয়ার অ্যাট মানে আছে মানে মুখ ভাঙানো বা নাক ছিটকানো, জিয়ার অ্যাট। লাপ অ্যাট, উপহাস করা, লাপ অ্যাট, হাসা। সিনিয়র অ্যাট, সিনিয়র শব্দটাও একই ধরনের শব্দ, মানে নাক ছিটকানো বা ভ্রুকুটি করা। ওয়ান্ডার অ্যাট, বিস্মিত হওয়া। তা আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের শব্দ সাধারণত ভার্বের এই যে পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। এই ডিসঅ্যাপয়েন্টেড অ্যাট, এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। এম্বারাসড অ্যাট, আবার এগুলো সরাসরি অ্যাডজেক্টিভ। ফিউরিয়াস অ্যাট, ইরিটেটেড অ্যাট, প্লিজড অ্যাট, সারপ্রাইজড অ্যাট, জিয়ার অ্যাট, এগুলো হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, যেমন প্রি পাস্ট, সারপ্রাইজড অ্যাট। তো তাহলে আমরা এই সমস্ত শব্দের ক্ষেত্রে কিন্তু অ্যাড ব্যবহার করব। অ্যাড না ব্যবহার করে যদি অন্য কোনো প্রিপারেশন ব্যবহার করি, তাহলে এই যে অর্থটা পাল্টে যাবে কিংবা এটা ক্লিয়ার হবে না, এটা অর্থটা ক্লিয়ার হবে না, এটা একটা ভুল ব্যবহার হয়ে যাবে। তো আমাদের মনে রাখতে হয় প্রিপারেশন কিন্তু কিছু কিছু ব্যাপার আছে মুখস্থ করার ব্যাপার, প্রিপারেশন বানানোর কিছু নেই, এখানে তৈরি করার কিছু নেই, প্রিপারেশনটা পিওরলি কিন্তু এটা নির্ধারিত এবং সেটি মুখস্থ করতে হবে। শ্রোতা বন্ধুরা, প্রিপোজিশন আমাদের যে দৈনন্দিন জীবনে আমরা আরও প্রিপারেশনের আমাদের ব্যবহার আছে, ব্যাপক ব্যবহার করি প্রিপারেশন, সেটা হচ্ছে যে আমি এখানে একটা ই দিই, মানে মাল্টিপল ইউজ। শ্রোতা বন্ধুরা, আপনাদের বলতে হবে যে এর সঠিক প্রিপারেশনটা কি, যেমন শি ইজ ইন্টারেস্টেড ড্যাশ মিউজিক, এখানে সঠিক প্রিপারেশন কি এটা বলতে হবে। এখানে কি কি অপশান আছে, অপশান হলো ইন, অ্যাট, উইথ। শি ইজ ইন্টারেস্টেড ড্যাশ মিউজিক, শি ইজ ইন্টারেস্টেড ড্যাশ মিউজিক, ইন, অ্যাট, উইথ। তো শি ইজ ইন্টারেস্টেড ইন মিউজিক, ইন্টারেস্টেড ইন, ইন্টারেস্টের পরে কিন্তু অন্য কোনো প্রিপারেশন দিলে হবে না, সঠিক প্রিপারেশনটা হলো ইন্টারেস্টেড ইন। শি ইজ ইন্টারেস্টেড ইন মিউজিক। এখানে অন্য কোনো প্রিপশন দিলে ভুল হয়ে যাবে। সাথে বন্ধুরা এটা আমার সাথে একটু বলুন আপনারা, শি ইজ ইন্টারেস্টেড ইন মিউজিক, ইন্টারেস্টেড ইন শি ইজ, হি ইজ ইন্টারেস্টেড ইন ক্রিকেট, হি ইজ ইন্টারেস্টেড ইন রিডিং বুকস, বই পড়ে আগ্রহী। সো তাহলে ইন্টারেস্টেড হলেই কিন্তু এরপরে ইন দিতে হবে, অন্য কোনো বিকল্প কোনো প্রিপশন ব্যবহার করার সুযোগ নেই। আই এম গুড ড্যাশ লার্নিং ল্যাঙ্গুয়েজ, গুড অ্যাট, গুড অ্যাট মানে কোনো কিছুতে দক্ষ, ভালো। আই এম গুড অ্যাট লার্নিং ল্যাঙ্গুয়েজ, আমি ভাষা শিক্ষায় দক্ষ, আই এম গুড অ্যাট। তাহলে গুড অ্যাট মানে আছে দক্ষ বা আগ্রহী বা স্কিল্ড, যেটাকে বলে স্কিল্ড। তো আই এম গুড অ্যাট লার্নিং ল্যাঙ্গুয়েজ, তো আই এম গুড অ্যাট। সুতরাং এখানে যদি অন্য কিছু দিই, গুড ফর বা গুড অন, এগুলো দিলে ভুল হয়ে যাবে। সুতরাং আমাদের মনেই রাখতে হবে যে আই এম গুড অ্যাট, এর কোনো বিকল্প নেই। আমি বলেছি যে প্রিপোজিশনটা কিন্তু মুখস্থ রাখতে হবে এবং অন্য কোনো মানে প্রিপোজিশন বসালে হবে না। হি ইজ ফেড ড্যাশ ওয়ার্কিং, হি ইজ ফেড ড্যাশ ওয়ার্কিং, সে মানে কাজ করে সে বিরক্ত, কাজ করে করে বিরক্ত। ফেড, ফেডের পরে কিন্তু আপ হয়, ফেড আপ। আপ না দিয়ে অন্য কোনো প্রিপোজিশন দিলে, যদি আমরা অ্যাট কিংবা ফর কিংবা উইথ বা অন্য কোনো প্রিপোজিশন ব্যবহার করি, তাহলে এটা ভুল হয়ে যাবে। সুতরাং ফেডের পরে আপ দিচ্ছি, ফেড আপ। তাহলে আসছে যে ইন্টারেস্টেড ইন গুড অ্যাট, ইন্টারেস্টেড ইন গুড অ্যাট, গুড অ্যাট। আমরা অনেকে গুড ইন ব্যবহার করে, ভুল করে এটা, সঠিক সঠিক হলো গুড অ্যাট, গুড ইন না গুড অ্যাট, ইন্টারেস্টেড ইন গুড অ্যাট, ফেড আপ। টেক কেয়ার ড্যাশ ইউর হেলথ, তোমার শরীরের যত্ন নাও, টেক কেয়ার। তা টেক কেয়ারের পরে তাহলে কী হবে এটা? আমি অপশান কী অপশান আছে, অফ ফর উইথ, তিনটা অপশান আছে, অফ ফর উইথ, টেক কেয়ার অফ ইয়োর হেলথ, টেক কেয়ার অফ, টেক কেয়ার পরে সবসময় অফ হয়, অন্য কোনো প্রিপারেশন দিলে এটা ভুল হয়ে যাবে। টেক কেয়ার অফ ইয়োর হেলথ, কাজে এখানে সঠিক প্রিপারেশন হলো অফ, কাজে ফর উইথ যেটা দেওয়া আমি বলেছি এটি সঠিক নয়, সঠিক হলো টেক কেয়ার অফ, টেক কেয়ার অফ ইয়োর হেলথ। এরপরে সে দি ডগ জাম্পড, জাম্প করলো, লাভ দিল, দি ডগ জাম্পড ড্যাশ দি ওয়াল। তাহলে এই যে জাম্প ড্যাশ দি ওয়াল, তাহলে এখানে কি প্রিপারেশন কি আছে? ফর আছে, বিফোর আছে, ওভার আছে, ফর বিফোর আর ওভার। দ্য ডগ জাম্পড ওভার দি ওয়াল, দেওয়ালের উপর দিয়ে। এটা খেয়াল করতে হবে যে একটি কুকুর জাম্প দিল কিসের উপর দিয়ে? দেওয়ালের উপর দিয়ে, কেন উপরে হলে তো ওভার হয়, কাজে এখানে অন্য কোনো প্রিপারেশন হতে পারে না। একটি মানে ধারণারও ব্যাপার, একটি কমন সেন্সের ব্যাপার। তাহলে সঠিকটা হলো দি ডগ জাম্পড ওভার দ্য ওয়াল। এখানে ফর কিংবা বিফোর যেটাই থাক না কেন, এগুলো ভুল, এটা সঠিক নয়। সঠিকটা হলো ওভার, দ্য ডগ জাম্পড ওভার দি ওয়াল। হি ডিড নট রিপ্লাই, হি ডিড নট রিপ্লাই ড্যাশ মাই কোশ্চেন, হি ডিড নট রিপ্লাই ড্যাশ মাই কোশ্চেন, সে আমার প্রশ্নের জবাব দিল না। হি ডিড নট রিপ্লাই, রিপ্লাই অপশানগুলো কী কী? টু ফর অ্যাট, টু ফর অ্যাট, হি ডিড নট রিপ্লাই টু মাই কোশ্চেন। সঠিকটা হলো হি ডিড নট রিপ্লাই টু মাই কোশ্চেন, এটা হচ্ছে সঠিক। কাজে এখানে যদি টু না দিয়ে অন্য কোনো প্রিপারেশন ব্যবহার করে সেটা ভুল হয়ে যাবে। সঠিকটা হলো হি ডিড নট রিপ্লাই টু মাই কোশ্চেন। হি ওয়াজ অ্যাংরি ড্যাশ মি, সে আমার উপর রাগান্বিত হলো, হি ওয়াজ অ্যাংরি ড্যাশ মি। কী কী অপশান? অপশান হলো ফর উইথ অন, ফর উইথ অন, হি ওয়াজ অ্যাংরি উইথ মি। সত্য বন্ধু, এখানে একটা জিনিস লক্ষ্য করুন, যে ব্যক্তি থাকে যখন, অ্যাংরির পরে যখন পার্সন থাকে, ব্যক্তি থাকে, তখন কিন্তু উইথ হয়, হি ওয়াজ অ্যাংরি উইথ মি, সে আমার ব্যাপারে রাগান্বিত হলো, আমার উপর রাগান্বিত হলো, হি ওয়াজ অ্যাংরি উইথ মি। কিন্তু যদি আচরণ বোঝা হয় তাহলে কিন্তু অ্যাট হবে, তখন অ্যাংরি উইথ হবে না। ব্যক্তি থাকলে অ্যাংরি উইথ, আর যদি আচরণ বোঝায় তাহলে অ্যাট হবে। যেমন হি ওয়াজ অ্যাংরি অ্যাট মাই বিহেভিয়ার, সে আমার আচরণে ক্ষুব্ধ হলো, হি ওয়াজ অ্যাংরি অ্যাট মাই বিহেভিয়ার, অ্যাংরি অ্যাট মাই বিহেভিয়ার কিংবা কন্ডাক্ট, হি ওয়াজ অ্যাংরি অ্যাট মাই কন্ডাক্ট কিংবা অ্যাট মাই বিহেভিয়ার। তবে ব্যক্তি থাকলে হবে হি ওয়াজ অ্যাংরি উইথ মি, এগুলো মনে রাখতে হবে। শ্রোতা বন্ধুরা, হি স্টাডিজ ড্যাশ ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, হি স্টাডিজ ড্যাশ ড্যাশ ঢাকা ইউনিভার্সিটি। এখানে অপশান, তিনটা অপশান আছে, অ্যাট উইথ অন, অ্যাট উইথ অন, তো এখানে কি হতে পারে? হি স্টাডিজ অ্যাট ঢাকা ইউনিভার্সিটি। স্কুল কলেজের ক্ষেত্রে, হোটেলের ক্ষেত্রে, রেস্টুরেন্টের ক্ষেত্রে, দোকানের শপ, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাট ব্যবহার করব। হি স্টাডিজ অ্যাট ঢাকা ইউনিভার্সিটি, তাহলে এখানে কিন্তু অ্যাট হবে, এখানে উইথ কিংবা অন কিংবা ইন এগুলো দিলে ভুল হয়ে যাবে। আরেকটা আমরা উদাহরণ দিই, হোয়াট ইজ দি ডিফারেন্স, হোয়াট ইজ দি ডিফারেন্স, পার্থক্যটা কী, হোয়াট ইজ দি ডিফারেন্স ড্যাশ দি টু থিংস, দুটো জিনিসের মধ্যে পার্থক্য কী, দুটো জিনিসের মধ্যে পার্থক্য কী। এই যে দুটো জিনিসের মধ্যে পার্থক্য, যখন দুটি জিনিসের মধ্যে বোঝাবে তখন কিন্তু বিটুইন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু থিংস, দুই জনের মধ্যে, দুটি জিনিসের মধ্যে বোঝাতে বিটুইন, অনেক জিনিসের মধ্যে বোঝাতে অ্যামং। এর আগে আমরা একটা আলোচনা করেছি যে অনেকগুলো জিনিসের ভিতরে বোঝাতে আমরা অ্যামং, বাট দুটি জিনিসের মধ্যে বোঝাতে আছে বিটুইন। আরেকটা উদাহরণ দিই, হি ওয়াজ অ্যানয়েড ড্যাশ মি, হি ওয়াজ অ্যানয়েড, হি ওয়াজ অ্যানয়েড উইথ মি হবে। সঠিকটা হলো হি ওয়াজ, অপশান কী কী, অ্যাট ফর উইথ, তো সঠিকটা হলো হি ইজ অ্যানয়েড উইথ মি, হি ওয়াজ অ্যানয়েড উইথ মি, বিরক্ত, রাগান্বিত, হি ওয়াজ অ্যানয়েড উইথ মি, তো ব্যক্তির ক্ষেত্রে অ্যানয়েড উইথ মি। কিন্তু যদি আচরণ বোঝা, হি ইজ অ্যানয়েড অ্যাট মাই কন্ডাক্ট বা অ্যানয়েড অ্যাট মাই বিহেভিয়ার। শ্রোতা বন্ধুরা, আমরা আমাদের এই যে প্রিপোজিশনের যে আজকে আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। প্রিপোজিশনটা কিন্তু মুখস্থ করার বিষয়, এটা প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিস করতে করতে এটা মনে গেঁথে যাবে, মুখস্থ হয়ে যাবে। শ্রোতা বন্ধুরা, আপনাদের এই যে প্রিপোজিশনের ব্যাপারটা কেমন লাগছে আপনারা চিঠি লিখে জানাতে পারেন। আমাদের সামগ্রিক যে অনুষ্ঠানমালা, এই অনুষ্ঠান সম্বন্ধে আমরা যে বিভিন্ন ধরনের গ্রামার নিয়ে যে আলোচনা করি, এ বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে বা কোনো কিছু আপনারা জানতে চান, তাহলে আমাদের কাছে চিঠি লিখতে পারেন। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা, চলো ইংরেজি শিখি, প্রযত্নাঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার, খুলনা। শ্রোতা বন্ধুরা, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমাদের অনুষ্ঠানকে শেষ করছি।
1: সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছিলেন ব্যবহারিক ইংরেজি শিক্ষার অনুষ্ঠান চলো ইংরেজি শিখি।
2: বাংলাদেশ বেতার খুলনা, এখন প্রচারিত হচ্ছে মহান আল্লাহ পাকের শানে হামদ, কাজী নজরুল ইসলামের রচনায় মোহাম্মদ কুতুবউদ্দিন বখতিয়ারের কণ্ঠে।

আল্লাহ পাকের সামনে হামদ শুনলেন। আল্লাহ তাআলার খাস বান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল কুরআন। বাংলাদেশ বেতার খুলনা। খুলনা এবং খুলনার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন প্রচারিত হচ্ছে মাগরিবের নামাজের আজান ও দোয়া।

أشهد أن محمدا رسول

0: آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে ব্যক্তি বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না এবং আলেমকে ইজ্জত করে না, সে আমার উম্মত নয়। তোমরা দুনিয়াবাসীর উপর দয়া করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপর দয়া করবেন। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
3: বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুষ্টিয়া ও

0: কোন বুদ্ধি পরামর্শ কারোর কাছে লাগে?
1: বুদ্ধি পরামর্শ আমার তা আগে লাগতো, এখন আমি মোটামুটি দেখতে পেতে আমি শিখে ফেলছি।
0: কি বুদ্ধি কার কাছে পেলেন?
1: ধরেন একটা রোগ হইলো, কি রোগটা হইলো, কোন ডাক্তার আনতে হবে, কোন ওষুধ দিতে হবে, আমি বুঝিও না। আমি লেয়া করা না পড়লে কি আমার পোলা ইন্টারপাস করে কি আমি এই ফারাম দিয়ে।
0: গরু কি কখনো মারা যায়?
1: হ্যাঁ মারা যায়, অসুখ করলে মারা যায়। আমার একটা মারা গেছিল কয়েকদিন আগে।
0: এই গরুর দাম যদি জিজ্ঞেস করি, একটা গরুর দাম কেমন?
1: ধরেন এটা মোটামুটি 4 লাখ টাকা হইব। এই গরুটা
0: কয় কেজি দুধ দেয়?
1: এটা ধরেন সকাল বিকাল 25-26।
0: আর যেগুলো আছে?
1: আর হেডি কম আর কি, হেডি 3 লাখ 2.5 লাখ। আর এই দুইটা নতুন দিয়ে দিব, বাচ্চা দিব এই দুইটা।
0: এই গরুর বাছুর যে ওটা আপনার লাভ?
1: হ্যাঁ লাভ। এই যে এটাও 70,000 টাকা বিকবো এই বাচ্চাটা, আর ও হেডে 60-70,000। এদিও 50,000 টাকা বিকবো, অনেক বেঁচবে, অনেক বিক্রি করবো না।
0: শ্রোতা বন্ধুরা, এক খামারি ভাইয়ের অভিজ্ঞতার কথা শোনালাম। আপনারাও বোধ করি যদি সাহসের সঙ্গে রাস্তায় নেমে পড়েন তাহলে পথ বেরিয়ে যাবে। আসলে কাজের ভিতরে ব্যস্ত থাকলেই কোন না কোন ক্ষেত্রে পথ বেরিয়ে যায়, আয় উপার্জন বেড়ে যায়, সচ্ছলতা আসে। আমরাও চাই এই ভাইয়ের অভিজ্ঞতা আপনারা যারা শুনলেন তাদের কাজে লাগুক, এবং নিজে শান্তিতে থাকুন, পরিবারের সবাইকে শান্তিতে রাখুন।
2: প্রিয় শ্রোতা, কথা তো অনেক হল, এবারে দর্পচূর্ণ ছায়াছবি থেকে মাহমুদুল নবীর কণ্ঠে তুমি যে আমার কবিতা, এই গানটি

0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন শহর এবং গ্রামীণ নারীদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান প্রত্যয়ী নারী। প্রচারিত হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, বেল একটি সুস্বাদু ফল। শুধু সুস্বাদু ফলই নয়, এটি স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নিয়মিত এবং পরিমিত পরিমাণে বেল খেলে শরীর সুস্থ ও সতেজ থাকে। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন বেলের পুষ্টিগুণ ও বেল খাওয়ার উপকারিতা, এ বিষয়ে সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে সজীব দত্ত।
1: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলব বেলের পুষ্টিগুণ ও বেল খাওয়ার উপকারিতা এ বিষয়ে। আমাদের মাঝে উপস্থিত আছেন পুষ্টিবিদ রিজিয়া পারভীন। আপা, আপনাকে স্বাগত, কেমন আছেন?
2: আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাকে অনেক ধন্যবাদ।
1: আপনার কাছে শুরুতেই জানতে চাই, বেলের প্রধান পুষ্টি উপাদানগুলো কি কি?
2: বেল আমাদের দেশের একটি সুপরিচিত ও উপকারী ফল। বিশেষ করে গরমকালে বেলের শরবত খুবই জনপ্রিয়। কাঁচা বেল ও পাকা বেল দুই অবস্থাতেই খাওয়া যায় এবং ভেষজ গুণে ভরপুর বেল। বেলে অনেক ধরনের পুষ্টি উপাদানও রয়েছে। এর মধ্যে প্রধান পুষ্টি উপাদানগুলোর মধ্যে আছে ভিটামিন সি, ভিটামিন এ, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট। বিশেষ করে বেলে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার থাকে, যা হজমের জন্য খুবই উপকারী।
1: আপনি হজমের কথা বললেন, হজমের জন্য বেল কতটা উপকারী?
2: বেল হজম শক্তি বাড়ায় এবং পেটের বিভিন্ন সমস্যায় কার্যকর। কোষ্ঠকাঠিন্য দূর করে, ডায়রিয়া বা আমাশয়ে উপকারী, গ্যাস ও বদহজমে সাহায্য করে। বেলের আঁশ পেট পরিষ্কার রাখে এবং প্রাকৃতিকভাবে পেট ঠান্ডা রাখে।
1: গরমে আমরা অনেকেই বেলের শরবত খাই। গরমে বেলের শরবত খাওয়া ভালো কেন?
2: গরমে শরীর থেকে ঘামের মাধ্যমে পানি ও খনিজ বের হয়ে যায়। বেলের শরবত শরীর ঠান্ডা রাখে, পানি শূন্যতা কমায়, ক্লান্তি দূর করে এবং গরমে কিন্তু হিটস্ট্রোক হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে। বেলের শরবত এই হিটস্ট্রোকের ঝুঁকিও কমায়। এছাড়া এটি প্রাকৃতিক শক্তি বর্ধক পানীয় হিসাবে কাজ করে।
1: ডায়াবেটিস রোগীরা কি বেল খেতে পারবেন?
2: হ্যাঁ, ডায়াবেটিক রোগীরা অবশ্যই বেল পরিমিত পরিমাণে খেতে পারবেন, কারণ বেলের গ্লাইসেমিক ইন্ডেক্স মাঝারি মাত্রার। তবে শরবত বানানোর সময় অতিরিক্ত চিনি যোগ না করাই ভালো হবে। ডায়াবেটিস থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়াটাই তাদের জন্য ভালো হবে।
1: হৃদরোগীদের জন্য বেল কি উপকারী?
2: হ্যাঁ, বেলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং পটাশিয়াম হার্টের জন্য খুবই উপকারী। রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে এবং বডিতে রক্ত সঞ্চালন করতে বেশ সাহায্য করে। তবে অতিরিক্ত বেল না খাওয়াটাই ভালো।
1: কাঁচা বেল বা পাকা বেলের উপকারিতা কোনো পার্থক্য রয়েছে?
2: হ্যাঁ, কিছুটা পার্থক্য তো অবশ্যই আছে। কাঁচা বেল ডায়রিয়া, আমাশয় ও পেটের সংক্রমণে বেশি কার্যকর, আর পাকা বেল কোষ্ঠকাঠিন্য দূর করে ও শক্তি বৃদ্ধিতে বেশি উপকারী। উভয় ক্ষেত্রেই কিন্তু ভেষজ গুণাগুণ একই থাকে।
1: সবশেষে আমরা জানব কারা বেল খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন।
2: যাদের দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য আছে, এছাড়াও যারা কিডনি রোগী, তাদের পটাশিয়ামের কারণে বেল খাওয়ার ক্ষেত্রে সীমিত পরিমাণে খেতে হবে। ডায়াবেটিস রোগীরা অবশ্যই চিনি ছাড়া খাবেন এবং ব্যক্তিগত স্বাস্থ্য পরিস্থিতি অনুযায়ী খাওয়ার আগে অবশ্যই চিকিৎসক ও পুষ্টিবিদের পরামর্শ নিয়ে বেল গ্রহণ করবেন।
1: আপনাকে অনেক ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা।
2: আপনার জন্য অনেক শুভকামনা।
0: শ্রোতা বন্ধুরা, একটি পরিবারে থাকে ছোটখাটো নানা রকম জানা এবং অজানা সমস্যা, আর থাকে তার সমাধানও। যদি আপনার একটু বুদ্ধি জানা থাকে, তাহলেই কিন্তু গৃহস্থালির এই সাধারণ টুকিটাকি সমস্যাগুলো আপনি নিজেই সমাধান করতে পারবেন। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, এখন গৃহস্থালির টুকিটাকি জানাচ্ছেন নওশিন ফারহান নূর।
3: প্রিয় মা ও বোনেরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের গৃহস্থালির টুকিটাকি। চলুন শুরু করি মশলা গুছিয়ে রাখার কিছু সহজ উপায় দিয়ে। মশলাগুলো সবসময় শুকনো ও বাতাসরোধী পাত্রে রাখুন। কাঁচের বা ভালো মানের প্লাস্টিকের জার ব্যবহার করলে মশলার গুণাগুণ অনেকদিন অটুট থাকে। প্রতিটি জারে নাম লিখে রাখলে খুঁজে পেতে সুবিধা হয়। এছাড়া সরাসরি রোদ বা চুলার তাপ থেকে মশলা দূরে রাখুন, এতে মশলার স্বাদ এবং ঘ্রাণ বজায় রাখবে। এবার আসি পোকামাকড় থেকে ঘর বাঁচানোর দ্রুত কিছু টিপসে। রান্নাঘর এবং স্টোররুম সবসময় পরিষ্কার রাখুন। মেঝেতে বা কোনায় খাবারের কণা পড়ে থাকলে দ্রুত পরিষ্কার করে ফেলুন। চাল, ডাল ও আটা সংরক্ষণ করার সময় তার মধ্যে একটি শুকনো লবঙ্গ বা তেজপাতা দিয়ে রাখলে পোকা কম হয়। এছাড়া নিয়মিত ডাস্টবিন খালি করা এবং ঢাকনা দিয়ে রাখা খুবই গুরুত্বপূর্ণ। আর ফ্রোজেন খাবার সংরক্ষণের ক্ষেত্রেও কিন্তু কিছু নিয়ম আপনাকে মেনে চলতে হবে। রান্না করা খাবার ঠান্ডা করে তারপরে কিন্তু ফ্রিজে রাখবেন। এয়ারটাইট কন্টেইনার এবং ফ্রিজার ব্যাগ ব্যবহার করুন যাতে বাতাস ঢুকতে না পারে। খাবারের গায়ে তারিখ লিখে রাখুন যাতে বুঝতে পারেন কতদিন ধরে রাখা হয়েছে। মাছ, মাংস বা সবজি ছোট ছোট ভাগে ভাগ করে রাখলে প্রয়োজনে সহজে ব্যবহার করা যায় এবং বারবার গলানো, জমাট বাঁধার ঝামেলা এড়ানো যায়। ঘরে দুর্গন্ধ দূর করতে লেবুর খোসা বা বেকিং সোডা ব্যবহার করুন। ফ্রিজ পরিষ্কার রাখতে সপ্তাহে অন্তত একদিন হালকা গরম পানিতে মুছে নিন। আলমারি বা ড্রয়ারে সুগন্ধ রাখতে ছোট সাবান বা সুগন্ধি পাউচ রাখতে পারেন। জানালা খুলে প্রতিদিন কিছু সময় বাতাস চলাচল নিশ্চিত করুন, এতে ঘর থাকবে সতেজ। আর সবচেয়ে বড় কথা, অপ্রয়োজনীয় জিনিস জমিয়ে না রেখে নিয়মিত গুছিয়ে রাখুন। আপেল কাটার পর কিছুক্ষণ রেখে দিলে কিন্তু তা কালো হয়ে যায়, সেটা এড়ানোর জন্য কাঁটা আপেলের উপর লেবুর রস ছড়িয়ে দিন, দেখবেন কাঁচে হবে না। হাত পুড়ে গেলে দ্রুত টুথপেস্ট অথবা পাকা কলা মেখে পোড়া স্থানে লাগান, দেখবেন জ্বালা কমে গিয়েছে। মাছ ভাজার সময় অল্প একটু ময়দা বা চালের গুঁড়ো মাখিয়ে রাখুন, মাছ থাকবে একেবারেই মচমচে। ভেজা কাপড়ে কলা মুড়ে ফ্রিজে রাখলে খোসা কালো হবে না। ফ্রিজের দুর্গন্ধ দূর করতে লেবু কেটে রেখে দিতে পারেন, চলে যাবে গন্ধ। পানিতে সামান্য কেরোসিন মিশিয়ে যদি রান্নাঘরটা মুছে ফেলেন তাহলে মশা, মাছি এবং পিঁপড়ের উৎপাত কমে যাবে। খানিকটা কপ্পু ছিটিয়ে রাখতে পারেন, দেখবেন ছাড় পোকার উপদ্রব আর থাকবে না। আজকের গৃহস্থালি টুকিটাকি এখানেই শেষ করছি।
0: শুনলেন গৃহস্থালির টুকিটাকি, আর এর সাথেই আমরা আয়োজনের একেবারে প্রান্ত সীমায় চলে এসেছি। কৃষি ও জীবন অবিচ্ছেদ্য, একথা আমরা সকলেই কিন্তু জানি, আর কৃষি উৎপাদিত পণ্য আমাদের জীবন ধারণে সহায়তা করে। কৃষিকে বেঁচে থাকার মূল উপাদান বলতে পারি আমরা সবাই। আসলে কৃষি মানে মাটির সঙ্গে সম্পর্ক, কৃষি মানে প্রকৃতির সঙ্গে গভীর বন্ধন। কৃষক ভালো থাকলেই তবেই ভালো থাকবে দেশ, ভালো থাকব আমরা সবাই। আর তাই কৃষিকে সম্মান করা ও টেকসইভাবে এগিয়ে নেওয়া আমাদের সবার দায়িত্ব। শ্রোতা বন্ধুরা, বিদায় নেব এবারে, যাবার আগে বলব শেষের কথাগুলো। এতক্ষণ শহর এবং গ্রামীণ নারীদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান প্রত্যয় নারীর গ্রন্থনা এবং উপস্থাপনায় ছিলাম আমি ইশরাত জাহান নীলা, সম্পাদনায় ছিলেন জেসমিন আক্তার, তত্ত্বাবধানে খালেদা পারভীন এবং অনুষ্ঠানটি প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। আজ পরিবেশিত হল শহর ও গ্রামের নারীদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান প্রত্যয় নারী।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচার করা হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, কুমিল্লা, বান্দরবান, রাঙামাটি, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। বিভিন্নভাবে অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে

0: মোহাম্মদ রুহুল আমিন, রাহাত তরফদার ও মোহাম্মদ রফিকুল ইসলাম, এবং অধিবেশন সম্পাদনা করেছেন চমচমি দেওয়ান।
1: বাংলাদেশ অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৌভাগ্য।

শুনছেন রকমারি গানের অনুষ্ঠান চাওয়া। এবারে শিল্পী তপন চৌধুরী শুনবেন আধুনিক গান। গানটির গীতিকার শফিকুল ইসলাম বাহার, সুর দিয়েছেন দীপক কুমার দেব।

বীর সেনানী ভাই বোনেরা দুর্বারে শুনছেন রকুমারী গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। এবারে শুনবেন নজরুল সঙ্গীত শিল্পী শবনম মুস্তারি।

দুর্বারে আপনারা শুনছেন রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। এবারে শুনবেন চন্দ্রকথা বাণীচিত্র থেকে গান, শিল্পী সুবীর নন্দী।

0: সেনানো ও বিমান বাহিনীর বীরসেনানী ভাই ও বোনেরা, এই গানটির সাথেই শেষ করছি দুর্বারের আজকের আয়োজন। দুর্বারে আজ আপনারা শুনলেন রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। আগামীতে নিশ্চয় আবার কথা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। দুর্বার অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনতে পাবেন খেলাধুলার খবর।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি মীর আশফাক হুসাইন। নেপালকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ ভারতের জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ 2-1 গোলে নেপালকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। বাংলাদেশের পক্ষে ঋতুপর্ণা ও সাগরিকা গোল দুটি করেন। একই ভেন্যুতে কিছুক্ষণ পর প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক ভারত ভুটান নারী দলের মোকাবেলায় মাঠে নামবে। আগামী শনিবার সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথম 2 ম্যাচের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে আজ 15 সদস্যের জাতীয় দলের নাম ঘোষণা করেছে। অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত এবং উইকেট রক্ষক নুরুল হাসান সোহানকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এদিকে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের একদিনের আন্তর্জাতিক এবং সমান সংখ্যক টি টোয়েন্টি সিরিজে অংশ নিতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল আগামী শুক্রবার বাংলাদেশ সফরে আসবে। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচটি 9 জুন মিরপুর শেরেমালা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে 11 জুন দু দলের মধ্যে দ্বিতীয় একদিনের, 14 জুন তৃতীয় ও শেষ একদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে। 3টি ম্যাচই সকাল 9টায় শুরু হওয়ার কথা রয়েছে। 17 জুন চট্টগ্রামে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে 3 ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। এদিকে ডাবলিনে ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেট পঞ্চম ম্যাচে আজ পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। বাংলাদেশ সময় রাত 9টায় খেলা শুরু হবে। আগামীকাল সিরিজের ষষ্ঠ ও শেষ ম্যাচে পাকিস্তান স্বাগতিক আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলবে। আগামীকাল এডিনবারায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেটের ষষ্ঠ ও শেষ ম্যাচে বাংলাদেশ নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে। বাংলাদেশ সময় সন্ধ্যে 6টায় খেলা শুরু হবে। এদিকে আজ একই ভেন্যুতে স্বাগতিক স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডসের মধ্যকার সিরিজের পঞ্চম ম্যাচটি বৃষ্টির কারণ বিলম্বিত হচ্ছে। এদিকে আগামীকাল লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে স্বাগতিক পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বিকেল 5:30টায় খেলা শুরু হবে। 3 ম্যাচের সিরিজ এখন 1-1 সমতা বিরাজ করছে। আগামী 21 জুন থেকে 27 জুন পর্যন্ত ওমানের রাজধানী মাস্কাটে আইটিটিএফ এটিটিইউ এশিয়ান ইউথ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ অনূর্ধ্ব 19 বালক দল অংশগ্রহণ করবে। সম্প্রতি ভারতের হিমাচল প্রদেশে অনুষ্ঠিত এশিয়ান ইউথ টেবিল টেনিসের জোনাল পর্বের খেলায় বাংলাদেশ 3-1 সেটে শ্রীলঙ্কাকে পরাজিত করে এই যোগ্যতা অর্জন করে। বিশ্বকাপ ফুটবলের বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রাত 12টায় কঙ্গো ডেনমার্কের মোকাবেলা করবে। রাত 1:45 লুক্সেমবার্গ ইতালি, নেদারল্যান্ডস আলজেরিয়ার এবং পোল্যান্ড নাইজেরিয়ার বিরুদ্ধে খেলবে। এছাড়া পানামা ডোমিনিকান প্রজাতন্ত্রের বিপক্ষে খেলতে নামবে। আগামীকাল বাংলাদেশ সময় সকাল 6:45 দক্ষিণ কোরিয়া এল সালভেদরের মুখোমুখি হবে। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 শুরু হতে আর মাত্র 9 দিন বাকি। আগামী 12 জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে শুরু হবে ফুটবল বিশ্বের মর্যাদাপূর্ণ এই আসর। 12 জুন মেক্সিকো সিটি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক মেক্সিকোর ম্যাচ দিয়ে বিশ্বকাপের খেলা মাঠে গড়াবে। এবারই প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে 12টি গ্রুপে 48টি দেশ অংশ নিচ্ছে। এদিকে ইতিমধ্যে চূড়ান্ত দলের নাম ঘোষণা শুরু করেছে অংশগ্রহণকারী দেশগুলো। ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট এবং 3 ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজে অংশ নিতে আফগানিস্তান ক্রিকেট দল ভারত সফর করছে। আগামী শনিবার থেকে 10 জুন পর্যন্ত চণ্ডীগড়ে স্বাগতিক ভারত ও আফগানিস্তানের মধ্যে টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। তবে টেস্ট খেলছেন না আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান। আফগান নির্বাচকরা এই অভিজ্ঞ স্পিনারকে 3 ম্যাচের ওয়ান ডে সিরিজে অন্তর্ভুক্ত করেছেন। টেস্ট ও 3 ম্যাচের ওয়ান ডে দলের নেতৃত্বে থাকবেন হাশমতুল্লাহ শাহিদি। আগামী 13 জুন ধর্মশালায় ভারত ও আফগানিস্তানের মধ্যে প্রথম একদিনের, 17 জুন লখনৌতে দ্বিতীয় এবং 20 জুন চেন্নাইয়ে তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হবে। আগামী 12 জুন ইংল্যান্ড আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট শুরু হবে। প্রায় মাসব্যাপী এই টুর্নামেন্টে 2টি গ্রুপে 12টি দেশ অংশ নিচ্ছে। বিশ্বকাপের এ গ্রুপে বাংলাদেশ, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তান। বি গ্রুপে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড।
14 জুন বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে। বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ইতিমধ্যে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে 15 সদস্যের দল ঘোষণা করেছে। খেলাধুলার খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সুখী সংসার অনুষ্ঠানে শ্রোতাদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর নিয়ে পর্ব। আপনি কেমন আছেন? কিডনি আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, আর এই কিডনিকে বলা হয় প্রাকৃতিক ছাকনি। কিডনি ভালো রাখতে হলে আমাদের কিডনি যত্ন নিতে হবে এবং বেশ কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। আমাদের আজকের বিষয় কিডনি রোগীর জীবনযাপনের সতর্কতা। বিশেষজ্ঞ মতামত দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার আনম আব্দুল হাই, সহকারী অধ্যাপক কিডনি রোগ বিভাগ শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল গাজীপুর। সাথে আছি আমি নাসিমা রাস্তাকচুথি।

0: আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে।
1: ধন্যবাদ।
0: শুরুতেই আপনার কাছে জানতে চাই যে কিডনিতে কি কি ধরনের রোগ হতে পারে।
1: কিডনিতে সাধারণত কিডনি তো এর মধ্যে বলে দেওয়া হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ মানব দেহের জন্য, এর অনেকগুলো কাজ কিডনি করে থাকে। সাধারণত কিডনিতে যদি রোগের কথা চিন্তা করি আমাদের কয়েকটা প্রেক্ষাপটে চিন্তা করতে হয়। প্রথমত কিছু কিডনি রোগ আছে আকস্মিক কিডনি রোগ, কিডনি সম্পূর্ণ ভালো ছিল হঠাৎ করে কোনো কারণে কিডনি কার্যকারিতা কমে যেতে থাকে 24 থেকে 48 ঘন্টার মধ্যে আকস্মিক কিডনি রোগ। অপরপক্ষে কিছু রোগ আছে যেটা ক্রনিক কিডনি ডিজিজ বা ধীর গতি কিডনি রোগ। সারা বিশ্বে সকলে কিন্তু আসলে কিডনি রোগের কথা যখনই আসে তখন এই ধীর গতি কিডনি রোগের কথাটাই মূলত বুঝতে পারে বা ধারণা করে। আর অপরপক্ষে কিছু সাধারণ কিডনির রোগ রয়েছে, যেমন মূত্রনালী সংক্রমণ হতে পারে, কিডনিতে পাথরজনিত কোন রোগ হতে পারে, অথবা কিডনিতে প্রতিবন্ধকতাজনিত কোন রোগ হতে পারে।
0: এরপরে আপনার কাছে জানতে চাই যে কিডনিতে যদি কোন রোগ হয়ে থাকে তাহলে কি কি ধরনের লক্ষণ মানব দেহে প্রকাশ পেতে পারে।
1: কিডনিতে আসলে লক্ষণগুলো যদি আমরা চিন্তা করি তাহলে আসলে সেক্ষেত্রে আমরা বলি যে ওই প্রেক্ষাপটের উপরে নির্ভর করে। কিডনিতে সাধারণত আকস্মিক কিডনি রোগ যখন হয় সেই ক্ষেত্রে কিডনি রোগের লক্ষণগুলো অনেক দ্রুত প্রকাশ পায়। সাধারণত হঠাৎ করে দেখা তার হয়তো ডায়রিয়া হলো, প্রচুর রক্তক্ষরণ হলো, অথবা মারাত্মক ধরনের কোন ইনফেকশন হওয়ার জন্য কিডনির কার্যকারিতা কমে যাওয়ার জন্য দেখা যায় যে কিডনির যে প্রস্রাবটা তৈরি হয় প্রস্রাবের পরিমাণটা আস্তে আস্তে কমে যেতে থাকে, শরীরে পানি আসতে থাকে, শরীর ফুলে যেতে থাকে, দেখা যায় যে তার হয়তো খিঁচুনি হতে পারে এবং কি চেতনা লোপ পেতে পারে, মৃত্যু হতে পারে। আকস্মিক কিডনি রোগের ক্ষেত্রে আসলে লক্ষণগুলো অনেক তাড়াতাড়ি প্রকাশ পায় আর এর যদি সময় মতো চিকিৎসা নেয় এই রোগ কিন্তু সম্পূর্ণ ভালো হয়ে যায়। কিন্তু সমস্যা হচ্ছে অপরপক্ষে যে ক্রনিক কিডনি ডিজিজ বা ধীর গতি কিডনি রোগ, যেটা এখন সারা বিশ্বে অনেকাংশেই আমাদের বাংলাদেশের মতো দেশে বা উন্নয়নশীল দেশে আসলে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রোগ, যেহেতু এর চিকিৎসা অনেক ব্যয়বহুল। সুতরাং এই ক্ষেত্রে দেখা যায় যে রোগীর ক্ষেত্রে লক্ষণগুলো অনেক সময় প্রকাশই পায় না, এই জন্য একে বলা হয় নীরব ঘাতক বা সাইলেন্ট কিলার। দেখা যায় যে কিডনি 70 থেকে 80% কার্যকারিতা যদি হ্রাস না পায় সেক্ষেত্রে কোনো লক্ষণ নাও প্রকাশ পেতে পারে, যখন লক্ষণ প্রকাশ পায় তখন আসলে অনেক দূর এগিয়ে যায়। তো কিছু কিছু ক্ষেত্রে আবার শুরুর দিকে কিছুটা লক্ষণ প্রকাশ পেতে পারে, শুরুর দিকে দেখা যায় যে তার ক্ষুধামন্দা, হয়তো খেতে ভাল লাগছে না, অবসাদগ্রস্ততা, সে আগে যে কাজ করতে হয়তো সমস্যা হতো না এখন ওই কাজগুলোই অল্পতেই দেখা যাচ্ছে হাঁপিয়ে উঠছে বা করতে পারছে না, দুর্বলতা লাগছে, একটা সময় শরীরে আস্তে আস্তে পায়ে হাতে পায়ে পানি চলে আসতে পারে, প্রস্রাবের পরিমাণটা কমে যেতে পারে, তার হয়তো আগে কখনো রক্তচাপ ছিল না, উচ্চ রক্তচাপ ছিল না, দেখা যাচ্ছে নতুন করে তার উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে, একটা পর্যায়ে যদি আগাতে থাকে তখন দেখা যায় যে রোগী আস্তে আস্তে রোগী শ্বাসকষ্ট হতে থাকে, চেতনা লোপ পেতে পারে, খিঁচুনি হতে পারে, এমনকি যদি চিকিৎসা সময় মতো না নেয় মৃত্যু হতে পারে।
0: কিডনি রোগী যারা রয়েছেন তাদের খাবারগুলো তারা গ্রহণ করে থাকেন সেখানে তো কিছু বিধিনিষেধ থাকে, তো কিডনি রোগীদের কি খেতে পারবেন আর কি খেতে পারবেন না এ সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন।
1: সুন্দর একটি প্রশ্ন, যে আসলে এটা সবারই একটা যে প্রশ্ন থাকে যে আসলে কিডনি রোগ হয়ে গেলে তিনি কি খাবেন বা কি খাবেন না, কোন কোন খাবারগুলো পরিহার করবেন। যদি আমরা পুরোপুরি চিন্তা করি প্রথম হচ্ছে হল যেহেতু কিডনি রোগের কারণগুলো সাধারণত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা আরো কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কিংবা বংশগত কিছু কারণে রোগ যেহেতু হয়ে থাকে, কিডনি রোগী যখন কিডনি রোগ হয়ে যাবে বিশেষ করে ধীর গতি কিডনি রোগ যখন হবে তখন তার খাবারে প্রথমত যে খাবারে যে লবণ অতিরিক্ত লবণের লবণটাকে পরিহার করতে হবে। আর শরীরে যদি পানির পরিমাণটা অনেক সময় দেখা যায় যে যদি কোনো কারণে শরীরে পানি চলে আসে কিংবা কিডনি রোগটা আমরা বলি কিডনি রোগের কতগুলো ধাপ থাকে সেই ধাপে যদি একদম যদি অনেক দূর পর্যন্ত এগিয়ে যায় অথচ 80 থেকে 90% যদি কিডনি কার্যকারিতা যদি কমে যায় ধীর গতি কিডনি রোগের ক্ষেত্রে সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে পানিটাকে আমরা একটু মেপে খেতে বলি, তার সারাদিনে যতটুকু প্রস্রাব হয় যে 24 ঘন্টায় ওর সাথে একটা ওই পরিমাণটার সাথে আমরা কিছু অতিরিক্ত 400 বা 500 ml যোগ করে বলি যে এই পরিমাণ আপনি খাবেন, বা রাফলি আমরা বলতে পারি যে 1 থেকে 1.5 লিটারের মধ্যে তখন পানি খেতে হয়। সেক্ষেত্রে আমরা রেস্ট্রিকশন অনেক সময় দিই, সব ক্ষেত্রে না। খাবারের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ প্রোটিন বা আমিষ, যেটা আমিষটা আসলে আমিষের কারণে অনেক সময় দেখা যায় যে কিডনি রোগের মাত্রাটা অনেক সময় দেখা যায় যে বেড়ে যেতে পারে, সেই আমিষের মাত্রাটাকে আমরা কমিয়ে নিয়ে আসি। আসলে আমরা যদি বলি যে 0.6 থেকে 0.8 গ্রাম পার কেজি বডি ওয়েট, একটা রোগীর যদি 50 কেজি ওজন হয় সেক্ষেত্রে তার পাচ্ছে আমরা যদি 30 গ্রাম প্রোটিন সারাদিনে সে খেতে পারবে। 30 গ্রাম প্রোটিনটা শুনলে অনেকে বলে 30 গ্রাম প্রোটিন আসলে কিভাবে ভাগ করে দেওয়া যায়, খুব সহজ। একটা ডিম যদি যে সাদা অংশটা যদি আমরা ধরি সেখানে 6 থেকে 7 গ্রাম প্রোটিন থাকে, একটা মাছের যদি বড় টুকরা 10 থেকে 12 গ্রামের বেশি হয় না, এক পিস যদি মুরগির মাংস যদি বড় এক পিস নেয় সে 14 গ্রামের বেশি হবে না। তো সারাদিন সে কিন্তু একটা ডিম, এক টুকরা মাছ অথবা এক টুকরা মাংস দুপুরে রাতেও খেতে পারে, মানে বন্ধ করে দেওয়া। মানে অনেকে মনে হচ্ছে আমরা যখন বলি আমিষ খাবেন না তখন দেখা যায় খাওয়া ছেড়ে দেয়, সেক্ষেত্রে দেখা যায় যে শরীরের রোগী দুর্বল হয়ে যেতে থাকে, তার রক্তের পরিমাণটা কমে যেতে পারে, অন্যান্য উপসর্গগুলো দেখা দিতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ, কিডনি রোগ যখন আগাতে থাকে তখন কিডনিতে বিশেষ করে পটাশিয়াম জাতীয় যে লবণটা এটা শরীর থেকে যেতে বের হতে পারে না, এর মাত্রাটা বেড়ে যেতে থাকে। বেড়ে গেলে দেখা যায় যে হার্টের সমস্যা হয়, হৃদরোগ দেখা দিতে, বিভিন্ন ধরনের হার্টের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। এই জন্য পটাশিয়াম যেসব খাবারে বেশি থাকে সেই খাবারগুলোকে আমরা একটু পরিহার বা কম পরিমাণে খেতে বলি, বিশেষত ফল, ফলমূলের মধ্যে আছে পটাশিয়ামের মাত্রাটা অনেক বেশি থাকে, সেক্ষেত্রে আমরা যেসব ফলে পটাশিয়াম কম থাকে যেমন আপেল, পেয়ারা, নাশপাতি, পেঁপে এগুলোতে একটু কম থাকে আনারসে, তখন আমরা সেগুলি এই ফলগুলো খাওয়ার জন্য, অন্যান্য ফলগুলো তখন বলি যেসব পটাশিয়াম বেশি থাকে যেমন খেজুর, ডাব, কলা, এগুলো একটু পরিহার করতে বলি। আরেকটা হচ্ছে যে সবজিগুলো আছে, সবজিটা অনেক সময় বলি যে যাদের পটাশিয়ামের মাত্রাটা বেড়ে যায়, যারা সিদ্ধ করে পানিটা ফেলে দিয়ে রান্না করতে, সেক্ষেত্রে দেখা যায় পটাশিয়ামের মাত্রাটা কমে যেতে পারে। আর কিছু কিছু দুধ, দুধের মধ্যে ফসফেটটা অনেক বেশি থাকে, শরীরে কিডনি রোগীদের ক্ষেত্রে ফসফেটের মাত্রাটা অনেক বেড়ে যায়, সেক্ষেত্রে আমরা বলি যে ফসফেট দুধটা হয়তো সারাদিনে হয়তো এক কাপ একটু পাতলা করে খেতে পারবে, শরটাকে পরিহার করবে। মোটামুটি খাবারের যদি আমরা এই জিনিসগুলো যদি মেনে চলি, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যাদের ধূমপান করার অভ্যাস আছে, ধূমপান একদম পরিহার করতে হবে, আর শরীরের ওজনটাকে সবসময় নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে।
0: এরপরে আপনার কাছে জানতে চাই যে কিডনি রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল, তো কিডনি রোগের চিকিৎসা করার জন্য রোগীরা স্বল্প খরচে কোথায় যেতে পারেন, কোথায় এর চিকিৎসা ভালো দেওয়া হয়?
1: আসলে ধীর গতি কিডনি রোগের ক্ষেত্রে যখন যেই মুহূর্তে ডায়ালাসিসের প্রশ্ন চলে আসে বা কিডনি প্রতিস্থাপনের প্রশ্ন চলে আসে, আচ্ছা এটা অত্যন্ত ব্যয়বহুল হয়, বিশেষত যখন কিডনি রোগের যে পঞ্চম ধাপ বা শেষ ধাপে চলে যায় ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে যেহেতু ডায়ালাসিসের উপর তার জীবনের মানে তার বেঁচে থাকাটা নির্ভর করতেছে অথবা কিডনি প্রতিস্থাপনের উপর নির্ভরশীল হয়ে যায়, সেই ক্ষেত্রে তাকে তো যেহেতু সারা জীবনের একটা প্রশ্ন, যেহেতু সারা জীবন তাকে ডায়ালাসিস নিতে হবে যেহেতু চলার জন্য, বাঁচার জন্য, সেক্ষেত্রে যদি আমাদের বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে, সরকারি যে হসপিটালগুলো আছে প্রত্যেকটাতে কিডনি বিভাগ আছে এবং ডায়ালাসিস ইউনিট কিন্তু আছে, এবং যেটা সবচেয়ে বিশেষায়িত আমাদের বিশেষত জাতীয় কিডনি হাসপাতাল, যেটা ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজ এন্ড নিউরোলজি, যেটা শেরে বাংলা নগরে আছে, সেখানে কিন্তু প্রতিনিয়ত কিডনি রোগীদের ডায়ালাসিসের জন্য সব ধরনের ব্যবস্থাই আছে এবং ট্রান্সপ্লান্টের জন্য কিডনি প্রতিস্থাপনের সুন্দর ব্যবস্থা আছে।
0: এরপর আপনার কাছে জানতে চাই একটি খুব কমন প্রশ্ন সবাই করে থাকে, যে যেসব রোগীদের কিডনির রোগ দেখা দেয় তারা একবার যদি ডায়ালিসিস শুরু করেন তাহলে সারা জীবন তাকে ডায়ালিসিস করেই বেঁচে থাকতে হবে। এক্ষেত্রে দেখা যায় অনেকেই অনীহা প্রকাশ করেন যে ডায়ালিসিস শুরু করলে হয়তো বা আমি আর বেশি দিন বেঁচে থাকতে পারবো না, তো এই কথাটি কতটুকু সত্য বা আপনার কাছে কি মনে হয়?
1: এই কথাটা আসলে ডায়ালাসিসের প্রশ্নটা যখন আসে, ডায়ালাসিস কিন্তু যদি অনেক সময় দেখা যায় আকস্মিক কিডনি রোগের ক্ষেত্রে কিন্তু একটা পর্যায়ে ডায়ালাসিস লাগতে পারে, তখন আমরা যখন ডায়ালাসিসের কথা বলি তখন রোগীর অনেক সময় ধারণা হয় যে সারা জীবনে থাকে, আকস্মিক কিডনি রোগের ক্ষেত্রে কিন্তু ডায়ালাসিসটা আসলে সারা জীবনের জন্য নিতে হয় না, তাকে তিনটা বা চারটা পাঁচটা সেশন নেওয়ার পর একটা সময় তার কিডনি যখন আবার তার কার্যকারিতা ফিরে পায় তখন কিন্তু ডায়ালাসিসটা করা লাগে না। অপরপক্ষে যদি ক্রনিক কিডনি ডিজিজ বা ধীর গতি কিডনি রোগের ক্ষেত্রে আসলে ডায়ালাসিসটা যখন করতে হয় তখন কিন্তু তার যেহেতু কার্যকারিতা অনেক কমে যায়, সেক্ষেত্রে তার জীবন ধারণের বা যে জীবনে যে কোয়ালিটি অফ লাইফ মেনটেন করার জন্য জীবন যাত্রার মানটাকে ধরে রাখার জন্য, বেঁচে থাকার জন্য তখন কিন্তু ডায়ালাসিস প্রয়োজন পড়ে। ততদিন পর্যন্ত উনি যদি কিডনি প্রতিস্থাপন করে ফেলতে পারেন, প্রতিস্থাপন করলে কিন্তু তার ডায়ালাসিসের প্রয়োজন হয় না, আর যদি ভালোভাবে উনি যদি ডায়ালাসিস নিয়মিতভাবে নেয় উনি কিন্তু ভালোভাবে বেঁচে থাকতে পারে।
0: এরপরে আপনার কাছে জানতে চাই যে কিডনি রোগী যারা রয়েছেন তাদের জীবন যাপনে কি কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে?
1: কিডনি রোগীদের যেহেতু যদি কিডনি রোগ হয়ে যায়, বিশেষত ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন যদি বলি, প্রথমত হচ্ছিল তার, আমি আগেই বলেছি খাদ্যাভ্যাসের একটা পরিবর্তন প্রয়োজন, যেসব আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি, আর যেটা হচ্ছিল তার যদি উচ্চ রক্তচাপ থাকে। উচ্চ
2: শুনছেন সুখী সংসার, এর বাকি অংশ প্রচার করা হবে পবিত্র এশার আজানের পরে। বাংলাদেশ বেতার, রাব্বিনি লিমান জালতা ইলাইয়া মিন খাইরিন ফকির, হে আমার রব তুমি আমার জন্য যে অনুগ্রহ করবে আমি তারই ভিখারি, সুরাল কাসাস আয়াত ২৪। এখন প্রচার করা হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।

0: رد هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: يا الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান কর সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: যেটা হচ্ছিল তার যদি উচ্চ রক্তচাপ থাকে, উচ্চ রক্তচাপটা সবসময় নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। তার যদি ডায়াবেটিস থাকে, ডায়াবেটিসটাকে অবশ্যই নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। তাকে যেটা হচ্ছিল চিকিৎসকের পরামর্শ ব্যতিরেকে কোনো ওষুধ তার সেবন করা যাবে না, বিশেষত ব্যথানাশক ওষুধ তো একদমই সেবন করা যাবে না। অনেক সময় দেখা যায় যে রোগীরা মনে করে যে কবিরাজি বা হার্বাল যে ওষুধ খেলে হয়তো বা কিডনি ভালো হয়ে যেতে হবে, এই ধরনের একটা ভুল ধারণা। আর যখনই কোনো সমস্যা দেখা দিবে, তার যদি শ্বাসকষ্ট হয় বা যে কোনো সমস্যা হলে, যত দ্রুত সম্ভব তাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে। কারণ অনেক সময় ইনফেকশনের কারণে কিডনি রোগের মাত্রাটা বেড়ে যেতে পারে, সেক্ষেত্রে যদি যথাসময় চিকিৎসা নেয় সেটা কিন্তু আবার ভালো থাকে।
4: প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা চলে যাচ্ছি আমাদের শ্রোতা বন্ধুদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর পর্বে। আমাদেরকে লিখেছেন আদিল হাসান খান, তিনি সিরাজগঞ্জ থেকে লিখেছেন যে কিডনি রোগীরা কি খেতে পারবেন আর কি খেতে পারবেন না জানতে চাই।
3: কিডনি রোগীর বিশেষ করে যখন কিডনি রোগ হয়, বিশেষত ক্রনিক কিডনি ডিজিজ বা ধীর গতি কিডনি রোগ যখন হবে, তখন যদি খাবারের প্রসঙ্গটা আসে, প্রথমত হচ্ছে খাবারে অতিরিক্ত লবণটা পরিবহার করতে হবে। আলগা লবণটা খাওয়ার প্রয়োজন নেই, তরকারি বা যে লবণটা সেটা দিয়ে ভাত খেয়ে ফেলবে। এবং কিছু কিছু ক্ষেত্রে যেহেতু কিডনি রোগীদের ক্ষেত্রে পটাশিয়ামের মাত্রাটা যেহেতু রক্তে অনেক বেড়ে যায়, যেসব খাবারে পটাশিয়াম অতিরিক্ত থাকে, বিশেষত ফলমূলে অথবা সবজিতে, সবুজ সবজিতে থাকে, সেইগুলো হয়তো কিছু অনেক ক্ষেত্রে পরিহার করতে হয়। সবজিগুলো অনেক সময় সিদ্ধ করে পানিটা ফেলে দিয়ে রান্না করতে হয়। আর ফলের মধ্যে বিশেষত যেসব ফলগুলোতে পটাশিয়ামের মাত্রা কম থাকে, যেমন আপেল, পেয়ারা, নাশপাতি, আনারস, এই ফলগুলো উনি মাঝে মাঝে খেতে পারবে। আর যেসব ফলে বিশেষত কলা, ডাব, খেজুর, যেগুলোতে পটাশিয়ামের মাত্রাটা অনেক বেশি থাকে, সেই ফলগুলো পরিহার করতে হবে। আর কিছু ক্ষেত্রে দেখা যায় যে কিছু ফল আছে যেগুলো হচ্ছে কিডনির জন্য অত্যন্ত ক্ষতি করে। অক্সালেট যেসব ফলে বেশি থাকে, স্টার ফ্রুটস বলি বা আমরা বলি, বিশেষ কামরাঙ্গা জাতীয় যে ফল, কামরাঙ্গা, বিলম্ব, এই ফল সম্পূর্ণভাবে পরিহার করতে হবে, এই ফল খাওয়াই যাবে না। আর যেটা হচ্ছিল খাবারে যে অতিরিক্ত চর্বির পরিমাণটা, মাত্রাটাও তাকে সবসময় পরিহার করতে হবে। আর প্রোটিন যেটা, আমিষ যেটা, আমিষ খাওয়ার মাত্রাটা কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে হবে, যেটা সারাদিনে হয়তো সে 0.6 গ্রাম পার কেজি বডি ওয়েটে বলি, প্রতি গ্রামে যদি আমরা 50 কেজি একজন মানুষের ক্ষেত্রে যদি আমরা বলি যে তার সারাদিনে হয়তো 30 গ্রাম প্রোটিন খেতে পারবে। 30 গ্রাম প্রোটিনটাকে আমরা আসলে ভেঙে ভেঙে নিতে পারি, যে একটা ডিমে যদি চিন্তা করি সাদা অংশে থাকে 6-7 গ্রাম, একটা এক টুকরা মাছ, যে আমাদের ফ্যামিলি সাইজ যেটা বলি আমরা বাসায় যে মাছটা খাই, সেখানে 10-12 গ্রামের বেশি থাকে না। আর যদি একটা বড় মুরগির টুকরা নেই, সেই টুকরা তো বেশি হলে 14 গ্রাম প্রোটিন থাকে। তো 30 গ্রাম প্রোটিন করতে গেলে আসলে বেশ তার খাওয়াটা কিন্তু একদম বন্ধ হয়ে যাচ্ছে না, যে একদম সব ছেড়ে দিতে হবে তা না। একটা ডিম খেতে পারে সকালে, যদি ওনার রক্তচাপ থাকে কিংবা কোলেস্ট্রলের মাত্রা বেশি থাকে, সেই ক্ষেত্রে কুসুমটা পরিহার করতে পারে। আর যদি সেগুলো ভালো থাকে, সারাদিনে একটা ডিম হয়তো কুসুম খেতে পারবে, দুপুরবেলা হয়তো এক টুকরা মাছ বা এক টুকরা মাংস খেতে পারবে। আর মাছের যেটা আমরা বলি যে ইউরিক অ্যাসিডের মাত্রাটা অনেক সময় দেখা যায় কিডনি রোগীদের বেশি থাকে, মাছের ডিমটা পরিহার করবে। আর যেসব বিচি জাতীয় সবজিগুলো যতটুকু পারে একটু পরিহার করবে, অর্থাৎ বিচিটাকে সরিয়ে নিয়ে খেতে পারবে। অবশ্য ডালের প্রসঙ্গটা আসে যে বলে যে আমি ডাল খেতে পারবো কিনা, আসলে ডালের মধ্যে মসুরির ডালে দেখা যায় যে হচ্ছে ফসফেট এবং ইউরিক অ্যাসিডের মাত্রাটা অনেক বেশি থাকে। উনি তো মুগ ডাল কিন্তু সপ্তাহে 2-3 দিন কিন্তু খেতে পারবে, আসলে ওটা কিডনির আসলে ওরকম ক্ষতি করে না, কিডনির কারণে ওই ফসফেট বা ইউরিক অ্যাসিড বেড়ে যায় বলে তখন অনেক সময় অনেকে বলে যে ডালটা কম খাবেন।
4: ডাক্তার আনোয়ার
5: আব্দুল হাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে কিডনি রোগ সম্পর্কিত এবং রোগীদের জীবনযাপনের সতর্কতা অবলম্বন সম্পর্কিত এত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য এবং সেই সাথে আমাদের শ্রোতা বন্ধুদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য
3: ধন্যবাদ।
4: প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবারও কথা হবে অন্য কোন বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভ প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।
6: আজকের অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আকবর হোসেন এবং সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তোফাজ্জল হোসেন।
7: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
8: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন সংবাদ ও সংবাদ পর্যালোচনা।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি মাহবুবা চৌধুরী। শুরুতেই শিরোনাম। প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ, কৃষি, জ্বালানি ও তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন খাতে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা। আসন্ন বাজেটে সব মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা হবে বলে জানালেন অর্থমন্ত্রী। বিদ্যুতের মূল্য সমন্বয়ে খুচরা পর্যায়ে প্রতি কিলোওয়াটের দাম 10 টাকা 63 পয়সা। শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার ট্রাইব্যুনালে শেষ হল আত্মপক্ষ সমর্থন, আগামীকাল যুক্তিতর্ক উপস্থাপন। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে বিশ্ব নেতৃবৃন্দের অভিনন্দন। ভারতের নয়াদিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে প্রাণহানি অন্তত 21। এবং সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে ঋতুপর্ণা ও সাগরিকার গোলে টানা তৃতীয়বারের মতো ফাইনালে বাংলাদেশের মেয়েরা। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিৎসুই অ্যান্ড কোম্পানির একটি প্রতিনিধি দল। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাকাতো সাতো প্রতিনিধি দলে নেতৃত্ব দেন। মিৎসুই অ্যান্ড কোম্পানি বৈশ্বিক পর্যায়ে লজিস্টিক্স, অবকাঠামো, ধাতু, জ্বালানি ও খাদ্য বাণিজ্য সহ বিভিন্ন খাতে কার্যক্রম পরিচালনা করে। বৈঠকে খাদ্য, কৃষি, জ্বালানি ও তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা এবং বিনিয়োগ সম্প্রসারণের বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় প্রতিনিধি দলকে জানানো হয় বর্তমান সরকার বিনিয়োগ বান্ধব নীতি অনুসরণ করছে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও সম্প্রসারণে সর্বোচ্চ সহযোগিতা দেবে। পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসা পরিচালনা ও অনুমোদন প্রক্রিয়া আরও সহজ করতে সরকারের বিভিন্ন সংস্থার সেবা ওয়ান স্টপ সার্ভিসের আওতায় একীভূত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানানো হয়। এর ফলে বিনিয়োগ কার্যক্রম দ্রুত ও নির্বিঘ্নে সম্পন্ন করা সম্ভব হবে। এ সময় অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড মোহাম্মদ শাকিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। ঢাকা নারায়ণগঞ্জ ড্যামরা DND বাঁধ বিষয়ক এক সভা আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে সভাপতিত্ব করেন। বৈঠকে DND বাঁধ এলাকার দীর্ঘমেয়াদী জলাবদ্ধতা সমস্যা এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেন, DND বাঁধ এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা এখনও অনেকাংশে রয়ে গেছে। পানি সম্পদ মন্ত্রী বলেন, 2016 সালে এই সংক্রান্ত একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছিল এবং সেটি 2024 সালে শেষ হয়। তবে দুর্ভাগ্যবশত প্রকল্পের সুফল এখন পর্যন্ত সাধারণ মানুষ খুব একটা পায়নি। পানি সম্পদ মন্ত্রণালয় সমাপ্ত করা প্রজেক্টটি আগামী 2 সপ্তাহের মধ্যে সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের ফোর্স কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করতে সাইপ্রাস যাওয়ার আগে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল AKM শামসুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এ তথ্য জানিয়েছে। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার দেশের প্রতিটি নাগরিকের কথা মাথায় রেখে জাতীয় সংসদে 11 জুন আগামী অর্থ বছরের জাতীয় বাজেট পেশ করবে। আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, জাতীয় বাজেটের বিপুল পরিমাণ অর্থ ঋণের সুদ পরিশোধে ব্যয় হচ্ছে, তাই ভবিষ্যতে দেশ যাতে ঋণের ফাঁদে না পড়ে সেজন্য সুষ্ঠু আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিতে কাজ করে যাচ্ছে সরকার। বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ কমিশন বিইআরসি ভর্তুকি হ্রাসে বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্য বৃদ্ধি করেছে। খুচরা পর্যায়ে প্রতি কিলোওয়াট বিদ্যুতের দাম 9.11 টাকা থেকে 10.63 টাকা এবং পাইকারি পর্যায়ে 7 টাকা থেকে 8.39 টাকা নির্ধারণ করা হয়েছে। আজ রাজধানীতে বিইআরসি সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম 16.68% এবং পাইকারি পর্যায়ে 19.85% বাড়ানো হয়েছে। বিইআরসি চেয়ারম্যান বলেন, চলতি মাসে পরিশোধযোগ্য বিদ্যুৎ বিলের ক্ষেত্রেই নতুন মূল্য কার্যকর হবে। তিনি বলেন, বিদ্যুতের দাম বাড়লেও ডিমান্ড চার্জ অপরিবর্তিত থাকবে। জালাল আহমেদ আরও জানান, নতুন মূল্য কার্যকর হওয়ার পরও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে প্রতি বছর 41,000 কোটি টাকা ভর্তুকি দিতে হবে। রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর শিশু রামিসাকে হত্যার চাঞ্চল্যকর মামলাটির বিচারিক কার্যক্রম দ্রুত এগিয়ে যাচ্ছে। আজ আসামিদের আত্মপক্ষ সমর্থন শেষ হয়েছে। আগামীকাল যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: বুধবার বেলা 11:11 ট্রাইব্যুনালের বিচারক মাসুর সালেকিন ফৌজদারি কার্যবিধির 342 ধারায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের কার্যক্রম শুরু করেন। তিনি রামিসা হত্যা মামলার দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ ও সাক্ষীদের জবানবন্দি পড়ে শোনান। এরপর আসামিদের কাছে ব্যাখ্যা চাইলে সোহেল রানা নিজেকে অপরাধী হিসেবে স্বীকার করে নিয়ে আদালতের কাছে ক্ষমা চান। একই সাথে নিজের শাস্তির সাথে ডলার নামে আরেকজনের নাম উল্লেখ করেও তারও শাস্তি দাবি করেন। আর সোহেলের স্ত্রী স্বপ্না খাতুন নিজেকে নির্দোষ দাবি করেন। তাদের পক্ষে কোন সাফাই সাক্ষী না থাকায় বিচারের ধারাবাহিকতায় ট্রাইব্যুনাল বৃহস্পতিবার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেন বলে জানিয়েছেন বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু।
3: উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য তারিখ নির্ধারণ করেছেন, আর আদালতে আসামিদ্বয় কিংবা সরকার কর্তৃক নিয়োজিত আসামির স্টেট ডিফেন্স লয়ারের পক্ষ থেকে অথবা তাদের মুখ থেকে সাফাই সাক্ষী প্রদান করা হবে এই মর্মে কোনো বক্তব্য দেয়া হয় নাই। মোহাম্মদ সোহেল রানা বলেছেন যে আমি নির্দোষ, তারপরে উনি বলেছেন আমি দোষী, আমি মাপ চাই, এর সাথে আরেকজনের নাম বলেছেন ডলার। কিন্তু আমরা আগেই বলেছি যে রেকর্ড বহির্ভূত কোন ব্যক্তির নাম যদি কোনো আসামি বলেন সেইটা আসলে আদালতের প্রসিডিং এ বিবেচনাযোগ্য বিষয় না।
2: আর আদালতে সোহেল রানা ক্ষমা চেয়েছেন বলে জানান রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুসা কলিমুল্লাহ।
4: আসামি সোহেল রানা বিজ্ঞ আদালতে বলেছেন, মাননীয় আদালত আমি ভুল করেছি, আমাকে মাফ করেন। তার পক্ষে কোন সাফাই সাক্ষী নাই, বিদেশি সাফাই সাক্ষী দিবে না।
2: আগামী সপ্তাহে এই মামলার রায় হতে পারে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি।
0: জাতিসংঘ সাধারণ পরিষদ ইউএনজি এর 81তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, পররাষ্ট্র মন্ত্রীবৃন্দ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন। তারা এই বিজয়কে বাংলাদেশের ক্রমবর্ধমান বৈশ্বিক মর্যাদা এবং বহুপাক্ষিকতার প্রতি অঙ্গীকারের স্বীকৃতি হিসেবে উল্লেখ করেছেন। যুক্তরাষ্ট্র, ভারত, চীন, পাকিস্তান, মালদ্বীপ ও আফ্রিকান ইউনিয়ন সহ বিভিন্ন দেশ ও সংস্থা ড খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে। আরো শুনুন প্রতিবেদনে।
5: মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে জাতিসংঘের 193টি সদস্য রাষ্ট্রের প্রত্যক্ষ ভোটে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান 99 ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী পেয়েছেন 91 ভোট। ভোটাভুটি শেষে জাতিসংঘের 81তম অধিবেশনের সভাপতি হিসেবে ড খলিলুর রহমানের নাম ঘোষণা করা হলে তুমুল করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা।
6: হিজ এক্সেলেন্সি Khalilur Rahman of Bangladesh has been elected President of the General Assembly at its 81st session.
5: এ সময় সদর দপ্তরে দেয়া ভাষণে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান খলিলুর রহমান। তিনি বলেন, বর্তমানে জাতিসংঘ নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই সমস্যাকে মোকাবিলা করে ইউএনজি এর কার্যক্রমকে শক্তিশালী করতে তিনি কাজ করে যাবেন।
7: Taken together, these challenges tend to undermine the public trust and confidence in the ability of our organization to deliver its promises, and this is a challenge that I will confront together with all of you.
5: এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বিজয় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতি জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহের আস্থা, গ্রহণযোগ্যতা এবং ক্রমবর্ধমান কূটনৈতিক প্রভাবের সুস্পষ্ট প্রতিফলন ঘটেছে। এই জয়ের মধ্য দিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আসনে 40 বছর পর দ্বিতীয়বারের মতো বসছেন বাংলাদেশের প্রতিনিধি। এর আগে 1986 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের 41তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী। এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, এই অর্জন বিশ্ব মঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান ও বিশ্বাসযোগ্যতার প্রতিফলন। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম।
0: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানিয়েছেন, রাজধানীর আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় জড়িত অপরাধী কোন ছাড় পাবে না। তিনি আজ সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী 6 মাসের মধ্যে 200 শয্যাবিশিষ্ট 5টি বিশ্বসাহিত্য শিশু হাসপাতাল খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী বিভাগে ও বৃহত্তর কুমিল্লায় নির্মাণ করা হবে, যার প্রতিটিতে 1টি করে আইসিইউ থাকবে। সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন দেশের মাতৃস্বাস্থ্য ও নারী চিকিৎসায় বড় উদ্যোগের কথা জানিয়ে বলেন, চীন বাংলাদেশ যৌথ উদ্যোগে দেশের 5টি বৃহৎ শহরে বা শহর সংলগ্ন উন্মুক্ত স্থানে 1000 শয্যাবিশিষ্ট 5টি আধুনিক ও দৃষ্টিনন্দন হাসপাতাল নির্মাণ করা হবে। তিনি বলেন, এগুলো হবে সম্পূর্ণ নারীদের জন্য বিশেষায়িত হাসপাতাল। চলতি অর্থবছরের মধ্যে এই হাসপাতালগুলোর নির্মাণ কাজ শুরু হবে বলেও আশা প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। ডেঙ্গুর ভেরিয়েন্টের উপর নির্ভর করে সাথে সাথে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, হাম এবং ডেঙ্গু এই রোগ দুটির প্রতিরোধে কাজ করা হচ্ছে। ডেঙ্গু রোগীদের জন্য প্রতিটি প্রাইভেট হাসপাতালে 10% বেড বরাদ্দ থাকবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
8: খবরের বাকি অংশ পড়ছে রওশন কবির। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতা গ্রহণের মাত্র 3 মাসের মধ্যেই সরকার প্রত্যেকটি নির্বাচনী প্রতিশ্রুতি পালনের পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি আজ ঠাকুরগাঁও জেলার রুহিয়া হাইস্কুল মাঠে উপজেলা বিএনপির আয়োজনে এক জনাকীর্ণ গণসংবর্ধনায় একথা বলেন। উল্লেখ্য, গত মাসের 7 তারিখ প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির এক সভায় সরকার রুহিয়াকে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে গঠনের অনুমোদন দেওয়ায় আজ এই গণসংবর্ধনার আয়োজন করা হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ইতোমধ্যেই ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজ চালু, ঠাকুরগাঁও বিমানবন্দর পুনরায় চালু এবং ইপিজেড নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের মধ্য দিয়ে সরকার তার সবগুলো নির্বাচনী প্রতিশ্রুতি পালনের বাস্তব পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, একটি মহল দেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র করছে, এদের বিরুদ্ধে সকলকে সজাগ থাকতে হবে। আজ সকাল 8টা পর্যন্ত 24 ঘণ্টায় দেশে হাম উপসর্গে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকবে। ঢাকা, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলাসহ রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এদিকে প্রচণ্ড গরমে ভোগান্তিতে পড়েছেন রাজধানীর খেটে খাওয়া মানুষ। আরো শুনুন প্রতিবেদনে।
9: বৃষ্টির দেখা নেই, তীব্র রোদ, 37 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা। প্রচণ্ড গরমে রাজধানীতে জনজীবনে হাসফাস অবস্থা বিরাজ করছে। গরম আর ঘামে নগরজীবনে নেমে এসেছে অস্বস্তি ও ক্লান্তি। এ অবস্থায় বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। শুধু শ্রমজীবী নয়, সব শ্রেণী পেশার মানুষেরই গরমের অস্বস্তিতে পড়েছেন। গণপরিবহনের ভিড়ের মধ্যে গরম আরও অসহনীয় হয়ে উঠছে। প্রচণ্ড গরম নিয়ে সাধারণ খেটে খাওয়া মানুষ, পথচারী তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন,
10: তাপমাত্রা পড়ছে, তাতে দেখা যায় যে আপনার ঘন্টায় মাথায় মাথায় পানি তৃপ্তি পায়, অনেক গলা শুকিয়ে যায়। গরম বেশি, রোদও বেশি, দুটাই বেশি, কালকের চেয়ে ডবল, কামাই কম, পরিশ্রম বেশি।
9: এদিকে গরমে রাস্তায় ফুটপাতে ঠান্ডা শরবত বিক্রি বেড়েছে। লেবুর শরবত, আখের রসের দোকানে তৃষ্ণার্ত মানুষের ভিড় বেড়েছে। শরবত বিক্রেতারা জানান,
11: তাপমাত্রা অনেক বেশি তো মানুষ ক্লান্ত হয়ে যেতেছে, এই জন্য আখের শরবত অনেক উপকারী, খাইতেছে সবাই।
9: তাপমাত্রার বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, আপাতত তাপপ্রবাহ কমার সম্ভাবনা কম। এছাড়াও চলতি মাসে বৃষ্টির পরিমাণ কমে আসবে বলেও তিনি জানান।
12: এখন কিন্তু 36.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বাংলাদেশের তাপমাত্রা বিরাজমান, অর্থাৎ স্বাভাবিক অপেক্ষা ইতিমধ্যে তাপমাত্রা 1-6 ডিগ্রি সেলসিয়াস বেশি আছে সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রে, এবং রাতের তাপমাত্রার ক্ষেত্রে 1-2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু বেশি আছে।
9: একই সঙ্গে সারা দেশের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং তা আরও কিছু এলাকায় বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও তিনি জানান।
12: গ্লোবাল ওয়ার্মিং কে প্রতিনিধিত্ব করে, অর্থাৎ যে বছরগুলোতে এলনিনো সক্রিয় বা শক্তিশালী অবস্থায় থাকে সেই বছর পৃথিবীতে একটু গরম বেশি পড়ে।
9: আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
13: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
8: এবারে আন্তর্জাতিক সংবাদ। কুয়েত জানিয়েছে তাদের আন্তর্জাতিক বিমানবন্দরের একটি টার্মিনালে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত ছাড়াও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের বিপ্লবী গার্ডের মতে, যুক্তরাষ্ট্রকে সমুচিত শিক্ষা দিতে তারা কুয়েত ও বাহরাইনের ওপর প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালায়। মার্কিন কেন্দ্রীয় কমান্ড জানায়, তারা ইরানের কেশম দ্বীপে আত্মরক্ষামূলক হামলা চালিয়ে একাধিক ইরানি ক্ষেপণাস্ত্র ড্রোন প্রতিহত করেছে। যুদ্ধবন্ধে ইরানের সঙ্গে আলোচনা থমকে গেছে এমন খবরের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আলোচনা চলমান রয়েছে। এদিকে উপসাগরীয় সহযোগিতা পরিষদ, জিসিসি সদস্য রাষ্ট্র বাহরাইন ও কুয়েতের বিরুদ্ধে ইরানের চলমান আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে। জিসিসির মহাসচিব জাসেম মোহাম্মদ আল বুদাইউই বলেন, বেসামরিক স্থাপনার উপর ইরানের কাপুরুষোচিত হামলা উত্তেজনা বৃদ্ধি ও নজিরবিহীন পরিস্থিতি সৃষ্টি করেছে যা বিপজ্জনক। ভারতের নতুন দিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে আজ অগ্নিকাণ্ডে অন্তত 21 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহতসহ 40 জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। 5 তলা ভবনটির বেসমেন্টে অবস্থিত ফ্লোরিশ স্টে হোটেলের রেস্তোরাঁয় এই অগ্নিকাণ্ড ঘটে। আগুন পরে পাশের হোটেলেও ছড়িয়ে পড়ে। স্থানীয় গণমাধ্যম জানায়, নিহতদের অনেকেই বিদেশী, যাদের মধ্যে দক্ষিণ এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক ছিলেন। এরা চিকিৎসার জন্য অথবা চিকিৎসাধীন আত্মীয়দের সঙ্গ দিতে ভারতে এসেছিলেন। খেলার খবর, ফুটবল। নেপালকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ ভারতের গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ 2-1 গোলে নেপালকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। আরো শুনুন প্রতিবেদনে।
14: ভারতের গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলার বাঘিনীরা আরেকবার ইতিহাস রচনা করলেন। নেপালকে 2-1 গোলে হারিয়ে টানা তৃতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। লাল সবুজের জার্সিতে যেন কবিতার ছন্দে মাঠ কাঁপিয়ে দিলেন বাংলার বাঘিনীরা। ম্যাচের শুরু থেকে ছিল তীব্র লড়াই, আক্রমণ পাল্টা আক্রমণের দ্বৈরথ। ম্যাচের 22 মিনিটেই এগিয়ে যায় নেপাল। দীপাশাহীর কর্নার থেকে গীতা রানা দলের পক্ষে নিয়ে নেন প্রথম গোল। নেপাল এগিয়ে যায় 1-0, কিন্তু বাংলার বাঘিনীরা মাথা নত করেননি। প্রথমার্ধের শেষ দিকে সমতা ফেরান ঋতুপর্ণা চাকমা, একটি দারুণ আক্রমণে জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করে বাংলাদেশকে 1-1 সমতায় ফেরান এই বাঘিনী।
15: এবং ঋতুপর্ণা সেই অলিম্পিক গোল, যেই গোল আপনি একবার নয় দুইবার নয় শত শতবার দেখতে চাইবেন।
14: দ্বিতীয়ার্ধে ম্যাচের ভাগ্য ঝুলছিল, নেপালও চাপ তৈরি করছিল সমতা ভেঙে এগিয়ে যাওয়ার, কিন্তু শেষ মুহূর্তে নেপালের স্বপ্ন ভাঙল শামসুন নাহারের বুদ্ধিদীপ্ত পাস আর সাগরিকার সেই ঐতিহাসিক ছোঁয়া। গোয়ার মাঠে রূপকথা লিখে আরো একবার সাফের ফাইনালে লাল সবুজের বাংলাদেশ। এ যেন সাহিত্যের মহাকাব্য, পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ানোর অদম্য সাহস, বল পায়ে ছুটে চলা অপরাজেয় বাঘিনীদের গল্প। গত দুই আসরের মতো আজও চেনা 2-1 ব্যবধানে নেপালকে হারিয়ে ফাইনালের টিকিট ছিনিয়ে নিল লাল সবুজের দল। ম্যাচ সেরা হয়েছেন ঋতুপর্ণা। এই জয় শুধু একটা সেমিফাইনালের ফল নয়, এটা দক্ষিণ এশিয়ায় নারী ফুটবলে বাংলাদেশের আধিপত্যের ঘোষণা। পায়ের জাদু, হৃদয়ের আগুন আর অদম্য যোদ্ধা মনোভাবে বাংলার বাঘিনীরা প্রমাণ করেছে বাংলাদেশ মানে লড়াই, বাংলাদেশ মানে জয়ের নাম। আগামী 6 জুন ফাইনালে প্রতিপক্ষ ভারত অথবা ভুটান, কিন্তু লাল সবুজ শিবিরের লক্ষ্য একটাই, হ্যাটট্রিক চ্যাম্পিয়নশিপ। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
8: সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুষ্টিয়া এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ, কৃষি, জ্বালানি ও তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন খাতে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা। আসন্ন বাজেটে সব মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা হবে বলে জানালেন অর্থমন্ত্রী। বিদ্যুতের মূল্যে সমন্বয়, খুচরা পর্যায়ে প্রতি কিলোওয়াটের দাম 10.63 টাকা। শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার ট্রাইব্যুনালে শেষ হল আত্মপক্ষ সমর্থন, আগামীকাল যুক্তিতর্ক উপস্থাপন। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে বিশ্ব নেতৃবৃন্দের অভিনন্দন। ভারতের নয়াদিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে প্রাণহানি অন্তত 21। এবং সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে ঋতুপর্ণা ও সাগরিকার গোলে টানা তৃতীয়বারের মতো ফাইনালে বাংলাদেশের মেয়েরা। খবর শেষ হলো।
1: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি মোহাম্মদ কাউসার শেখ। সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে বর্ষা মৌসুমে ডেঙ্গু পরিস্থিতির বেশ অবনতি হচ্ছে। ডেঙ্গু চিকিৎসার ব্যয়ভার নিয়ে উদ্বেগ রয়েছে। বিশেষ করে অসচ্ছল ডেঙ্গু রোগীর স্বজনরা এই রোগের পরীক্ষা ও তার চিকিৎসার ব্যয়ভার সামলাতে পারছেন না। হাসপাতালগুলোতে রয়েছে ডেঙ্গু রোগীর তুলনায় শয্যার অপ্রতুলতা, ফলে ডেঙ্গুতে মৃত্যুর হার ও আক্রান্তের সংখ্যায় রেকর্ড তৈরি হয়েছে। এবার এই মশাবাহিত রোগ ডেঙ্গু নিয়ন্ত্রণে আগেভাগেই নড়ে চড়ে বসেছে সরকার। হাম রোগ থেকে শিক্ষা নিয়ে এবার ডেঙ্গু মৌসুম শুরুর আগে মশা নিধন সহ চিকিৎসা ব্যবস্থাপনা, বিশেষ করে ডেঙ্গু চিকিৎসার খরচ কমাতে আগাম পরিকল্পনা নেওয়া হচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের চিকিৎসার খরচ কমাতে বিভিন্ন পরীক্ষায় 80% ছাড় দিতে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। পাশাপাশি চিকিৎসকের ফি, মৌকুফ ও অন্যান্য সহায়তা বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে বলে তিনি জানান। রাজধানীতে গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোন রোগীর পরীক্ষার খরচ 10,000 টাকা হলে তার মধ্যে 8,000 টাকা পর্যন্ত ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। তবে হেমারাজিক ডেঙ্গু সহ জটিল রোগীদের চিকিৎসা চিকিৎসকদের পরামর্শ ফি অনুযায়ী নির্ধারণ করা হবে উল্লেখ করে তিনি বলেন, দেশের সব বেসরকারি হাসপাতালে 10% বেড ফাঁকা রাখতে হবে। এছাড়া ওষুধ ও খাবারের খরচ রোগী বহন করবে।
16: এছাড়া ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে চিকিৎসকদের পরামর্শকে সম্পূর্ণ মওকুফ করতে হবে। ডেঙ্গু মোকাবেলায় সরকার আগাম প্রস্তুতি নিচ্ছে জানিয়ে সর্দার মোহাম্মদ সাকত বলেন, চিকিৎসার ব্যয় কমাতে, পরীক্ষায় ছাড় এবং স্বাস্থ্য ঝুঁকি বাড়তে পারে এমন ওষুধ প্রয়োগ বন্ধের উদ্যোগ নেওয়া হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত কয়েক বছর ধরে ডেঙ্গুজনিত মৃত্যুর বিস্তারিত বিশ্লেষণ ও ডেথ রিভিউ নিয়মিত করার প্রয়োজনীয়তার কথা বলা হলেও তা কাঙ্ক্ষিত মাত্রায় হয়নি। এক্ষেত্রে সক্ষমতা বাড়াতে সঠিক ও নিয়মিত তথ্য বিশ্লেষণের উদ্যোগ নেওয়া হবে। বেসরকারি হাসপাতালগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ডেঙ্গু মৌসুমে পর্যাপ্ত স্যালাইন ও প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী মজুত রাখতে হবে। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির জন্য আগামী শনিবার থেকে দেশব্যাপী বিশেষ কর্মসূচি শুরুর ঘোষণা দিয়েছে স্বাস্থ্যমন্ত্রী। উল্লেখ্য, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার জন্য দায়ী ভাইরাসের বাহক এডিস মশা। এই মশার প্রজনন বৃদ্ধির জন্য দায়ী অপরিচ্ছন্ন পরিবেশ, জমে থাকা পানি, বদ্ধ জলাশয়। প্রধানমন্ত্রী তারেক রহমান তাই ক্ষমতা গ্রহণের পরই আধুনিক ও বাসযোগ্য নগরী গড়ার লক্ষ্যে গ্রিন সিটি, ক্লিন সিটি বা সবুজ ও পরিচ্ছন্ন শহর গড়ার পরিকল্পনার কথা জানান। ডেঙ্গু রোগীর চিকিৎসার ব্যবস্থাপনা ও এর ব্যয় কমানো সময়ের দাবি। বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে ডেঙ্গু রোগীদের বেড সংরক্ষণ, পরীক্ষা নিরীক্ষা ও ফি কমানোর বিষয়ে সরকারের কড়া নির্দেশনা থাকা সত্ত্বেও অনেক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে এই নিয়ম না মানার অভিযোগ রয়েছে। আশা করা যায় স্বাস্থ্যমন্ত্রী আহ্বান ও নির্দেশনা মেনে সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলো ডেঙ্গু রোগ শনাক্তকরণ, এর চিকিৎসাসহ প্রয়োজনীয় শয্যা সংরক্ষণ করবেন। এতে করে রোগীদের ভোগান্তি দূর হবে, অসচ্ছল ডেঙ্গু রোগীদের চিকিৎসার খরচের বোঝা লাঘব হবে। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
17: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
18: বাংলাদেশ বেতার খুলনা, এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠানমালা রিলে করে শোনানো হল। আপনারা অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মিডিয়াম ওয়েব 558 কিলোহার্জে এবং FM ব্যান্ড 88.8 মেগাহার্জে। এছাড়াও শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। প্রিয় শ্রোতা, এখন শুনবেন একটি দেশাত্মবোধক গান, রচয়িতা আবু জাফর, কণ্ঠ দিয়েছেন ফরিদা পারভীন।

সুপ্রিয় শ্রোতা, দেশাত্মবোধক গানের মধ্য দিয়েই শেষ হয়ে গেল আজকের মতো মিডিয়াম ওয়েভের সকল আয়োজন। এখন মিডিয়াম ওয়েভ দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। এফএম

দেশাত্মবোধক গানটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। ফলে ও মাসে রাসায়নিক ব্যবহার সম্পর্কিত জীবন্তিকা শুনবেন বেলা 2:50। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ বেলা 1:05। হামদনাথ শুনবেন 12:50, বিকেল 4:45 এবং সন্ধে 6:40। দেশাত্মবোধক গান সকাল 8:15, দুপুর 12:15, রাত 8:55 ও 9:20। বর্ণালী অনুষ্ঠানে আধুনিক গান শুনবেন সকাল 8:30। এছাড়া আধুনিক গান সাধন কুমার অধিকারীর কণ্ঠে 12:30, শহীদুল ইসলাম রাজুর কণ্ঠে বেলা 2:40। রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান সকাল 9:00।

0: পাঁচ মিনিটে। এছাড়া ছায়াছবির গান শুনবেন বিকেল তিনটে বেজে পাঁচ মিনিটে ও বিকেল চারটে বেজে পাঁচ মিনিটে। রবীন্দ্রসঙ্গীত দুপুর ১২টা বেজে কুড়ি মিনিটে শিল্পী সৈয়দা সামিয়া সানম, বেলা ২টো বেজে ৩০ মিনিটে শাহানা আফরোজ চৌধুরী। পল্লীগীতির অনুষ্ঠান রাখালিয়া সন্ধ্যে ৬টা বেজে ১০ মিনিটে। পল্লীগীতি শুনবেন তন্ময় গোস্বামীর কণ্ঠে দুপুর ১২টা বেজে ৪০ মিনিটে। পাঁচমিশালি গান শুনবেন বেলা ৩টে বেজে ৩০ মিনিটে। এছাড়া এফএম ৮৮.৮ মেগাহার্জে এনএসকে ওয়ার্ল্ড রেডিও জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত ৯টায়। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার খুলনা, তেলাওয়াতে কালামে পাক এবং বাংলায় তর্জমা।
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن

0: صدق الله العظيم.
1: ওই ব্যক্তির কথার চেয়ে ভালো কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং সৎকর্ম করে আর বলে যে নিশ্চয়ই আমি আনুগত্য স্বীকারকারীদের একজন। আর ভালো ও মন্দ সমান হতে পারে না, আপনি সদ্ব্যবহার দিয়ে মন্দকে প্রতিরোধ করুন, ফলে আপনার সাথে যার শত্রুতা আছে সে এমন হয়ে যাবে যেন অন্তরঙ্গ বন্ধু। সূরা হামিম সাজদা আয়াত 33-34।
2: সুপ্রিয় শ্রোতা, আপনারা অনুষ্ঠান শুনতে পাচ্ছেন এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। অনুষ্ঠান ঘোষণায় এবেলায় ছিলাম শেখ আসাদুজ্জামান মিথুন এবং আমি ইফাত সানিয়া ন্যান্সি। অধিবেশন তত্ত্বাবধানে এস এম শাহরুজ্জামান, প্রকৌশল তত্ত্বাবধানে খান আলামিন, প্রকৌশল সহযোগিতায় ছিলেন আহমেদ হাসান এবং মোহাম্মদ আতর রহমান গাজী।
3: প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। বিদায়ের আগে বলতে চাই, প্রচণ্ড গরম, এই গরমে নিজের প্রতি এবং নিজের পরিবারের প্রতি বেশি বেশি যত্ন নিন।
2: ঠিক তাই, কারণ আপনার একটু সচেতনতাই পারে আমাদের পুরো পরিবারটাকে সকলের কাছে সুন্দরভাবে রাখতে। যেন এমন মনে হয় যে আমরা যদি একটু সচেতন হই তাহলে আমাদের ছোট বাচ্চাটা কিন্তু এই গরমে একেবারেই কোনো রোগে ভুগবে না, বা আমাদের বয়োজ্যেষ্ঠরা কোনো রকম কোনো সমস্যায় পড়বে না। তাই একটু সচেতন এবং সতর্ক হওয়া ভীষণ জরুরি। সুপ্রিয় শ্রোতা, আমাদের আগামীকালের প্রথম অধিবেশন শুরু হবে সকাল 7:59। অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।